아석자라 정풍리 진이 오전대분이 꼭부러 반도 르사문 칸라이가 마타네 노부리 잡몽 아니 가방이 닥터 북성 살가문이 반도 농노지도 람서고 따북네 어저로 앙능바이 꼭 살라니 살가문이 반다니 꼭부터만가 정 제프르파노 포지티브 팅킹 마네니 완축마노 정 제프르파노 কাহাম বখা ওয়ান সুগি নাই টং খাঙ্কে নিনি শাক বুক কাহাম টং নাই তে নিনি মাইন্ড ও ফ্রেশ টং নাই আন্দগি সিংজি মামনি তাবুক নি অ জরাও মাইন্ড ফ্রেশ কে টং নানি তে কাহাম কে টং না হাঙ্কে সিংজেস কে পানো নিনি শাক নো নিনি ওয়ান সুগ মুং নো নং ফ্রেশ কেন মা টং নাই হেছি জেপ্রু নং সেং শাক কাইসানো নিনি ওয়ান সুগ মান নো কাহাম বখা ওয়ান সুগ নাই আপ্রকিনি থিংকিং ও কাহাম তং নাই তে নিনি ওয়ান সুং মুহান কাহাম মঙ্গে ফেনে আপনি বাকি জং জেফুর পানো যিনি ওয়ান সুক মানি যিনি তং মানি খানো

0: তেই পজিটিভ থিঙ্কিং খাই তো দি আবহাইকে যেন বাইকে কাহাম করে তো মালাই জিনিস শাক অলওয়েজ যেন সেমনো হেলথ ইজ ওয়েলথ তাকে সে কৌটুক নাইনে কিনা ফুঙ্কাহাম ফুঙ্কাহাম দাদা
1: ตรงนั้นตัวนั้นน่ะคือนี่ได้หาเนาะจึงจะตอบให้กันก็เจอนี่ได้หาเสียงเอาไว้ที่บ่มีชาบ่สายสินทางก็เจอจรจรสินได้หาเนาะตรงคอสตอกเนี่ยนั่งในคอลัมน์เตยเราเนาะนั่งในบาจานิจําเนาะกอมจันนั่งในอืมคงไปที่นี้ชักกะหําตรงนี้มานะไปจึงบ่ลงนี้ถึงไทถึงบิชิไหนจักนูกะหํา
2: อืมอะซารกเลยเอซารกเลยเป็นจังบาดันมานี่ไตจานะทางก็โดตมานี่ชาร์กนะอืมเป็นนี่บอรอรอกตาบุกบาดันบางเยตอเอเรจินิสมังสินาชูอืมมานี่นี่ชาร์กชาร์กคลายชานะนี่บะเกนายะสนะมะชานะนี่บะเกนายะตาอืมเป็นบาดันเอโกบอลงอทางนั้นไปจังมุยะพะชะมานอแล้วผมก็ชะมานอมีคุณพะชะมานออะบนอกให้คลายชานะนี่นะเจ ดูเอาก็ต้องซื้อบ่อยบ่อยมานะชิมิชินายองก็ชิมิเดฮาราบงยะตาบุกรูปบ่ทิงวะไอ้บ่บาราวอืมทําหมู่ที่กะหามาซะเลยยังไงเอาอืมช่างนี่กอลัมเตบิคิบิยากอลัมเตบิโพยานอกเป็นตอละมังตองก็นี่เดฮาทํามึงชินิจาปุโนพานกอสตอมายาเออะบนี่บะเกยเนาะชินิเดฮานอจังกะหามตอนอันหิงก็ชินกิซาอาไซปะไซคะยะนังไนคงอาเชบจึง
0: ชอบสมัยมอร์นิ่งวอล์กขยันนังไงอืมอืมอืมอืมเดี๋ยวเราหนึ่งจังพันหนึ่งจังอ่ะมอร์นิ่งวอล์กก็เกี่ยวอีกหลายจังครั้งแต่เป็นไรก็หามชีนี่ไปเลยอ้าวนั่นไปจะโคกอ้าวอ้าวอ้าวอ่างที่นี่ฮะฮายูกาฮะนอตินี่ก็ใช้จังหวะนี้บิชิงโตเฮลิสเวลนี่ก็ใช้จังหวะนี้ที่เอาหนึ่งสิ่งโพซิทีฟหนึ่งวันสุกนังไงซึ่งจะพูดว่าเนาะที่นี่วันสุกมันเนาะ পজিটিভ যেন ফানো সং সাবং খাইমান হই ওয়ান সুকাঙ্কে যেন ফানো চিনি নাসিক মুং চিনি ওয়ান সুক মুং পজিটিভ কাঙ্কে যেন পজিটিভ নুরঙ্গু যেন যে হই ফানো আমরা নেগেটিভ খাইও নে বাকি পজিটিভ খাইলে তো ইমান আমনো কক সালানি ফাইডিং কাঙ্কে তাই তাবং নি অজারো বাকি সাক নতে কাম কে তংমান তে পজিটিভ থিংকিং নি বিছিং তে বাকি চিনি মেন্টাল ন তে গ্রোথ খাইমান আমনো সং ওয়ান সুক লাইনি তামবাই কাঙ্কে নাইজি 能结婚不能？你你啥呢？怎么？stress你懂行个？你你不看含羊懂行个？你你mentally就是含羊你懂行个？你不要不看呢？阿不能含羊你懂行个？是？反正这个是够多。碰个哈？碰个哈？碰个哈？哎，碰个哈？嗯，不是，你你topic听个个？ টপিক টং সাই তমানে পজিটিভ ওয়ান সুক মুং খাই দি যেহর পানো নি নি সাক ন কাহাম কে তন্না বই হ্যাং কে আবন ওয়া সাই কক সাই তং লাইবনি
3: মানে ওয়ান সুক মান জিতিন একচুয়ালি ওয়ান সুক মানে উপর বকিনি শরীর রমা সাহাম খায় হুম হুম আবন না

চাশাল তালক্রাং তালনি শাল থামসি শালমারি চিভৈরা থামসি বা ত্রিপুরা পিসি জুন তালনি শাল নেইচি শালমারি নেইশাই নেইচি দক ইংরেজি বিশি নরখনাই তঙ্গু আকাশবাণী আগরতলানি বিশিনতে কক বরক পান্দা হাইংনি খরাং।

0: যাগো নুনি ককথাই ন নিনি সামু তাই নুনি সামু ন নিনি লয় নুনি লয় ন নিনি মোলা যা তাই নিনি মোলা যা ন নিনি ইয়াফারমু তুমি ন সই লামান নং সায়ী নাইমানখে নং খাকামান তা ইয়াকার দি তাঙ্গে হেনমালে জেসুকফানো কেবেং মুং কতর ফাইথং সালসায়া সালসা কাহাম বরক রক কপলাই অংনাইন খরকসা বরকনি তংমুং তাই বিনি লাংমা বসেক জরাতেই নাইথক অংনাই আবো বিনি ওয়ানসুমুংনি সাকাও সে সিজাগো হাইনি বাগিন খরকসা সেক বরকন তুমুং বিশিংতেই সিনেনা মুচুঙ্গুই তংখে বিনি ওয়ানসুমুং বাহাই আবসে সাউরি মান্না চাইতক দি আও আসুক জরা সংখানা লাইকা গান্ধীজি সালাংমানে কক কাহামন কক রক পাই
1: আও তাবুক হ্যানুক রং পান্দ ও জুন তালো উস্তব ডায়রিয়া ক্যাম্পেইন খালাইজাকি তঙ্গো আউনবাগি আং ডায়রিয়া বেমানো তিন সাকাঙ্কনাকে ককঠায় থেনে সানাই যেন টাম টাম খালাইজা নাং টাম খালাইয়াকে তংনান বাগি যেন বেবাক সারাই রুনো ন ডায়রিয়া আনি হাসালো তংনা বাগি নেই বংন ওআরএস হাইকেবা জিং ট্যাবলেট সারাইনের বাগি হাইকেবা আবনো বাহিকে সামগো ঠেপানা বাগি যেন আবন বাগি সামুং খালাইনা বাগি হাস্তে হাপাং নাইকলুই তঙ্গো যেন টাম টাম খাই নাই ডায়রিয়া মানজাকে তোমাবো হ্যাঁকে তৈনপুরু যেনো তৈন মতুমি নদি মাইচান সিগান তৈ খিতাইরগো থাং ফাইকানকে সাপন বাই কাহামকে সুদি ছয়মাস উমর স্রায়কন যেন আবুকটি মাসারি নাই তৈ আবনসেই গবং উমরকন হানকে কাহাম জামুং জারাইনা নাই রুটা ভাইরাস হাইকবা হাম অমো হাই বেমারনো কাসনা বগি টিকা মানা হানাই তৈ ভিটামিন এ কবং সামুং বরনো সারিনা নাংনাই যেন টাম খ্লাইয়া তংহাঙ্কে ডাইরিয়া মানজাই আংনাই হাইনো নক গানাগিনি রগো যেন খিয়ারক মা তংনাই নক গানাগিনি ও সাফ সুত্রকে মা তংনাই তৈ যে মানসিক জরতেই ফাতানি নগ হাব কাঙ্কেনো ইয়াগ্রক কাহামকে মা শুনাই তৈ নিনি চামুরনম হাইন খলই মাতনাই আমন কারিব ও উষ্টব ডায়রিয়া ক্যাম্পেইন খাইমানী বিশিংটি যিনি হাস্তে হাবংনি বিভাগটি বুক চানিসিমি ডক বিশি উমরনি সেরারকন বেবাক নক নুখুঙ্গ কাইনিকে ওআরএস প্যাকেট তৈ চিবরি সালনি বাকি জিং ট্যাবলেট রেজাকনাই তৈ ডায়রিয়া কাসুনান বাকি চিনি রংগ্রগ বহাইন ইয়াগ্র কাহামকে সুনান বাকি তৈ সাবসকা তামনা বাকি ফরংজাকনাই অঙ্গনওয়ারি সেন্টারগ ওআরএস জিং আবহাওয়ার মানথকনাই তৈ অঙ্গনওয়ারি যে আদংগ্রগনি ইয়াগ নিনি নগ নগ থামিনাই বো হাই নিনি সাগর খামিয়া আং আবর নাইজাকনাই আবনো কারিব নরক তেও কাহামকে সাইমানো মজুংহাঙ্কে চিনি সাকামক্রাই বেদেগ থাঙিনি কক সালাইমানাই হে ডাইরিয়া যেন মানজাকে তংহাঙ্কেন চাও তাবুকনি অজারও ওয়াতেই ফাইমানিব যেন বাহিকে ডাইরিয়া মানজাকে তংমান আবনো কিসা নমন সাইখানারিকা সাকাম করাইনি কক

0: 1863 বিশ্ব ওয়েস্ট ভার্জিনিয়া ও উইলা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হানি যাই চংজাক মানি সাল আপনার কারিব 1975 বিশ্ব স্টেফেন সেবার্ক উইলা জস প্রিমিয়ার খ্লাই ইউএস ও কাছে থিয়েটার কত খ্লাইমানি সাল তিন সাল ওয়ার্ল্ড রিফিউজি ডে হিসেবে পালাইও দেই টেলিগ্রাফ ডে হিসেব পালাইমানি সাল আসুক যারা যেমেকা তিন সাল পাতি মুরুকিসা
1: আও হাইকে হাইমি খরং তাবো খানালায়ানো তাং বিতিনে কক তাং বিতিও খানালায়ানো পুদিনা কাইমানো রগেই কক থাইসা থাইনি পুদিনা ব্লাই বেলাই ন কাহাম চিনি শাকনি বাকে বিনি শাক তঙ্গ ভিটামিন এ তাই ভিটামিন সি তাই আপন কারিব মেন্টল নি সামুং বহাইনো বখলাইও বসিনি শাকনি হজমনি ফান্ন বাংরিব সিনি যে বধ হজম হাইং তঙ্গনি তাই গ্যাস রকমানি অবরগ্ন কাতিরিব তাই তুমফলা মা মল সিনি বসাকন ঠান্ডা তনি থানি চুপাও তাই হিট স্ট্রোক হাই ইংমারক নিয়াক নিসুং ন কাতিরিব তাই আপনার কারিব সিনি সাকরনি বাকিব বেলাই ন কাহাম পুদিনানি অ্যান্টি ইনফ্লামেটরি তাই অ্যান্টি ব্যাকটেরিয়াল যে মানে আবো সিনি সাকর যে ব্রণ রক থাইমানি অবরগ্ন কাতিরিব তাই সিনি সাকর চিংড়ি থানি সুং ন চুপাও তাই আপনার কারিব সিনি বাকি মাউথ ফ্রেশনার হাই কেবল সামুং খ্লাইও সিনি বুকুক নি যে বুকুক হামাম নামারগ্ন ব কাতিরিব তাই আপনার কারি সিনি কংরাই কুচুক মানে আবহাই রক তাই বুকুং মুথুব জাগে তঙ্গমানি আবহাই জরা রকব পুদিনা ব্লাই তাই বিনি রস চা খাঙ্কে বুকুং কুফুং মারক কাতিরু গে বন কাইনা বাগে তাম খাইনা নাং আবো কিসা সাইমান লাইন বন নগ টপ রগ হায়াকেবা দাইকুংনি দলাসা জাগা রগ আর রগ ন বন কাই কাহামকে সং নাইকেনি খাইয়েই সং সিনি নক মুখুংনি বাকে সামুঙ্গ থাইপাইমানো হ্যাঁকেবা গবাংখে কাইখেবা সং হাতি রগব ফালিমানো পুদিনা কাইনে বাকে যে কাহাম জরা এবাকে নবর্তীবার আবহাঙ্কে ফেব্রুয়ারি তালনি সিমি মার্চ তাল তাই জুন তালনি সিমি জুলাই তাল বিনি বাকে বেলাইন কাহাম অ জরাও কাইখেঙ্কে সং কাহ কলাই সাকে বনো মথাঙ্গেই মানো জৈব সার গনাং আবহাই হা কিসা সমসম সুনু দোয়াস তাই বেলে হা আব বিনি বাকে বেলাইন কাহাম তাই শিবুবুক অঙ্গি তঙ্গ থাই আমহাই থাই বিনি বাকে কাহাম তাই সালো দুই নিশিমে চার ঘন্টা সাতুং নাঙ্গো তাই হিংকে সাকলম অঙ্গি তঙ্গ আমহাই থাই ন সং বিনি বাকে সাই নানা নাংনাই সং বনু চারা সামে কাইমানো চারা সামনে থাকে সং কাহাম কাইসা পুদিনানি বুফাংনি সং পাঁচ নিশিমে ছয় ইঞ্চি কলক খাইনে আবুন কাই রাউই রাফিগি আবুনি সং চারা সামে মানো তাই বিয়া বেদেক জেজরাও সং রাফিগিনে নাও আবু নিয়াগুলোকে সুইনাই কাইসা সাফ সুত্রা কাসনি গামলা রগো ফেলে সঙ্গবন তৈয়কে জমি সাতনি সিমি দশ দিন জমি মা তন্নাই আপন ইয়াগুলো ন আর জমি তঞ্জাক যে বেদেক রগ এক নিসিমি দুই ইঞ্চি কলক কলক খাইনে ইয়ারং আচাই ফাইমিনি নুকজাগানে আজরাও ন বন সং আলকা টপ হায়াকবা হা যে সাম যাক সাইনা যাক আজাকা সং বন কাই রুনানি নাংনাই আবন ইয়াগুলো সং বন জাগা এবাকেবা হারক রানিয়াতেই খাইনি তনা নাংনাই

0: 하이누 카랑고 따부카이게 쓴 꽉퉁 가난하니 파징 탕라에는 루크럭미 똥그창 따에 밥자리뇨 마탕게 또니나 바게 সদর তাই মোহনপুর মহকুমানী ভারত বাংলাদেশ আরিনি বারা মিটার আমচায় হরনি দাম চারনি সিমি তাই ফুংনি দাম বাজরা লুকুরকনি থাংলাই সুথানি কিসিসা মানা বক্সিং মুং বক্সিং জাখা ও দাগি মুং তিনি নিসিমি চেঙ্গে বুসকাং আগস্ট তালনি সাল চি চুকু সালমারি জরা টঙ্গানি হানি নাই ককুং কাশেও সাকলাই জাখা ও সাকলাইজাক জরাও পুলিশ সিআরপিএফ বিএসএফ তাই হাস্তে মহকুমানি নাইকল ফাংনি গসিমুং মানজাক নাংকুকজাক সামুঙ্গ গদালজাক আমহাই বরক রক তাই সাকামিয়া নুকুংনি বরক রক সিমিনো থাংলাইসু খ্লাইমান্নাই হিনিনে ব সাকলাইজাকা তাই যে বড় রক এরং এরং সামগ্রী তুমুং ও আমচায়ো থাঙ্গাঙ্গাঙ্গে বরফনি সাকাও গ্রাক মাজরা রাজাকনি হিনিব সাকলাই জাখা
1: এমবিবি ইউনিভার্সিটি আজাগো এডমিশন বাগি সাকলাই জাকো 2026-27 নিবাগি অরো কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট নাজাকনাই আবুংখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ নি বিভাগটি এম এ ইন ইংলিশ এম এ পলিটিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স মাস্টার ইন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স আবু নিবাগী ব্যাচেলার অফ লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স নিবাগী আবু নাজানাই জেনারেল ক্যান্ডিডেট বাগী রাং নাই অর রাসা তে এস টি এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে তংলাই রক বং নিবাগী নাই অর রাং 50 অব শিডিউল অংখা নং সাবমিশন প্ল্যান অ্যাপ্লিকেশন ফর্ম অংখা জুন তালনি সাল চিসিং ইঞ্চিনি সাল থামচি জরা সারেক নিয়ে দামরি তাম্মানি জরাব নটে ওখানকে সাইমান মুসং খাঙ্কে ও জায়গা লগ ইন ক্লাইমান এমবিবি ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন ডট সমার্ট ডট এডুকেশন ডট ইন ও জাগো তে কাহামকে সাইমান হাঙ্কে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি থাকি নরক নাই মানো যে ও এডমিশন লাগি কামা সাবজেক্ট নি লাগি লাং জাগি টঙ্গো
0: তাকে সে টঙ্গো বখাই নেশা মুক্ত ভারত অভিযান তাই বিকশিত ভারত কি পেহচান ও ওয়ানচুক টাঙ্গো তেই নাই পশ্চিম ত্রিপুরা হাংকর ফাং কাইসা সামুং বতাং চেংখা অব অতালনি মেচিদক সালমারি জরা জুদা জুদা সামনি বিশিংতে চারি তিসা জাগানে অবনে কি তিঙ্গে অতালনি বুসকাং মেচি ব্রী সালমারি ও ফুংনি দাম সিনি দামফ্রু রবীন্দ্র শতবার্ষিকী ভবন মিশিমি কাইসা নাথতক রেলি বহাইন নখর জাকনায় তাই আপনু কারি ব জুদা জুদা ব্লক নাকাডি জুদা জুদা ওয়ার্ড নি ফাজিংতি বহাইনো অর অরেলিও বরক লগির ফাইনি তাই অগ্ন কিতিঙ্গি গবাংনা সামবুতাং রক

আচকজরা হাইমি খরাঙ্গ খানা পাইখা ননি গোপাল দেবমা বাইরে সাব জাগত জামু আকাশবাণী আগরতলা অবন লগুন পাইখা তিনি ফুমি কক ব্রক পান্দা যতন্ন হাম্বাই।

0: আনি খাবি তাকে বুকসং লামসুগো হাই হাই চিনি উজ্জয়ন দেবনী কক বরক পান্ডব সালকানি পান্ডব নয় কক সাই তামলাম পজিটিভ থিঙ্কিং পজিটিভ ওয়ানসুগুনি বিশিংটে নিয়ে সাকনু বাহে কাহাম করেন তংমান তান বেহে যিনি হেলথ ইজ ওয়েলথ নাই যত্ন সাইমানো আউন বগে ফাইটে যিনি ওয়ানসুগুনি বিশিংটে যিনি সামন খেলা বিশিংটে বাহেকে যেন সাকন কাহাম করেন তংমান তৈ পজিটিভ বিশিংটে যিনি লাইফ নস তো কাহাম করেন খাইমান আবনতেই নমৈ কক সালাই দো আনি খাবনি ডাক্তার বুকসং হাইন হাই হাইন খরং পাইমান ইয়াগুলো কাছে কক দুঃখ ফাইতে হনাই গেনা সাব কক দুঃখ লাইজংখা ফোন কাহম
1: ফোন কা

প্রথম বলো তার শেষ বলো নি আপনি বাগি নাই ইচ্ছা শক্তি এবং আনুগত্য একনিষ্ঠ অঙ্গই বাইব নজর এই মাতো নাই যেমন অনেক কিছু সরঙ্গ যেমন অর্জুন সঙ্গ যখন এই অস্ত্র ফরেনা ক্লাং প্রদ্রোণ আচার্য বুঝত ন আর তক মকল ন তক বাজাক ন বায়ু তোমার অখাই নুফু অর্জুন শুধু মকল নুফু এই আবহাই না না টার্গেট আনি শুধু আপনার পজিটিভ মানে আমি আরো উন্নত সার নুকু আং উন্নত সে নুকু আং আরো আং খরচা সাকসেস অমতি সে নুকু এই

0: বড় সাকলাই ডিপেন্ড করে বাইরা বিনি ছাগো যে মানে বকরাং দো বকরাং বাইব যখন বিড়ি মানো আর বেদক বাইফান থাকবেন হাই দিবা আর সে বিনি কইসো আর সে বিনি বরসা ডিপেন্ড যখন বহাই নিছিনি ছাগ কোন সঙ্গু চেনা না আবনাং বারবার মাসো আং ছাবো আং তামো আর বুঝি আং কেন সেই যখন তিনি বকাবাই না নিকলাই থাকো আমি কোন নেগেটিভ ক্লাইনিং কে ছয়তাম তিনি বকানো সবসময় নেগেটিভ ক্লাই রব আবন বই যখন ফানং লেন ফাদে রাগ লাইনে বুফাং ফাংশন সে গবাং মেস কাটি লাখ লাখ মেস কাটি নকর হয়ে দিবা আরো কাটি কাইছে সে নিনি লাখ লাখ বুফাং সফে দি মানো মহাইল সিনি বু নেগেটিভ থট নেগেটিভ ওয়ান সুক মুংবাই ন সিনি গবাং মা কাম রব সাই কি মানো আর খামবে দি মানো কাট লাই মানো আমাই সিন পজিটিভ নি টং দি ওয়ান সুক মুং কাম ওয়ান সুক দি আর ওয়ান সুক দি আগুন সিন রাগি টং মানে সুং তার বলাই বলাই হাম
1: হাম ভাই হাও হক্রি খেব আং মা জাসিনাই আনে খাবি দাউটি বুক কক দু লং দিসেমালিয়া যত্ন কাহাম গ্রং দং দিয়ে যেন পজিটিভ থিঙ্কিং বিশেষ বাইকে পজিটিভ টেব কাহাম গ্রং খাইমানাই আমি যেন ওয়ান সুলাই ফাই সংসারও যত্ন সাজা সালেন বাকি যেন কাইসা হামিয়া কক দো খাগাতি সালো যত্ন কাহাম গ্রং দং বাই ফাই যেন বাইকে যিনি সাক ন কাহাম গ্রং খাইনাই পজিটিভ খাইনাই যিনি নক নক যেন কাহাম গতনিমান আমি ওয়ান সুলাই হ্যাঁকে আঙ্গন বাজাকা দিনে ফুনি উজ্জয়ন্তী কক বরক পান্ডানি যত্ন ফুং কাহাম বেলেগ হামবাই যাও বাংলা কক্টমা খামানো গক বড় কক্টমারও খাই বেলেগ হামবাই।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সব থেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দিচ্ছিলেন তিনি। বিদেশ মন্ত্রক বলেছে, কেন্দ্রীয় সংস্কৃতি সচিবের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ভারতের জন্য একটি বড় সাফল্য। ফুটবল বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 এবং মরক্কো 1-0 স্কটল্যান্ডকে হারিয়েছে। ব্রাজিল এখন হাইতির মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হওয়ার পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি কৃষি, রেল, মৎস্য, পশুপালন, প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উদ্বোধন হবে হাওড়া শাকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের হাওড় রাধামোহনপুরের মধ্যে রেল ওভারব্রিজের শিলান্যাসও করবেন তিনি। একই মঞ্চ থেকে 49টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষিজমি বীমা সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের অংশ হিসেবে অ্যাগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষের সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা সূচনা করবেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম এই প্রকল্পের আওতায় আসবে। ওই মঞ্চ থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,880 কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 45,00,000 বেশি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছাবে 900 কোটির বেশি টাকা। কলকাতার রেড রোডে আগামীকাল 21 জুন সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানেও নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কলকাতা সহ রাজ্য জুড়ে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। দিনটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, বাংলা ভাষার গুরুত্ব, বাংলার ইতিহাস তুলে ধরবেন বিশিষ্টজনেরা।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশাও সফর করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 68তম জন্মদিন উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতির সঙ্গে যোগ দেবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। সেখানকার পবিত্র স্থান সাঁওতালি জাহের ও জাহের পাশাপাশি একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং পাহাড়পুর স্কুলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং প্রার্থনায় যোগ দেবেন। এরপর মোহনচরণ মাঝির নেতৃত্বাধীন রাজ্য সরকারের দুবছর পূর্তি উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তারা অংশ নেবেন। এই অনুষ্ঠানে 47,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যে কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। কয়লা মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে উদ্ভাবন ও প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে, যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি গতকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার 2,400 কোটি টাকা প্রদান করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, ভারতের যুব সমাজ আগামী দিনে আন্তর্জাতিক বিকাশ ও উদ্ভাবন ও শিল্পোদ্যোগের মতো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে, ভারত উঠে আসবে প্রথম সারিতে। তিনি আরো বলেন, পিএম বিকশিত ভারত রোজগার যোজনায় কর্মীদের ক্ষমতায়নের পথ আরো প্রশস্ত করে তুলবে, যুব সমাজ এবং শিল্পায়নের মধ্যে এক যোগসূত্র রচনা করবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
1: प्रधानमंत्री विकसित भारत योजना के सहयोग से अब तक करीब 70 लाख जॉब सृजित हुई है। करीब 20 लाख युवा अपनी पहली नौकरी के 6 महीने पूरे भी कर चुके हैं और आज इन्हीं में से करीब 10 लाख युवा साथियों को अपनी पहली नौकरी में 6 महीना पूरा करने पर इस योजना के तहत उसके लाभार्थ के नाते इंसेंटिव भी मिल चुका है। 2000 करोड़ रुपए से अधिक की राशि सीधे उनके बैंक खातों में पहुंची है।
0: ব্যাংক, সম্পদ উদ্ধার সংস্থা এবং ঋণগ্রহীতাদের মধ্যে বোঝাপড়ার বিষয়ে সুপ্রিম কোর্ট গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক্ষেত্রে বড় অঙ্কের ঋণখেলাপি সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ বলেছে, করদাতাদের কাছ থেকে সংগৃহীত সরকারি অর্থ ব্যাংকের মাধ্যমে ঋণ হিসেবে দেওয়া হলেও সেই বকেয়া অর্থ পুনরুদ্ধারের জন্য প্রায়ই কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আদালত সরকারি অর্থের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত। সুপ্রিম কোর্ট এক রায়ে স্পষ্ট জানিয়েছে, ফুটপাথ কেবলমাত্র পথচারীদের হাঁটার জন্য, এখানে গাড়ি চলাচলের অধিকার নেই। বিচারপতি পি এস নরসিংহা এবং বিচারপতি এ এস চন্দরকারের বেঞ্চ জানিয়েছে, নির্দিষ্ট ফুটপাতে হাঁটার ক্ষেত্রে একজন নাগরিকের মৌলিক অধিকারকে অগ্রাধিকার দিতে হবে, সেখানে গাড়ি চলাচলকে গুরুত্ব দেওয়া হবে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্ব ব্যবস্থার লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সব সম্পর্ককে সব থেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দেবার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সংস্কৃতি সচিব বিবেক আগরওয়াল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এফএটিএফ এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ভারতের জন্য একটি বড় সাফল্য বলে অভিহিত করেছে বিদেশ মন্ত্রক। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আপোষহীন নীতি অনুসরণ করে তার পরিপ্রেক্ষিতে এই নেতৃত্বের ভূমিকা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কাজে, অর্থায়নের নেটওয়ার্কের মোকাবিলা এবং অবৈধ আর্থিক ব্যবস্থা নির্মূলে নতুন দিল্লির নিরারস উদ্যোগকে আরও জোরদার করবে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্ন চাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5টি জেলায় আগামী 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলা হাওড়া এবং হুগলিতে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে মৎস্যজীবীদের আজ সমুদ্র যেতেও নিষেধ করা হয়েছে। ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে পৃথক বজ্রপাতের ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন, আহত বেশ কয়েকজন, এর মধ্যে হাজারিবাগ

জেলায় মৃত্যু হয়েছে। তিনজনের রামগড়, পালামৌ, লোহারডাঙ্গা, গোড্ডা এবং পশ্চিম সিংভূম জেলায় একজন করে প্রাণ হারিয়েছেন। আহতরা রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঝাড়খণ্ড সরকার জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফুটবল বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রুপ ডির ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে পরাজিত করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। ওয়াশিংটনের সিয়াটল স্টেডিয়ামে প্রথমার্ধেই ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোল এবং অ্যালেক্স ফ্রিম্যানের হেড করা গোলে মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 ব্যবধানে এগিয়ে যায়। অপর ম্যাচে গ্রুপ বি খেলায় মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে পরাজিত করেছে। ম্যাচের একেবারে প্রথম মিনিটেই ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। অন্যদিকে গ্রুপ সির ম্যাচে ব্রাজিল হাইতির বিরুদ্ধে খেলছে। শেষ পাওয়া খবরে ব্রাজিল 3-0 গোলে এগিয়ে রয়েছে। গ্রুপ ডির ম্যাচে তুরস্ক মুখোমুখি হবে প্যারাগুয়ের। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 8:30। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস খেলবে সুইডেনের বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন। বিদেশমন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ককে সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কুলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় অনুদান প্রদান উপলক্ষে গতকাল আগরতলায় টাউন হলে একই সময়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন আগরতলা আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা তরুণ তরুণীদের নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নতুন প্রেরণা ও আত্মবিশ্বাস জাগাতে সাহায্য করবে। প্রথমবারের মতো চাকুরি প্রাপক ত্রিপুরা থেকে এমন 184 জন গতকাল এই যোজনার আওতায় এসেছেন। অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার তাৎপর্য বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। স্বাগত ভাষণ দেন ইপিএফও আঞ্চলিক কমিশনার লিউ জোসেফ মারান্ডি। উপস্থিত ছিলেন শ্রম কমিশনার বিশ্বজিৎ পাল, এমএসএমইর ডেপুটি ডিরেক্টর বিপি মিনা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, ত্রিপুরার অর্থনীতি গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। গতকাল শিলংয়ে অনুষ্ঠিত লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্টস ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেটস শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, গত দুই দশক ধরে ত্রিপুরায় বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকার মতো আন্তর্জাতিক সংস্থার সহায়তায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে রাজ্যের শিল্প পরিকাঠামো, নগর উন্নয়ন, পর্যটন, জলবায়ু সংরক্ষণ এবং তফসিলি জনজাতির আর্থসামাজিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে মোট 8টি এক্সটার্নালি এইডেড প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে বলে তিনি জানান। ডক্টর সাহা জানান, গত এক বছরে প্রায় 30,000 কোটি টাকার বিনিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং 8,000 কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প ইতিমধ্যেই বাস্তবায়নের পর্যায়ে প্রবেশ করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, খুব শিগগিরই আগরতলা থেকে করিমগঞ্জ বৈদ্যুতিক মেমু ট্রেন পরিষেবা চালু হবে। ভারতীয় রেলওয়ের আধুনিক এই কোচ যাত্রী স্বাচ্ছন্দ্যময় এবং যাত্রী ধারণ ক্ষমতাও বেশি। গতকাল আগরতলা রেল স্টেশনে সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। তিনি জানান, অমৃত ভারত প্রকল্পে আগরতলা রেল স্টেশন নবরূপে সেজে উঠেছে। 2027 সালের মার্চ মাসের মধ্যে এই কাজ শেষ হবে। অমৃত ভারত যোজনায় উদয়পুর ও কুমারঘাট রেল স্টেশনে আধুনিকীকরণের কাজও এবছর সেপ্টেম্বরে শেষ হবে বলে তিনি জানিয়েছেন। টিএসআরের 15 নং ব্যাটালিয়নের উদ্যোগে গতকাল কুমারঘাটের সায়দাবাড়িতে ব্যাটালিয়নের সদর দপ্তরে এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন রাজ্য পুলিশের টিএসআর এবং অপারেশনসের আইজ

কেডিমারাক। এখানে পাঁচজন মহিলাসহ 63 জন রক্তদান করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। লোকভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল এমবিবি স্টেডিয়ামে আসরের ফাইনালে ব্লাডমাউথ ক্লাব 9 উইকেটে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ ম্যাচে স্কটল্যান্ডকে 1-0 গোলে পরাজিত করেছে মরক্কো। অন্যদিকে যুক্তরাষ্ট্র 2-0 গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল 8:30 তুরস্ক মুখোমুখি হবে প্যারাগুয়ের। এই মুহূর্তে ব্রাজিল বনাম হাইতির ম্যাচ চলছে। শেষ পাওয়া খবরে খেলার ফলাফল ব্রাজিল 3-0। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 3.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হচ্ছে। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু খাকলাইকা বারতবিনী বসং নাহারমুং নই ছাই ব্রীচি চিনিনী বিশিঙ্গ সেকাংনর সিকেল সেল বেমার সকমরানো ব অথৈনীর বেমার নতুয়ই আলাইদাখে জনজাতি দফানী বিশিং হজাকমুং বাংরানী বাকি থানচাখে চাইতকানী কবখা রাষ্ট্রবক্রক মিয়া মধ্যপ্রদেশ নি ওমকারেশ্বর হায়ুং সিকেল সাল নতুয়ই কক নারগৈ ব ম কক নাকা পান্ডাব রাষ্ট্রবক্রক মুর্মু বসং সিকেল সেল এনিমিয়া সকমরনা মিশন নই ছাই ব্রীচি চিনি বাই স্নামচা কাইসা আলাইদা ফুনুক মুং নাইখা অ ফুনুক মুঙ্গ সিকেল সেল বেমার কাশুনাতে বেমার নাইমুংনতেই জুদা জুদা লুয়াজিমুং নাহারজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা নিবিশিঙ্গ পুইলা সেবক মান্নাই খড়কজি রাসাই শিকলা শিকলি রকনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিয়া দাদাক সিদাকে আলাইদা খা বাজার নাই চুবাচুনি রাং ইয়াফারকা পান্ডাও মন্ত্রীবক্রক শাখা অ তাংবতাং নিবিশিংতি অক্ষেপেন হা কতর কাই স্নিচি রাসাই কতাল সামুং তাংখর নামজাখা অমর রাংনি চুবাচুয়া অবচিনি শিকলা রকনি সামুং তাংমানি বরমতে বরমনি কচং থিনাংনি শাখা হা কতরনি পৈতু ফুনুকমুং ইয়াঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা বিশিঙ্গ নমিয়া আগরতলা টাউন হলব পান্ডা সংসা জাখা ভারত হাপাংনি তাংতে তাং সামুং মানথক্রমুং নাইখংনি বিশিং এমপ্লয়িজ প্রিভিডেন্ট ফান অর্গানাইজেশন আগরতলা আমচাই হাবানকবাই সংসাজাক ও পান্ডা কক নারকানি থাঙ্গই জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা শাখা মন্ত্রীবক্রক বিকশিত ভারত রোজগার যোজনা শিকলা রকনি সামুং তাংখর স্নামমানি লগে লগে কতাল খা বাজার মুংতাই পৈতুখলাইথানী চুবাওয়ানো পৈলা সেবক মান্নাই ত্রিপুরানী খড়ক সারা চার চিচার মিয়া ও যোজনানী বিশিঙ্গ খবজাখা পান্ডাও কক নারকা সাংসদ রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা নতই সেবাই শুক্রবুই কক নারকা আরও মানজাখা তাং কমিশনার বিশ্বজিৎ পাল এমএসএমইনি ডেপুটি ডিরেক্টর বিপি মিনা ত্রিপুরানী রাংথং থাংনাই বিশিকি চাও খুশা জাকথাই হামক্রাই এংকাহনী শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া শিলং সংসাজাক লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্ট ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেট নি কুচুকবেরেমনি সেমিনার মকগ্ন শাখাব মন্ত্রীয়করা শাখা থাংনাই বিসি কিচাও ত্রিপুরানী হায়ুং ব্যাং এশিয়ান হামক্রাই ব্যাং ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কো অপারেশন তে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি এবা জেআইসিএ হাই হায়ুং বেরেমনি মথানী চুবা চুবাই কবাংমা হামক্রাই গনাং তাংবতাং মুখথাঙ্গ সাসাবই টঙ্গ তাবক হাস্তেনি স্নামখর তাং বেখরেব আমচাই হামক্রাই বেড়াইখিরি নখবই জুদা জুদা দিখিল বেবাগৈ কাইচার এক্সটার্নালি এইডেড প্রজেক্ট মুখথাঙ্গ চারে জাগৈ টঙ্গ হুনিব ব শাখা মন্ত্রীয়করা শাখা থাংনাই বিশাও বেবাগৈ খকথাম চি সাই রোজাক রাং বক্সিন মুংনি বাবাইনো তুয়ই কক খালাইমাও মুংসয়েংখা তে খক চার সাই রোজাক রাংনি কবাং তাংবতাং তাবুকনি বিশিঙ্গ ন চাসারানা নিসামুং তাংজাগৈ টঙ্গ মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা নই সাই নই চিদক নই চিসনি রংবিশিনিসিমি উদয়পুর ত্রিপুরা হাপাংনি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তেই শাখামন কাইদক চি আচুক থাইনতুই চেংজাগানো ভারত হাপাংনি আয়ুষবেদেকনি ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অব মেডিসিন কাইদক চি আচুক থাইনতুই অ কলেজ চেংনানি বাকি হাস্তে হাপাং

0: কইমুঙ্গ গসিমুং রেখা হদাল আমি বিশিংতই মন্ত্রী অক্রা সাকা আবনি বাকি কুচুক ওয়ানসুকি ওয়ানসুকমুং গনাং শ্রেংাই রকনি বাকি কতাল সেপ স্নাম জাগানো তৈ হাস্তেনি লুকু রকনি বাকি সা খাম সেপ সাবো হামক্রাই এঙ্গানো উত্তর সালকা আরি রেলওয়েনি জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সাকা দায়িত্বনো আগরতলানি সিমিক করিমগঞ্জ চিং ফেরাং মেমু ট্রেন চল খাই জাগানো ভারতনি রেলওয়েনি কতালকুক অ কোচ থাংলাইশু খাইনে রকন কেবেং মুক্রী সেবরানী বড় গবং রকমানী ফান তঙ্গু মিয়া আগরতলা রেল স্টেশন ককতুমা থমনাই রকনি থুম ম ককন সাকা বশাকা অমৃত ভারত তাংবতাঙ্গ আগরতলা রেল স্টেশন কতালকেস নাম তিসা জাকা নৈসাই নৈ চিসনি বিশিনি মার্চ তালনি বিশিঙ্গন অ সামং বতং পাইরে জাগানো কতাল স্টেশন কতাল জরানি যত সেবসাব তঙ্গানো হায়ুং বেরামনি অ স্টেশন থাংলাইশু খাইনাই রকনি বাকি তাংনানি সেব তঙ্গানো রেল স্টেশন প্লেটফর্ম নি মারিব বাংরে জাগানো পান্ডাও জিএম শ্রীবাস্তব বাই এন এফ রেলওয়ে নি লামদিং বেদেক নি ডি আর এম সমীর লোহানিব মানজাখা উনকোটি হাঙ্করমিয়ানি সিমি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন নৈসাই নৈচিদক চেংজাখা আবো তঙ্গানো বুসকাং জুলাই থাম চিসা সরা সাখাম বেদেকনি জুগালি মুংবাই কয়লা শহর সার্কিট হাউস ও তাংবতাং চেঙ্গেরিখা উনকোটি জেলা পরিষদনি কাশকোকরা অমলেন্দু দাস নৈসাই নৈজিদক ফুটবল হায়ুং কাপনি পাইথাকনি কিনি ম্যাচ স্কটল্যান্ড সা বুকজা গোলনি ফেরবাই ম্যাচেনখা মরক্কুন তেবাবশক বুখাগ কথাজাক রাষ্ট্র নৈ বুকজা গোলনি ফেরবাই ম্যাচেনখা অস্ট্রেলিয়ান ভারতনি জরানোর গী তিনি ফুং দামচার সতী থামচি তুরস্কবাই থানো প্যারাগুয়ে তাবুক ব্রাজিল বাই ইতালিনি বিশিঙ্গ ম্যাচ গী তঙ্গ পাইথাকক তুমা মানমানোর গী ব্রাজিল থাম হাইতি বুকজা অংখারিনো সাইমানখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রি রকনি অরণি ক্রিকেট বাতাইলাইমা ও ব্লাড মাউট ক্লাব উইকেট কাইচুকু বাই মোচা ক্লাবনো মেচেনখা তাবুক নবাতিবানি ককতমা বসকাং দামনৈচি ব্রিয় হাস্তিনি যত হাঙ্কর ফেরাঙ্ক গৈ গবাংখে ওয়াতৈ ওয়াউই মানুহনি হজাক মংরেখা নবাতিবা নাইকুং তিনি সালনি তুংমারি সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তে খামাবো নৈচিবা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গৈ মানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংখা নৈচি দক দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস ফুং দামবাতামি সতি থামচি জরা আগরতলা ও ওয়াতিবাখা থাম দশমিক ব্রৈ মিলিমিটার ককব্রকবাই ককতমা পরিমং তাবুক জরাতেই অরণ পাইখা উলনি ককতমা আবাই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতি ব্রৈচিবাও
1: আকাশবাণী আগরতলা।

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। অভিজ্ঞাপনের সকালে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর সেই পার্বণের একটি হল অরণ্য ষষ্ঠী। জামাই ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী বা শুক্লা ষষ্ঠী, এই ব্রত কিন্তু বাঙালি হিন্দু সমাজের এক প্রাচীন লোকায়ত উৎসব। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালিত হয়। যদিও আজ কিন্তু আষাঢ় মাস, এই তিথি মূলত মা ষষ্ঠীর আরাধনার দিন, যিনি সন্তানের রক্ষাকর্ত্রী এবং মঙ্গলদায়িনী দেবী হিসেবে পূজিতা। অরণ্য ষষ্ঠী নামে এই ব্রতের প্রাচীন পরিচয় ছিল, যার মূল উদ্দেশ্য ছিল সন্তানের মঙ্গল কামনা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন। পরবর্তীকালে এর সঙ্গে যুক্ত হয় মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়নের সামাজিক রীতি, যা আজকের জামাই ষষ্ঠী হিসেবে সুপরিচিত। লোককথা অনুসারে এক ব্রাহ্মণ পরিবারের ছোট বউ প্রায়ই খাবার চুরি করে খেতেন এবং দোষ চাপাতেন ওই পরিবারের পোষা বিড়ালের উপর। সেই বিড়াল ছিল মা ষষ্ঠীর বাহন। ক্রমে মা ষষ্ঠী কিন্তু অসন্তুষ্ট হয়ে তার সন্তানদের লুকিয়ে রাখেন। পরে নিজের ভুল বুঝতে পেরে ছোট বউ অনু

তপ্ত হন এবং মা ষষ্ঠীর ব্রত পালন করেন। দেবীর আশীর্বাদে তিনি সন্তানদের ফিরে পান। এরপর পরিবারে সুখ সমৃদ্ধি ফিরে আসে। সন্তানদের বড় করে তাদের বিবাহ দেওয়ার পর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে মেয়ু জামাইকে বাড়িতে ডেকে স্নেহ সম্মানের সঙ্গে আপ্যায়ন করা হয়। জনশ্রুতি অনুযায়ী সেখান থেকেই জামাই ষষ্ঠীর প্রচলন শুরু। জামাই ষষ্ঠী কেবল একটি পারিবারিক উৎসব নয়, এটি বাঙালির পারিবারিক বন্ধন, আত্মীয়তার উষ্ণতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। আজও বাংলার ঘরে ঘরে এই উৎসব একই আন্তরিকতা এবং আনন্দের সঙ্গে পালিত হয়ে আসছে।

0: হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আবারও অভিজ্ঞাপনের আসরে। এবারে যেটা জানানোর পালা সেটা হচ্ছে আমাদের আজকের ইতিহাসের পাতায় কি রয়েছে। আজকের দিনেই 1756 সালে নবাব সিরাজউদ্দৌলার কলকাতা পুনরুদ্ধার ইংরেজদের কাছ থেকে। আবার আজকের দিনেই রানী ভিক্টোরিয়া 1837 সালে তার সিংহাসন আরোহণ করেছিল। সিপাহী বিদ্রোহ সম্পর্কে আমরা সকলে জানি। সেই সিপাহী বিদ্রোহের অবসান 1858 সালের আজকেরই দিনে। এবং আজকেরই দিনে অসহযোগ আন্দোলনের বিপ্লবী দলে যোগদানকারী নগেন্দ্রনাথ গুপ্ত জন্মগ্রহণ করেছিলেন 1909 সালে। 1905 সালে কানু বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা, জন্মগ্রহণ করেছিলেন। আজকের দিনেই কবি, লেখিকা এবং নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ সুফিয়া কামাল 1911 সালের আজকেরই দিনে জন্মগ্রহণ করেছিলেন। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটার রমাকান্ত দেশাই আজকেরই দিনে জন্মগ্রহণ করেছিলেন 1939 সালে। শ্রোতা বন্ধুরা, ইতিহাসের পাতায় আজকের দিনটা অনেক কারণে বিশেষ। যেমন আজকের দিনে আমরা অনেককে পেয়েছি, অনেক আনন্দের ঘটনা রয়েছে, ঠিক তেমনই আজকের এই দিনে কিন্তু কিছুটা বিরহের ঘটনাও রয়েছে। কারণ আজকের এই দিনে ভারতীয় বাঙালি অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, তাঁকে আমরা হারিয়েছিলাম 1943 সালে। তাহলে আজকের দিনে ইতিহাসের পাতায় কি রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম। সেই সঙ্গে আজকের দিনটি যাদের যাদের জন্য বিশেষ তাদের জন্যও রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
3: আজ 20 জুন কিন্তু পালিত হচ্ছে ওয়ার্ল্ড রিফিউজি ডে হিসেবেও। আজ অর্থাৎ এই ওয়ার্ল্ড রিফিউজি ডে 2001 সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে বিশ্ব শরণার্থী দিবস হিসেবে। জাতিগত, ধর্মীয় বা রাজনৈতিক কারণে নিজের ভিটেমাটি ছাড়তে যারা বাধ্য হয়েছিলেন সেই মানুষদের সাহসিকতাকে সম্মান জানানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করাই কিন্তু এই দিনটি পালনের মূল উদ্দেশ্য। বিশ্বজুড়ে শরণার্থীদের নিরাপত্তা, আশ্রয় এবং পুনর্বাস

কাজ করে জাতিসংঘের এই প্রধান সংস্থা UNHCR। তাই কিন্তু তারাই কিন্তু এই শরণার্থী দিবস পালনের শুরু করেছিলেন।

0: শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব হচ্ছে লিখছি তোমায় পর্ব। তো লিখছি তোমায় পর্বে আজ প্রথমেই যার চিঠিখানি পড়ে শোনাব, তিনি কে ভাবছেন নিশ্চয়ই? তিনি হচ্ছেন বনমালী মুখোপাধ্যায়, খায়ের পাড়া, বীরভূম জেলা থেকে তিনি আমাদের চিঠি লিখেছেন। কি লিখেছেন চলুন আপনাদের পড়ে শোনাই। একটি গাছ একটি প্রাণ, শুনিয়া তোমাদের স্লোগান মন আনন্দে উঠিল নাচি, বাসনা জাগিল তোমাদের লাগি, যুগ যুগ ধরে বাঁচি নিজেরে উজাড় করে দিই তোমাদের তরে, দূষণ মুক্ত করিতে ধরা নীলকণ্ঠ হয়ে করি শোষণ বিষাক্ত কার্বন ডাই অক্সাইড, বিনিময়ে মুক্ত হস্তে করি দান বিশুদ্ধ নির্মল শীতল প্রাণবায়ু, সবারে বলি লহ অক্সিজেন আমার ভান্ডার কভু না হইবে রিক্ত। তোমাদের স্লোগান একটি গাছ একটি প্রাণ, রূপায়িত করিতে বাস্তবে করবনায়ন, সবুজে সবুজে সবুজ হোক ধরার প্রাণ, কর অঙ্গীকার করিবে না ধ্বংস, করিবে না অবহেলা করিবে রক্ষণ, আমরা বাঁচলে তোমরা বাঁচবে, ধরার প্রাণে রইবে সবুজের শীতলতা, তোমাদের প্রশ্বাস বায়ুর বিষময়তা করিয়া শোষণ দানিব অক্সিজেন প্রাণবায়ু, না রাহিলে মোরা প্রখর তপন তাপে দগ্ধ হইবে সুজলা সুফলা বসুন্ধরা, রুষ্ট প্রকৃতির রোষানলে ধ্বংস হইবে জীব উদ্ভিদ জগৎ, তোমাদের কাছে এই মিনতি কর বনায়ন, সবুজে সবুজে পেতে বিশুদ্ধ অম্লজান, সবুজে সাজাও ধরিত্রীর কোল, সবুজ হোক ধরার প্রাণ। নিবেদনে বনমালী মুখোপাধ্যায়, গ্রাম ও ডাকঘর খায়ের পাড়া, জেলা বীরভূম।
1: এবারের চিঠিখানি লিখেছেন হৃদয়রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া কাছারিপাড়া থেকে। তিনি লিখছেন সাথী অভিজ্ঞাপন। এই পৃথিবী মানুষের জন্মের আগেই বৃক্ষরাজি গাছপালায় সবুজ ক্ষেত্রে পরিপূর্ণ ছিল। গাছের ফল সবুজ শাকসবজি খেয়েই মানুষ তখন জীবন ধারণ করত। তাই গাছপালা ছিল তখন মানুষের বন্ধু। তাছাড়া গাছপালা সবুজ ক্ষেত্রে ঠান্ডা বাতাস বিশ্ব পরিবেশকে ঠান্ডা করে। মানুষ গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বলে, সেই আগুন জ্বলে ওঠা দেখেই তারা আগুনের ব্যবহার শিখেছিল। সেই গাছপালা অরণ্যরাজি প্রভৃতি সবুজ ক্ষেত্রগুলো যে বিপুল পরিমাণ অক্সিজেন উৎপাদন করে তা গ্রহণ করেই কিন্তু মানুষ সমস্ত জীবকুলকে নিয়ে বেঁচে থাকে। তাছাড়া সমস্ত বৃক্ষ বা অরণ্যরাজি মেঘকে আকর্ষণ করে, তার ফলে পৃথিবীতে বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টির দ্বারাই কিন্তু মানুষ চাষাবাদ করে এবং ফসল উৎপাদন করে, যা হলো মানুষের মুখের আহার। ধীরে ধীরে মানুষের জীবনযাত্রার মান উন্নত হতে থাকে। ক্রমে ক্রমে গ্রামগঞ্জ অরণ্যরাজি ধ্বংস করে আধুনিক বহুতল আবাসন তৈরি করা হয়, নতুন নতুন কলকারখানা গড়ে ওঠায় সবুজ বনাঞ্চল ধ্বংসপ্রাপ্ত হতে থাকে, বনাঞ্চলের গাছপালা কেটে তৈরি হচ্ছে নতুন নতুন আধুনিক বিভিন্ন ধরনের আসবাবপত্র।

0: এবং কাঠের তৈরি রকমারি ফার্নিচার। এইভাবে বনভূমি ধ্বংস হবার ফলে পৃথিবীতে বৃষ্টিপাতের হার কিন্তু কমে গেছে। বঙ্গে বর্ষা আসাও অনিশ্চিত এবং অনিয়মিত হয়ে পড়েছে। গাছপালা ধ্বংস হবার ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণ যাচ্ছে কমে, সে সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যাচ্ছে বেড়ে, তাই শুরু হয়ে গেছে বায়ু দূষণ এবং পরিবেশ দূষণ। পৃথিবীর এই ভয়ঙ্কর অবস্থা দেখে মানুষ নিজের ভবিষ্যৎ বিপদের কথা চিন্তা করে সরকারি এবং বেসরকারি উদ্যোগে চারিদিকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে দিয়েছে। প্রতি বছর তাই কিন্তু 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। সকলেই চাইছে পৃথিবীতে আবার গাছপালা লাগিয়ে চারিদিক সবুজ হয়ে যাক, আর এই পৃথিবী ফিরে পাক তার পুরনো প্রাণ। নমস্কার, আনতে শ্রী হৃদয় রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান।
1: শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের পরের চিঠি গানি। যিনি লিখে পাঠিয়েছেন তিনি দিলীপ কুমার চন্দ্র গড়পেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি লিখেছেন শোনাই। প্রিয় অভিজ্ঞাপন, আমি বা আমরা সাধারণভাবে বেড়াতে যাই, সেই অর্থে আমরা ভ্রমণকারী, অভিযাত্রী নই। 2017 নভেম্বরে আমরা কয়েকজন জম্মু কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম। কাটরাতে বৈষ্ণোদেবী মন্দির দেখার জন্য অনেকেই ঘোড়া নিয়েছিলেন। আমরা 4 জন হেঁটেই দেবী দর্শন করব বলে স্থির করলাম। হাতে লাঠি নিয়ে রাত্রি 9টার সময় উঠতে শুরু করলাম। পীর পাঞ্জাল পাহাড়ের উপর ওঠা সেটাই আমাদের অভিযান। জয় মাতা দি ধ্বনি তুলে এগোতে শুরু করলাম। ভেবেছিলাম ওই তো সামান্য পথ, যেটা সমতলে খুব সহজেই অতিক্রম করা যায়। কিন্তু না, পথ এতটাই খাড়াই এবং মাঝে মধ্যে সিঁড়ি আছে, ওঠা বেশ ক্লান্তিকর। পথিমধ্যে অনেক দোকান আছে যেখানে চা কফি বা শরবত খেয়ে আবার ওঠা। সে এক ক্লান্ত এবং ঘর্মাক্ত অবস্থা, তবু এগিয়ে চলি। পা চলতে যায় না, ক্রমেই ভারী হয়ে আসে, মনের দৃঢ়তা থেকে এগিয়ে চলি। পথে অনেক বানর দেখা যায়। অনেক পথ চলার পর মনে হলো না, আর পারবো না। কিন্তু তবুও মনে সাহস নিয়ে এবং মাকে স্মরণ করে এগিয়ে চললাম। অবশেষে দীর্ঘ পথ চলার পর মায়ের দর্শন পেলাম। তখন রাত্রির তমসা কেটে আকাশ লাল আভায় রাঙিয়ে উঠেছে, সূর্যদেব উঁকি মারছে। মন বলছে এই অভিযান যেন সার্থক হলো। আমরা এখনও অভিযাত্রী, কারো পা ফুলে গেছে, কারো বা পেশি শক্ত হয়ে গেছে। তবে নামবার সময় ওখানের কিছু মানুষ ওদের ভেষজ তেল দিয়ে মেসেজ করে দেওয়ার পর বেশ স্বাচ্ছন্দ্য বোধ করলাম। ধীরে ধীরে সকলেই নেমে এলাম। ভাবলাম এ এক অভিযান আর আমরা অভিযাত্রী। তবে 4 জন একসাথে গিয়েই আবার ফিরে এসেছিলাম। মা বৈষ্ণোদেবী দর্শনের জন্য ছোটোখাটো এই অভিযান, হো আমরা অভিযাত্রী। অভিযাত্রী হয়েই বুঝেছিলাম কী কষ্ট আছে আর আছে ব্যাপক আনন্দ। অভিযাত্রী দলবদ্ধ হলেই বোধহয় ভালো হয়। দিলীপ কুমার চন্দ্র গড়বেতা, পশ্চিম মেদিনীপুর।

এবারের চিঠিখানি অর্থাৎ আজকের লিখছি তোমায় পর্বের শেষ চিঠিখানি লিখেছেন দেবদাস বিশ্বাস ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে। তিনি লিখছেন, সুপ্রিয় অভিজ্ঞাপন, জীবন মানেই এক অনন্ত যাত্রা। কেউ পাড়ি জমান দুর্গম পাহাড়ে, কেউ বা মহাকাশের অজানা ঠিকানায়, তবে আমার কাছে সত্যিকারের অভিযাত্রী হলেন তারা, যারা প্রতিদিনের প্রতিকূলতা এবং মনের ভয়কে জয় করে এগিয়ে চলেন। আমার জীবনের সবচেয়ে দুঃসাহসিক অভিযান ছিল গত বছর সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে একটি স্বেচ্ছাসেবী কাজের দায়িত্ব নেওয়া। প্রচণ্ড ঝড়ে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে তখন চরম খাদ্য সংকট দেখা দিয়েছিল। চারপাশের সেই বিপদের মুখে দাঁড়িয়ে স্থানীয় মানুষের অদম্য বেঁচে থাকার লড়াই এবং আমার নিজের ভেতরের দ্বিধা দ্বন্দ্ব জয় করার সেই অভিজ্ঞতাই আমাকে শিখিয়েছিল প্রকৃত অভিযাত্রী হওয়ার ইচ্ছে আর তার জন্য দুর্গম পাহাড়ে যাওয়ার প্রয়োজন হয় না, মনের সাহসই যথেষ্ট। আমার বাবা ছিলেন আমার জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা। ছোটবেলায় বাবাকে দেখেছি এক কঠিন আর্থিক সংগ্রামের মধ্য দিয়ে আমাদের লেখাপড়া এবং ভবিষ্যৎ গড়ে তুলতে। কোনোদিন হাল ছাড়েননি, প্রতিটি পদক্ষেপে ছিলেন অবিচল। তিনি আমাদের জীবনের ঝড় ঝাপটা পেরিয়ে সঠিক পথে চলতে শিখিয়েছিলেন। কোনো পদক বা স্বীকৃতি ছাড়াই তিনি আমার কাছে এক সত্যিকারের অভিযাত্রী। আমরা এমন অনেক মহামানবকে দেখেছি যারা মানবতার টানে আজীবন অভিযাত্রী ছিলেন, যেমন স্বামী বিবেকানন্দ। তিনি শুধু ভৌগোলিক পরিভ্রমণ করেননি, বরং মানুষের মনের অন্ধকার দূর করতে আধ্যাত্মিক এবং মানসিক চেতনার এক মহান অভিযাত্রী হয়ে উঠেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর গান যেন প্রতিটি অভিযাত্রীর মূল মন্ত্র, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। এই একলা চলার সাহসই একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ অভিযাত্রী করে তোলে। শুভেচ্ছান্তে দেবদাস বিশ্বাস ক্রান্তিহাট জলপাইগুড়ি।

শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে। এবারে যেটা জানিয়ে দেবার পালা সেটা হচ্ছে তথ্য। পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে শান্তি ও সুস্থিতি রক্ষায় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকা পর্যন্ত জনগণের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধ রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত জারি থাকবে। এই বিধিনিষেধ আজ অর্থাৎ 20 জুন থেকে 19 আগস্ট 2026 পর্যন্ত বলবৎ থাকবে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিএনএসএসের 166 ধারায় এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জানিয়ে দিলাম একটি তথ্য, এবারে একটি ঘোষণা আপনাদের জানিয়ে দিচ্ছি। আকাশবাণী আগরতলার অস্থায়ী ঘোষক ঘোষিকা প্রেজেন্টার প্যানেলে অন্তর্ভুক্তির জন্য আবেদনকারী সকল প্রার্থীকে জানানো যাচ্ছে যে লিখিত পরীক্ষা আগামী 21 জুন রবিবার সকাল 10:30 আগরতলার বোধজং হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে।

0: পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রত্যেক প্রার্থীকে অবশ্যই একটি বৈধ সরকারি পরিচয় পত্র এবং জন্ম তারিখের প্রমাণপত্র সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের অন্তত 30 মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য সকল প্রার্থীকে অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন।
1: এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবছর ভারতীয় রেলে দুটি ভিন্ন গ্রেডে মোট 6,565টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ 29 জুন। অনলাইন আবেদন শুরু হচ্ছে 30 জুন 2026 থেকে। আবেদন করার শেষ তারিখ 29 জুলাই 2026 রাত 12টা পর্যন্ত। আবেদনকারীর বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা পদের গ্রেড অনুযায়ী আলাদা করা হয়েছে। বয়স হিসেব করতে হবে 1 জুলাই 2026 তারিখ অনুযায়ী। টেকনিশিয়ান গ্রেড 1 মোট শূন্য পদ 323টি। শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি বা ইনস্ট্রুমেন্টেশনে বিএসসি ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ বিই বা বিটেক ডিগ্রি হতে হবে। বয়সসীমা 18 থেকে 33 বছর পর্যন্ত। বেতন কাঠামো পে লেভেল 5 অনুযায়ী প্রাথমিক মূল বেতন 29,200 এবং সাথে অন্যান্য সরকারি ভাতা। টেকনিশিয়ান গ্রেড 3-তে রয়েছে মোট শূন্য পদের সংখ্যা 6,242টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ সাথে এনসিভিটি বা এসসিভিটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক অথবা কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে। বয়সসীমা 18 থেকে 33 বছর। বেতন কাঠামো পে লেভেল 2 অনুযায়ী প্রাথমিক মূল বেতন 19,900 টাকা থেকে সাথে অন্যান্য সরকারি ভাতা রয়েছে। জানিয়ে দিলাম কাজের খবর।
0: শ্রোতা বন্ধুরা, এবারে যেটা জানানোর পালা সেটা হচ্ছে আমাদের শরীর সুস্থ রাখার উপায়। এবং আপনারা জানেন যে আগামীকাল 21 জুন অর্থাৎ বিশ্ব যোগা দিবস, যেখানে আমরা এই একটি দিন সবথেকে বেশি যোগা করার কথা মনে করি। তবে একটা কথা বলতে হয় যে আমাদের প্রতিদিন যদি আমরা অল্প অল্প করে একটু যোগব্যায়াম করতে পারি তাহলে আমাদের শরীরের জন্য সব থেকে বেশি উপকারী। কারণ যোগব্যায়াম যেমন আমাদের পিঠের ব্যথা উপশমে সাহায্য করে, ঠিক তেমনই আর্থ্রাইটিসের যে উপসর্গগুলো রয়েছে সেগুলো উপশম করতেও কিন্তু যোগব্যায়াম খুবই ভালো। সেই সঙ্গে আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের যন্ত্র, আমরা জানি যে আমাদের বর্তমানে যেটা হচ্ছে সব থেকে বেশি আমরা হার্টের সমস্যায় ভুগছি, সেখানে যদি শরীরকে ভালো রাখতে হয়, হার্টকে ভালো রাখতে হয়, সেখানে যোগব্যায়াম করুন। এবং আর্থ্রাইটিসের সমস্যা এখন ছোট থেকে বড় অনেকেই ভুগছেন, সেই সমস্যা থেকে মুক্তি পেতেও কিন্তু খুব ভালো যোগব্যায়াম। এবং সেই সঙ্গে যেটা বর্তমানে খুব হচ্ছে সেটা হচ্ছে আমাদের রাতের বেলায় ঘুম হয় না। প্রায়শই আমরা সেই কথাটা বলি যে ঘুম কম হচ্ছে, ঘুমের ওষুধ খাচ্ছি তারপরেও ঘুম হচ্ছে না। কিন্তু ঘুম ভালো রাখার জন্য নিয়মিত যোগব্যায়াম করলে আমাদের যে মানসিক অবস্থাটা সেটা সঠিক হয় আর ঘুমিয়ে পড়া যায় খুব সহজেই। এবং সেই সঙ্গে আমাদের যে মানসিক চাপ আমরা যেটা বলে থাকি, সেই মানসিক চাপ কমাতেও কিন্তু যোগব্যায়াম গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে আমাদের মনের মধ্যে, মনটাকে ভালো রাখতে তো হবে, শরীরকে ভালো রাখতে হলে সেই মনটাকে ভালো রাখার জন্য খুব দরকার যোগব্যায়াম। তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম ছোট্ট করে কি করে সুস্থ থাকা যায়। চলে যাচ্ছি পরবর্তী পর্বে।
1: এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা

0: সর্বোচ্চ 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 30.8 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 26.2 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 70%। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 3.4 মিলিমিটার। রয়েছে বিশেষ সতর্কতা, রাজ্যের কোনো কোনো জেলায় অতি ভারী বৃষ্টিপাত এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি। আর সেই সঙ্গে বন্ধুরা, আমরা কিন্তু বিজ্ঞাপন অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আর তাহলে আমাদের শেষ করতে হচ্ছে আজকের মতো বিজ্ঞাপন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইতিকণা,
1: এবং সেই সঙ্গে আমি অঙ্কিতা। আজকের মতো তাহলে অভিজ্ঞাপনের আসর থেকে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অভিজ্ঞাপন পর্বে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।
0: নমস্কার।

আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্তে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন দিন, নতুন করে পথ চলা শুরু। আর সেই নতুন দিনের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আজকের দিনটা তো একটু বিশেষ, বিশেষ অনেকের জন্য। কারণ মেয়ে জামাইদের জন্য যেমন বিশেষ, ঠিক তেমনই শ্বশুর শাশুড়ির জন্যও বিশেষ। কারণ হয়তো অনেকেই আজকে ব্যস্ত হয়ে রয়েছেন। ব্যস্তটা কিসের জন্য? ব্যস্তটা হচ্ছে কখন ষষ্ঠী পুজো করবেন, এবং সেই সঙ্গে শুধু কি ষষ্ঠী পুজো, জামাইকে ষষ্ঠী দিতে হবে, সেই নিয়ে একটা তুমুল ব্যস্ততা হয়তো প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে। এবং প্রত্যেকেই হয়তো এখন ব্যস্ত বাজারে যাওয়ার জন্য, কারণ বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ তো এই জামাই ষষ্ঠী। আবহমান কাল ধরে যেই পার্বণ বাঙালির কাছে এক বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এবং যার মহিমা বলা যায় আজও আমাদের কাছে একইভাবে অম্লান হয়ে রয়েছে। শ্রোতা বন্ধুরা, মূলত তো জ্যৈষ্ঠ মাসে হয়, কিন্তু এই বছর একটু দিনটা আষাঢ় মাসে চলে গেছে, কারণ শুরু হয়ে গেছে আষাঢ় মাস। তো সেই আষাঢ় মাসে যখনই এই ষষ্ঠী পুজো হয়, বা জামাই ষষ্ঠী যেটা আমরা বলি, তখনই একটা কথা থাকে যে আষাঢ়ের জল নাকি গায়ে পড়া ভালো না, এরকম বহু মন্তব্য আছে। কিন্তু সব থেকে বেশি যেটা বলা উচিত সেটা হচ্ছে, মূল কথাটা হচ্ছে যে আশীর্বাদ। আশীর্বাদটা তো খুব দরকার, কারণ আশীর্বাদ না থাকলে তাহলে কি হয়, আশীর্বাদ আর ভালোবাসা, এই দুটো জিনিস সব থেকে বেশি দরকার। এই ষষ্ঠী নিয়েই আজকের আমাদের এই তোমায় গান শোনাবো পর্ব। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, থাকবো আরও অনেকটা সময় জুড়ে। এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা আবারও একটা গানে যাই। কোন গান ভাবছেন? না, ভাবাভাবির দরকার নেই। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, আজ এমনই কিছু গান আপনাদের জন্য থাকছে তোমায় গান শোনাবো পর্বে।

লকডাউন হোক কিংবা আসুক কালবৈশাখী কিংবা লঙ্কা কাণ্ড হয়ে যাক শহর জুড়ে, কিন্তু বৎসরকার এই দিনটায় বাঙালি শাশুড়িরা মনে মনে একবার হলেও হাত পাখার বাতাসে ভেজাবেনই তাদের আদরের জামাইদের। ষাট ষাট ষাট, ষষ্ঠীর ষাট, এই ষষ্ঠীর কথা আমরা মানে কি বলবো, বাঙালিদের কাছে একটা অন্য রকম আমেজ। হয়তো এই আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে সেই জামাই ষষ্ঠীর যে একটা আনন্দ আগে যেমন হতো, যে বাড়িঘরে প্রত্যেকে আসতো, একটা সকলে মিলে হই হুল্লোড় ব্যাপার ছিল, সেই হই হুল্লোড় ব্যাপারটা খানিকটা কমে গেছে। কিন্তু খানিকটা কমলেও তার আমেজ কিন্তু ফিকে হয়ে যায়নি। আজও হয়তো অনেকের ঘরে ঘরে ইলিশ মাছ কিংবা পাঁঠার মাংস কিংবা সেই প্রচুর রকমের মিষ্টির ব্যঞ্জন তৈরি হচ্ছে, এবং সেই সঙ্গে দোকানে দোকানে ভিড় লেগে গেছে, বিশেষ করে মিষ্টির দোকানগুলোতে। হয়তো অনেকেই মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে চলে এসেছেন, দই মিষ্টি সব মিলিয়ে আজকে তো আদরের বাবা জীবনদের খাওয়াতেই হবে। আর সেই সঙ্গে জামাইরা যখন বাড়িতে আসে তখন তাদের হাতের মধ্যেও থাকে সেই মিষ্টির পাতিল। যদিও এখন আমরা সেই মানে চিরাচরিত যে সেই যে ছবিটা, সে ছবিটার আদল কিছুটা পাল্টেছে, কিন্তু পাল্টালেও তার যে মূল ভাবটা সেটা কিন্তু এখনও রয়ে গেছে। এখনও আমরা যখন এই ষষ্ঠী নিতে বাড়িতে যাই, এখনও আমাদের হাতের মধ্যে কিন্তু থেকে যায় সেই মিষ্টির পাতিল বলুন, কিংবা সেই সঙ্গে দেয়া নেয়ার যে একটা চলন রয়েছে সেই চলন। তবে সবথেকে বড় যেটা বলার সেই কথাটা হচ্ছে যে দেয়া নেয়া তো চলতেই থাকে, সেই খাওয়া দাওয়াও চলতে থাকে, কিন্তু এই যে একটা অন্য রকম বন্ধন জুড়ে যায়, সেই ভালোবাসার বন্ধনটা যাতে দীর্ঘজীবী হয় সেটাই হয় আমাদের মনের কথা। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি তোমায় গান শোনাবো পর্বে, তোমায় গান শোনাবো পর্বে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল কিছু গান। Just order.

0: মোদের ঘরে আছে দুই রাজকন্যা, মোদের ঘরে আছে দুই রাজকন্যা, রূপে গুণে যেন সাধারণ না, তারা রূপে গুণে যেন সাধারণ না। আর আছে পোলাপান, আর আছে পোলাপান
1: একখান
0: একখান
1: কচি তারা কথা ফোটে নাই,
0: আর আছে পোলাপান একখান একখান কচি তারা কথা ফোটে নাই। রাজা যিনি শুনবে।

0: রাজা বড় সোজা, সুখে আছে যত প্রজা। এই রাজা বড় সোজা, সুখে আছে যত প্রজা। এ রাজার মত রাজা নাই, যেন এ রাজার মত রাজা নাই।
1: শ্বশুর মশাই,
0: শ্বশুর মশাই, মোরা তেনার জামাই,

এক থালা ভাত, সেই সঙ্গে শুক্ত এবং মাছ থেকে শুরু করে মাংস ২৫টা গোটা রসগোল্লা কিংবা গোটা ২০ পান্তুয়া এবং এক ভাঁড় দই, এই সব কিছু কি এখনকার দিনের জামাইরা পারবে মানে খেতে? কারণ এখন এই আধুনিক সময়ে সকলেই মহাব্যস্ত ডায়েটের চক্করে, আবার কখনো কখনো যেটা হয় সেটা হয়ে যায় জামাই ষষ্ঠীতে এখন বর্তমানে রেস্তোরাঁতেও প্রচুর ভিড় দেখা যায়, কারণ কর্মব্যস্ত জামাই আর সেই সঙ্গে কর্মব্যস্ত শাশুড়ি মা। সকলেই হয়তো ভাবেন যে বাড়িতে এত কিছু আয়োজন, তার থেকে বরং চলুন রেস্তোরাঁতে চলে যাই কিংবা নেট ব্যাংকিংয়ে টাকা পাঠিয়ে দিলাম। কিন্তু তারপরেও কেউ কেউ এমন আছেন যারা ট্রেডিশন আর আধুনিকতার সূক্ষ্ম দড়ির উপর দিয়ে গট গটিয়ে হেঁটে চলেছেন অনায়াসে, আর জামাই ষষ্ঠীর এই বাঙালিয়ানাটুকু ষোলো আনা বজায় রেখে কিন্তু আধুনিক জামাইয়ের রসনা বিলাসের ব্যবস্থা তাদের বাড়িতেই করে ফেলছে। সেখানে যদি আমি বলি, সেখানে সেটা সেলিব্রিটি জামাই হোক কিংবা সাধারণ কোনো মানুষ, আমরা সকলে

যদি আজকের দিনটাকে বারবার ফিরে পেতে চাই, তাই নয়? যারা এই মুহূর্তে শুনছেন এফএম উজ্জয়ন্ত, অনেকেই হয়তো ব্যস্ত রয়েছেন, আবার অনেকে হয়তো ভাবছেন যে একটা সময় জামাই ষষ্ঠী মানেই অন্যরকম আনন্দে মেতে উঠতাম, আর এখন সেই আনন্দটা নেই, কি মনে হয়? তবে এই ব্যাপারে কথা বলবো কিন্তু আমাদের বলছি তোমায় পর্বে। বলছি তোমায় পর্ব রয়েছে সকাল 9:12, তো সেখানে আমরা কথা বলবো জামাই ষষ্ঠীর প্রাসঙ্গিকতা নিয়ে, তো জানবো আপনাদের মনের কথা। তবে এই মুহূর্তে আবারও গানে যাব। তবে গানে যাবার আগে যেটা জানানোর পালা শ্রোতা বন্ধুরা, সেটা হচ্ছে একটু জানিয়ে দিই, সেটা কোন মানে কি ঘোষণা সেটাই ভাবছেন তো, জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আকাশবাণী আগরতলার অস্থায়ী ঘোষক ঘোষিকা প্রেজেন্টার প্যানেলে অন্তর্ভুক্তির জন্য আবেদনকারী সকল প্রার্থীকে জানানো যাচ্ছে যে লিখিত পরীক্ষা আগামী 21 জুন, অর্থাৎ আগামীকাল রবিবার সকাল 10:30 আগরতলার বুধজং হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রত্যেক প্রার্থীকে অবশ্যই একটি বৈধ সরকারি পরিচয়পত্র এবং জন্ম তারিখের প্রমাণপত্র সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের অন্তত 30 মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য সকল প্রার্থীকে অনুরোধ করা হচ্ছে। শুনলেন ঘোষণাটি? এই মুহূর্তে আবারও গানে যাবার পালা।

জামাই ষষ্ঠীর অনেক লোককথা আছে। সেখানে বলা যায় যে জামাই ষষ্ঠীর প্রচলন ঠিক কবে থেকে, বলা হয় যে বৈদিক যুগটা নাকি সেই যুগেই বাংলায় জামাই ষষ্ঠী পালন করা শুরু হয় এবং প্রধানত ষষ্ঠী দেবীকে তুষ্টি করার জন্যই জ্যৈষ্ঠ মাসে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের বিশেষ তিথিতে মহিলারা জামাই ষষ্ঠীর ব্রত শুরু করেন। এবং একটা সময় ছিল তখন ষষ্ঠী পুজো করে ওই দিনটায় কোনো রকম অন্ন খাওয়া যেত না, মানে ভাত খাওয়ার কোনো ব্যাপার ছিল না, সেখানে ফল থেকে শুরু করে মিষ্টি এবং যেটা হয় যে প্রসাদ যেটাকে আমরা বলি সেই প্রসাদ খাওয়া হতো। কিন্তু যুগ পাল্টেছে, দিন পাল্টেছে, সেখানে এসে দাঁড়িয়েছে সেই জামাই ষষ্ঠী, অর্থাৎ মেয়ে জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়িরা ঘরে ঘরে পুজো করেন আর তারপর শুরু হয়ে যায় ব্যস্ততা ভুরি ভোজের। কারণ জামাই ষষ্ঠী মানেই একটা আনন্দ, একটা ভালোবাসার বন্ধন আর সেই সঙ্গে ভুরি ভোজ। হয়তো সেই ভুরি ভোজের জন্য আজকে যেমন ষষ্ঠী রয়েছে, জামাই ষষ্ঠী আজকে, তো সেখানে অনেকে হয়তো আজকে আসতে পারছে না, সেই ভুরি ভোজ হয়তো কাল হবে কারোর বাড়িতে, আবার দুদিন পরে হবে, কিংবা আজকের দিনেই হবে। তো শ্রোতা বন্ধুরা, যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান শুনছেন তাদের মনের কথা জানার জন্য আমি খুব উদগ্রীব হয়ে রয়েছি। সেই জামাই ষষ্ঠীর প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলবো, যেটা বলেছি একটু আগেই যে আমাদের যে পরবর্তী পর্ব রয়েছে বলছি তোমায় পর্ব, সেই বলছি তোমায় পর্বে আপনাদের থেকে শুনবো আপনাদের মনের কথা। এই মুহূর্তে তোমায় গান শোনাবো, পর্বের শেষ গান আপনাদের জন্য থাকছে। শ্রোতা বন্ধুরা চলুন শেষ গান শুনি তোমায় গান শোনাবো পর্বে। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে আর অনেকক্ষণ থাকবে, আর শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে গানে যাবার পালা। টিউন করে থাকুন 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উচ্চ আয়তন।

0: জয়ন্ত
1: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে জানিয়ে দেবার পালা আজকে সংবাদ শিরোনামের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় অনুদান প্রদান উপলক্ষে গতকাল আগরতলায় টাউন হলে একই সময়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আগরতলা আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা তরুণ তরুণীদের নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নতুন প্রেরণা ও আত্মবিশ্বাস জাগাতে সাহায্য করবে। প্রথমবারের মতো চাকরি প্রাপক ত্রিপুরা থেকে এমন 184 জন গতকাল এই যোজনার আওতায় এসেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, ত্রিপুরার অর্থনীতি গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। গতকাল শিলংয়ে অনুষ্ঠিত লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্টস ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেটস শীর্ষক সেমিনারে তিনি এই কথা বলেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, খুব শিগগিরই আগরতলা থেকে করিমগঞ্জ বৈদ্যুতিক মেমু ট্রেন পরিষেবা চালু হবে। ভারতীয় রেলওয়ের আধুনিক এই কোচ যাত্রী স্বাচ্ছন্দ্যময় এবং যাত্রী ধারণ ক্ষমতাও বেশি। গতকাল আগরতলা রেল স্টেশনে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আজ যে অঙ্কিত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, আর এই মুহূর্তে চলে এসেছি বলছি তোমায় পড়বে, বলছি তোমায় পড়বে। আজ যে বিষয়টি আমি রেখেছি সে বিষয়টি হচ্ছে জামাই

ষষ্ঠীর প্রাসঙ্গিকতা। তো জামাই ষষ্ঠীর প্রাসঙ্গিকতা এই বিষয় নিয়েই আজকের আমাদের বলছি তোমায় পর্ব। ইতিমধ্যে ফোন লাইনের ওপারে কিন্তু একজন রয়েছে, কে রয়েছে দেখা যাক। নমস্কার, কে রয়েছেন? যিনি ফোন করেছিলেন ফোন লাইনটি কেটে গেছে। শ্রোতা বন্ধু, যিনি ফোন করেছিলেন আরেকবার চেষ্টা করবেন আমাদের ফোন করার জন্য। 03-81-232-6253 এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার। তো আপনারা ফোন করবেন, আপনাদের মনের কথা বলবেন, কি মনে হয় আপনাদের যে জামাই ষষ্ঠী একটা সময়ে যেরকম ছিল, বাড়িঘরে একটা অন্যরকম আয়োজনের কথা আমরা ভাবতাম, এবং যত দিন পাল্টাচ্ছে তত কি হারিয়ে যাচ্ছে? সেই বাঙালির বারো মাসে তেরো পার্বণের যে আমেজ, সেটা কি হারিয়ে যাচ্ছে? কি মনে হয় আপনাদের? আপনাদের মনের কথা জানার জন্যই আমাদের আজকের এই পর্ব, বলছি তোমায় পর্ব। তো সেই বলছি তোমায় পর্বে কথা বলবো আপনাদের সঙ্গে। শ্রোতা বন্ধুরা, 03-81-232-6253 এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার। সেই সঙ্গে যারা আমাদের মেসেজ পাঠাতে চান, চাইলেই মেসেজ করতে পারেন 9402169965 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো চলুন, এই মুহূর্তে যেহেতু ফোন লাইনের ওপারে কেউ নেই, তাহলে চলে যাই একটা গানে।

0: বলতে বলতেই একজন ফোন লাইনের ওপারে রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো
1: হ্যালো হ্যালো
0: শ্রোতা বন্ধু, জানি না কি সমস্যা হচ্ছে, কিন্তু যিনি ফোন করছেন তাকে বলবো যে দয়া করে মানে রেডিও সেট থেকে দূরে গিয়ে আমাদের ফোন করবেন, না হলে কথা বলা যাবে না, এইভাবেই আমাদের কথা আমরা শুনতে পাবো। তাই চেষ্টা করবেন যাতে ফোন তো অবশ্যই করবেন, কিন্তু রেডিও সেটটিকে বন্ধ করে আমাদের ফোন করতে।

0: হ্যালো, কে বলছেন? না, আজকে আমাদের ফোন লাইনে হয়তো কোনো একটা সমস্যা হচ্ছে, যেই কারণে কথা বলা যাচ্ছে না। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: বলুন বলুন।
1: হ্যাঁ দিদি, জামাই ষষ্ঠী শুভেচ্ছা সকল শ্রোতা বন্ধুকে।
0: আচ্ছা,
1: আর যে প্রাসঙ্গিকতাটা আজকে দিয়েছেন, দেখুন একটা প্রচলিত মানে গল্প আছে যে বনে গিয়ে

এক ঘরের বউ মানে এই ষষ্ঠী তিথিতে ষষ্ঠী ঠাকুরানির দেখা পেয়েছিলেন। তাই এর আর এক নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী। আর আমাদের যেটা প্রচলিত নিয়ম, মেয়ের বিয়ে দেওয়ার পর এক বছর মানে মেয়ের বাড়িতে আমাদের অন্ন গ্রহণ করতে নেই, যতক্ষণ না মেয়ের কোনো সন্তান হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর যেটা জামাই ষষ্ঠীর আরো একটা প্রাসঙ্গিকতা হচ্ছে বট অশ্বত্থ অশোকের ডাল আর জোড়া কর্মচার যেটা মানে টক ফল আর কি, আর কচি বাঁশের ডগা মানে কচি বাঁশ সেই ডগাটা কেটে নিয়ে সে এখনো সেই জল মানে সে কচি বাঁশের পাতার জলটা মাথায় ছিটিয়ে জামাইকে বরণ করার সময় ষষ্ঠী ষষ্ঠী বলতে হয়। এই ষষ্ঠী কথাটার অর্থ হচ্ছে ষষ্ঠী, সেই থেকেই ষাট মানে ষাট আর কি শব্দটার উৎপত্তি। তো যদি জামাই ষষ্ঠী আজ থেকে আগে যখন আমি করেছিলাম তখন আমার পাতে ছিল 10-12 বাটি কাঁথার বাটি আর কি, মাংস কোনোটাতে পায়েস কোনোটাতে ফল কোনোটাতে চাটনি কোনোটাতে মাছ।

0: এই ষষ্ঠী কথাটার অর্থ হচ্ছে ষষ্ঠী, সেই থেকেই ষাট, মানে ষাট আর কি, হ্যাঁ শব্দটার উৎপত্তি। তো দিদি জামাই ষষ্ঠী আজ থেকে, আগে যখন আমি করেছিলাম তখন আমার পাতে ছিল 10-12 বাটি, কাঁসার বাটি আর কি, মাংস, কোনোটাতে পায়েস, কোনোটাতে ফল, কোনোটাতে চাটনি, কোনোটাতে মাছ, কোনোটাতে আবার 3 রকমের মাছ, এই করে করে 10 বাটি। তো এখন দেখছি জামাই ষষ্ঠীতে বাটির সংখ্যা কমে 4 কিংবা 5 হয়ে গেছে, মানে পদগুলো ক্রমশ কমে আসছে, আর শাশুড়িরা অলস হয়ে পড়ছেন, আর খাটতে চাইছেন না।
1: আচ্ছা, আপনি বলছেন যে এই ভুঁড়ি ভোজের যে ব্যাপারটা, সেখানে বাটির সংখ্যাটা কমে যাচ্ছে, তাই তো অমিতাভ বাবু? আচ্ছা, আর সেখানে আপনি যে অনেকগুলো নিয়মের কথা বললেন, সেই নিয়মগুলো কি একই রয়েছে নাকি তার মধ্যে বদল এসেছে?
0: এখন আর সেরকম নিয়ম আর নেই, শুধু ওই জামাইয়ের মঙ্গল কামনায় একটু হয়তো ওই দুব্বা ধান কপালে ঠেকিয়ে তারপরে বসে পড়ো খেতে, আসলে মানে শাশুড়িরাও ধরুন খাটতে খাটতে ক্লান্ত হয়ে পড়ে। তো আমার দুর্ভাগ্য যে আমি, আমার শাশুড়ি গত হয়েছেন বেশ কয়েক বছর আগে, কিন্তু আজ হচ্ছে 20 জুন, আজকে আমার মিসেসের জন্মদিন। তো তিনি গেছেন মানে বাবার বাড়ির উদ্দেশ্যে গতকাল। তো আমি সকালে যখন শুনলাম যে আজকে যে সমস্ত বন্ধুদের জন্মদিন তাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন, তারা দীর্ঘজীবী হন, তো আমিও মিসেসকে একটা মেসেজ করলাম, হ্যাপি বার্থডে, আর অন্তরের গভীরতম স্থান থেকে একটা মেসেজ করলাম, উইশ ইউ এ লং লাইফ।
1: ঠিক আছে অমিতাভ বাবু, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। ধন্যবাদ, ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা, যে আমরা রয়েছি বলছি তোমায় পর্বে, বলছি তোমায় পর্বে আজকের যে বিষয় সেটা হচ্ছে যে জামাই ষষ্ঠীর প্রাসঙ্গিকতা, যেটা অমিতাভ বাবু বললেন অনেক কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলোর কিছুটা হলেও তো বদল এসেছে, কি মনে হয়? নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
2: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল,
2: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
1: নিতাই দাস,
2: হ্যাঁ
1: বলুন।
2: প্রত্যেক শ্রোতা বন্ধুকে জানাচ্ছি জামাই ষষ্ঠীর শুভেচ্ছা।
1: আচ্ছা,
2: আর আজকে তো জামাই ষষ্ঠী,
1: তো
2: আগেকার দিনে যেসব আমাদের এখানে জামাই ষষ্ঠী হতো তার থেকে কিন্তু নতুনত্ব এখন বেশি দেখা যাচ্ছে।
1: আচ্ছা,
2: কারণ প্রত্যেক ঘরে ঘরে জামাই মেয়েরা সব আসছে এবং সুন্দর পাঞ্জাবি পরে এবং সুন্দর শাড়ি পরে তারা পুজো করতে যেছে এবং বিভিন্ন ধরনের ফলমূল নিয়ে আসছে, শ্বশুর মশাই জামাইকে খাওয়ার জন্য। হ্যাঁ, তো ধরুন আগের থেকে অনেক ভালো এখন চারিদিকে দেখছি, তো ধরুন এই আনন্দ জামাই ষষ্ঠীর একটা আনন্দ জামাইয়ের, সেটা কিন্তু খুব ভালো লাগছে এবং আমাদের পরিবেশটা খুব ভালো লাগছে।
1: আচ্ছা আচ্ছা, নমস্কার। নিতাই বাবু বলছেন তার খুব ভালো লাগছে এই এখনকার সময়ের যে জামাই ষষ্ঠী পালনের যে বিষয়টা, সেটা তার খুব ভালো লাগছে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, একটা সময় ছিল যে বাড়িঘরে যেটা হতো, যেমন আমরা আমাদের বাবার পরিবারে দেখে এসেছি বা কিংবা মায়ের পরিবারে দেখে এসেছি, যে সেখানে এখনকার মতো একজন সন্তান নয়, তখন হয়তো ভাই বোন প্রচুর ছিল এবং সেখানে যেই সকল মেয়েরা বাড়িতে মানে বিয়ে করে যেত, তারপর মেয়ে জামাইদের আমন্ত্রণ জানানো হতো সেই জামাই ষষ্ঠীর দিন, আর সেখানেই হয়তো একটা মেলা বসে যেত, যে মেলায় সকলে সামিল হতো এবং যতই দূরে থাকুক না কেন এই বছরের একটা দিন এই বাড়িতে তো আসতেই হবে, যেটা এখন কিছুটা হলেও হারিয়ে যাচ্ছে। কারণ এখন আমাদের বর্তমান পরিবারে যেটা দেখতে পাই যে আমরা খুব ছোট পরিবার হয়ে যাচ্ছি, সেখানে আমরা একজন, আমাদের পরিবারে একজন করে সন্তান, তো সেখানে দেখা যাচ্ছে সেই যে আনন্দটা, সেই আনন্দটা কোথাও না কোথাও যেন ফিঁকে হয়ে যাচ্ছে, কি মনে হয়? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? শ্রোতা বন্ধু, কথা বলতে হলে ফোন করবেন 03-81-232-6-253 এই নম্বরে, যখনই ফোন করবেন চেষ্টা করবেন কথা বলতে, কারণ আপনাদের কথা শোনার জন্যই আমাদের এই অনুষ্ঠান। নমস্কার, কে রয়েছেন?
3: আমি নেপাল বলছি।
1: হ্যাঁ বলুন।
3: জামাই ষষ্ঠীর জিনিসটা না আমাদের বাড়িতে অন্যরকম হতো, যেমন নতুন পাখা,

0: বাবা আঁকতেন, আঁকার মধ্যে বাঁশের কোদুল, করমচা, দুব্বা, ধান দিয়ে একটা আঁটি বাঁধা হতো, ওটা পাখার মধ্যে রেখে তারপরে আম একটা কলা নিয়ে মা স্নান করে নাভির মধ্যে 108 বার করে জল দিতেন। তো এই যে জিনিসটা, এটা আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। এটা দিয়ে তারপরে একটা ডালার সাজাতেন, ডালার মধ্যে নতুন কাপ জামা, মেয়ের একটা ডালা, জামাইকে একটা ডালা, যতটা জামাই ছিল আমাদের বাড়িতে, তো পাঁচ জামাই আসতে পারতো না, 3 জামাই আসতো, তাদের অসুবিধা ছিল, অনেক দূরে থাকতেন তারা। যাই হোক, এখন ওই ডালার মধ্যে যার যার একটা আম, একটা কলা আর নতুন কাপড়, জামাই শার্ট কিংবা পাঞ্জাবি মেয়ের কাপড় দিয়ে ডালাটা ঠাকুরের সামনে দিতেন। আমাদের বাড়িতে নারায়ণ ঠাকুর ছিল, ওই নারায়ণ ঠাকুর পুজো হতো, ওই ডালাটা ঠাকুরের ঘরে গিয়ে ওই ডালা থাকতো, পুজো হতো, তারপরে সে পুজোর শেষে ওই ডালাটা নিয়ে জামা ওই পাখাটা দিয়ে স্নান করতেন, যে ওই জলটা থাকতো দিয়ে ষাট ষাট করতো, কিংবা ষাট ষাট ষাট মেয়েকে করতো, জামাইকে করতো, করে তো ওই ডালাটা হাতে দিত। এটা হচ্ছে মূল জামাই ষষ্ঠীর নিয়ম। তারপরে খাওয়া দাওয়া আছে, বাজার টাজার হতো, খাওয়া দাওয়া হতো, খাওয়া দাওয়ার শেষে আমাদের কি হতো, জামাইরা সব ওই শাড়িদের নিয়ে সিনেমা দেখতে যেত।
1: আচ্ছা,
0: বিকেলবেলা
1: আচ্ছা
0: সিনেমা দেখতে যেত। তো এই যে জিনিসগুলো, কি একটা আনন্দের হাট যে বসতো জামাই ষষ্ঠীতে, আমার কাকার মেয়ের জামাই আসতো, আমরা যেতাম, তারপরে দিদিরা আসতেন, এই যে আনন্দের হাটটা, সেই জিনিসটা এখন আর নেই। এখন জামাইদের কি নিয়ম, শাশুড়িও যে পরবর্তী শ্রোতা বললেন যে শাশুড়ি আলসে হয়ে গেছে, সব বাটি বাটি, কিন্তু সে যে ভদ্রলোক বললেন বাটি বাটি কিন্তু সাজিয়ে দিত জামাইদের, মাঝখানে থালাটা থাকতো আর বাটি বাটি সাজিয়ে দিত। এই যে জিনিসটা কত সুন্দর লাগতো দেখতে, মানে ঠাকুরকে পুজো দিচ্ছে এরকম একটা মনে হয়, ঠাকুরকে সেবা করাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে এখনকার কি, আমি এখনই কথা বলছি, গত সপ্তাহে আমার মেয়েকে আমি টাকা পাঠিয়ে দিয়েছি, ওরা তো আসতে পারবে না, টাকা পাঠিয়ে ওরা কি করবে, হোটেলে খাবে কি করবে, যা অসুবিধা। আমার ছোট বোনের যে মেয়ে, তাকেও আমি টাকা পাঠিয়ে দিয়েছি, ওরা বাড়িতে করতে পারবে না, হোটেলে খাবে। হোটেলে খাওয়াটা আর বাড়িতে খাওয়াটা অনেক ব্যবধান,
1: অনেক ব্যবধান, অনেক ব্যবধান মনে দেবে।
0: মেয়েরা শাশুড়িমা রান্না করে জামাইয়ের সামনে ভাত দেবে, কি একটা মনোরম দৃশ্য, এটা ভাষায় প্রকাশ করা যায় না।
1: ঠিক, যাই হোক, সেই আনন্দটা কোথাও না কোথাও একটু হারিয়ে যাচ্ছে মনে দেবে।
0: হারিয়ে গেছে, স্বপ্ন আমার হারিয়ে গেছে, যাক হারিয়ে গেছে, যাক এখন কিছু করার নেই, এইটুকু বললাম, রাখলাম, নমস্কার।
1: নমস্কার, নমস্কার মনে দেবীকে। শ্রোতা বন্ধুরা, 03-81-232-6253 আমরা রয়েছি, বলছি তোমায় পর্বে, বলছি তোমায় পর্বে কথা বলছি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে, সে বিষয়টি হচ্ছে জামাই ষষ্ঠীর প্রাসঙ্গিকতা। নমস্কার, কে রয়েছেন?
2: আমি আগরতলা থেকে কিষাণু দেবনাথ।
1: কিষাণু দেবনাথ, হ্যাঁ বলুন।
2: আমাদের তো ষষ্ঠী নেই, আমাদের বাড়িতে ষষ্ঠী নেই, আমাদের পাড়া প্রতিবেশী আছে ষষ্ঠী আছে, তারা দেখি আমাদের নিমন্ত্রণ করে দেখছিলাম।
1: আপনার কথা খুব অস্পষ্ট আসছে, হয়তো কোনো সমস্যা হচ্ছে আপনার। হ্যালো, আপনার কথা বোঝা যাচ্ছে না শ্রোতা বন্ধু, খুব আওয়াজ আসছে, আপনি রেডিওটাকে বন্ধ করে আমাদের কথা বলুন।
3: হ্যালো,
1: হ্যালো, রেডিওটাকে বন্ধ করে আমাদের ফোন করুন।
3: রেডিও বন্ধ করে দিয়েছি।
1: হ্যাঁ বলুন, এবার বলুন।
3: হ্যাঁ, আমাদের বাড়িতে তো ষষ্ঠী নেই।
1: আচ্ছা,
3: আমাদের আমাদের
1: ঠিক আছে, কৃষ্ণবাবু যেটা বলতে চেয়েছেন যে তিনি বলছেন যে তাদের বাড়িতে কোনো ষষ্ঠী নেই, কিন্তু পাড়া মানে প্রতিবেশী যারা রয়েছে তারা তাদেরকে ষষ্ঠীতে আমন্ত্রণ জানান। হ্যাঁ, পাড়ার মধ্যেও একটা অন্যরকম মানে পারিবারিক বন্ধন জুড়ে যায়। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি বলছি তোমায় পর্বে, আরেকজন রয়েছে, নমস্কার, কে রয়েছেন? শুভ সকাল, কে বলছেন?
4: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
1: শ্যামল রায়, হ্যাঁ বলুন।
4: শ্যামল রায় উদয়পুর,
1: হ্যাঁ বলুন।

0: বলুন।
1: হ্যাঁ, জামাই ষষ্ঠী এটা তো আমাদের বাঙালিদের একটা রিচুয়াল। এই শাশুড়ি আর জামাইয়ের মধ্যে যে একটা মধুর সম্পর্ক, বিয়ের পর মেয়েকে নিয়ে তাদের মেয়ে গেল শ্বশুর বাড়ি, এবার জামাই যে নতুন মা পেল, এই তাদের মধ্যে একটা মধুর একটা সম্পর্ক নতুন মার সঙ্গে জামাইয়ের, এটাই একটা বছরের একটা দিন জামাই ষষ্ঠী হিসাবে পালন করা হয়। এটা আমাদের তো বাঙালিদের রিচুয়াল। হ্যাঁ, কিছু কিছু পরিবারে এটা নেই, আবার কিছু কিছু পরিবারে আছে, কিন্তু স্বাভাবিক হলো যেমন আমাদের পরিবারে এটা না থাকলেও আমাদের কিন্তু ওই জামাইরা আসে, জামাইরা এসে তাদেরকে শাশুড়ি মা ইয়ে করে।
0: আচ্ছা,
1: মানে এই খাওয়া দাওয়া হয়,
0: মানে আজকে আপনার বাড়িতে, শ্যামলবাবু যেটা বলতে চাইছিলাম, আজকে আপনার বাড়িতে যে জামাই ষষ্ঠীর একটা আয়োজন রয়েছে, তাই তো?
1: হ্যাঁ, ওই ব্যাপারটা হলো ছোট মেয়ের বিয়ে হয়েছে, জাস্ট 3 মাস হলো কলকাতায়।
0: আচ্ছা,
1: ছোট মেয়ের যে জামাই হয়েছে,
0: আচ্ছা,
1: খাওয়া দাওয়া হবে, হচ্ছে।
0: আচ্ছা, মানে একটা ব্যস্ততা রয়েছে আপনার বাড়িতে আজকে?
1: রয়েছে।
0: আচ্ছা,
1: ওই একটা দুঃখ ব্যাপারটা হলো বড় মেয়ে জামাই আগরতলা থাকলেও তারা আসতে পারছে না। আমি জামাইকে বলবো তোমার আশীর্বাদ করছে, ভালো থাকো আর আনন্দ করো, এটাই চাই। সত্যি কথা বললে কি, এই যে জামাই ষষ্ঠী, এটা তো একটা রিচুয়াল, একটা উৎসব, উৎসবের মতো, এটাই আমাদের ধরে রাখা দরকার আছে। অসম
0: একদম, এই উৎসবটা খুব ধরে রাখার খুব দরকার। অনেক ধন্যবাদ শ্যামলবাবু। শ্যামলবাবুর বাড়িতে আজকে ষষ্ঠীর ব্যস্ততা একেবারে তুঙ্গে বলা যায়, কারণ তার ছোটো মেয়ে, ছোটো মেয়ের হাজবেন্ড রয়েছে, সেই সঙ্গে তিনি বলছিলেন তার বড় মেয়ের কথা। ওই যে কথায় আছে না, যে আমরা চেষ্টা করি যে কোনো একটা আনন্দকে, যে কোনো একটা সুন্দর অনুষ্ঠানকে আরও সুন্দর করে তোলার জন্য। সেখানে দাঁড়িয়ে কখনো কখনো যেটা হয়ে যায়, যে আমরা চেষ্টা করি ঠিকই, কিন্তু সেই অর্থে আমরা সাকসেস পাই না। তো সেখানে দাঁড়িয়ে ওই শ্যামলবাবুর সঙ্গেও হয়েছে যে একদিকে আনন্দ রয়েছে, আবার খানিকটা বিষাদ রয়েছে, তবে এই আনন্দ আর বিষাদ মিলেই তো আমাদের জীবন, জীবনে চলতে হয়। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন?
2: হ্যালো,
0: কে বলছেন?
2: হ্যালো,
0: কে বলছেন?
2: দিদি,
0: কে বলছেন, কথা বলুন।
2: কমলাসাগর থেকে রিপন বর্মা।
0: কি বলতে চান বলুন।
2: আজকে তো জামাই ষষ্ঠী।
0: হ্যাঁ,
2: ভালো আছো?
0: আমি ভালো আছি, আপনি ভালো আছেন? শ্রোতা বন্ধুরা, আমরা জানি অনুরোধের আসর কখন কখন থাকে, আপনারা আমাদের প্রিয় শ্রোতারা এবং প্রায়শই আমাদের ফোন করেন, আশা করি সেই ব্যাপারগুলো জেনেই আমাদের ফোন করবেন। 03-8-1-2-3-2-6-2-5-3 এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার, আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু খোলা রয়েছে, 9402169965। এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা আরেকটি গানে যাব কি, কারণ এই মুহূর্তে কোনো ফোন কল দেখতে পাচ্ছি না। চলুন আরেকটা গান আপনাদের শোনাই, এবং সেই গানটা আমার খুব পছন্দের গান, তো চলুন সেই গানটা খরাজ মুখোপাধ্যায়ের কণ্ঠে আপনাদের শোনাই। জামাই ষষ্ঠী বলে কথা, তো জামাই ষষ্ঠীর দিন এরকম কোনো গান হবে না তা কি করে হয়। কিন্তু গানে যাবার আগে আরেকজন ফোন লাইনে রয়েছে, তার সঙ্গে কথা বলে নি, তারপর গানে যাচ্ছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? কে বলছেন? শ্রোতা বন্ধু, ফোন করে কথা না বললে কি হয়, কথা বলতে হবে, না হলে তো আমাদের

0: অনুষ্ঠানটাই ফিকে হয়ে যায়, তাই নয়? নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: আমি আগরতলা থেকে রীনা পাল বলছি।
0: রীনা পাল? আচ্ছা, কালকে রাতে আপনি আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছিলেন? হ্যাঁ, তো আমাদের একটা নিয়ম রয়েছে যে আজ রাতে অনুষ্ঠানে যখন আপনি কথা বলবেন, পরদিন যে বলছি তোমায় অনুষ্ঠান রয়েছে সেখানে আমরা আপনার সঙ্গে কথা বলতে পারছি না। তো আশা করি এই নিয়মটা আপনি জানেন। তো আজকে অন্যদের কথা শুনি, রীনা দেবী।
1: আমি বলছি সকালবেলা।
0: শ্রোতা বন্ধু, রীনা দেবী আমাদের আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছিলেন। তো রীনা দেবী, আবারও বলে দিচ্ছি, কোনো অভিযোগ অনুযোগ থাকলে আমাদের অন্য অনুষ্ঠান রয়েছে, সেখানে আপনি ফোন করতে পারেন। আর আজ রাতে অনুষ্ঠানে যখনই ফোন করবেন, আমাদের যে নিয়মটা চালু হয়েছে, বহুদিন হয়েছে সেই নিয়ম, অনেকেই ওয়াকিবহাল হয়ে গেছেন ইতিমধ্যে, যে আজ রাতে অনুষ্ঠানে যখনই আপনি কথা বলবেন তখন পরদিন বলছি তোমায় অনুষ্ঠানে কথা বলা যাবে না, কিন্তু আবারও রাতের বেলা যে আজ রাতে অনুষ্ঠান রয়েছে সেখানে আপনি চাইলে কথা বলতে পারেন। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো ডিয়ার,
0: কে বলছো? যমুনা?
2: গুড মর্নিং। একদম একদম ডিয়ার, আমি বলছিলাম, অনেকদিন পর তোমার সাথে কথা বলছিলাম।
0: আচ্ছা বলো।
2: অ্যাকচুয়ালি ফোন করেছিলাম, কথা বলবো বলে ফোন করেছি, কিন্তু মাঝে মাঝে আমারটা সেশন তৈরি হয় যে কথা বলা হয় না, মানে হুট করে ফোনটা কাটা হয় আর কি।
0: আচ্ছা,
2: ইচ্ছা করে না ফোন করার জন্য আর কি।
0: আচ্ছা,
2: তুমি আচ্ছা আসলে আবার জামা ষষ্ঠী নিয়ে আসলে, তাই মনে অনেক কিছু দোয়া দিল আর কি।
0: আচ্ছা,
2: আমাদের জামা ষষ্ঠী আছে।
0: তোমার জামা ষষ্ঠী আছে? তোমাদের
2: আমাদের আমাদের মানে বাবা বাড়িতে জামা ষষ্ঠী আছে।
0: আচ্ছা,
2: কিন্তু মানে ছোটবেলার কথা মনে পড়লে না, আমাদের মা বাবা মা আগে আমাদের ভাই বোনকে দিত, তখন তো ছোটবেলা বুঝতে আনন্দ উৎসব, আর আমরা তো বাঙালি 12 বছর 13 পার্বণ।
0: হ্যাঁ,
2: তো সত্যি কথা বলতে গতবার কিন্তু জামা ষষ্ঠী গেছি, এই বন্যা ছিল, ভীষণ বৃষ্টি ছিল, আগরতলা ভীষণ জল জমার ছিল, তবু গিয়েছিলাম।
0: আচ্ছা,
2: কিন্তু এবার যাওয়া হবে না,
0: এবার যাওয়া হচ্ছে না,
2: না কোনো কারণে যাওয়া হচ্ছে না, আগামী দিনে যাবো। কিন্তু সত্যি কথা, জামা ষষ্ঠী যেটা যে যে সাত সাত করে যে এটা আয়োজন করা হয়, কত কিছু মিলে একটা আমাদের যে তৈরি করা হয় না, যে সাত সাত মাঝে মা ষষ্ঠীর কৃপা, আমাদের জনম রাত্রে মায়ের কৃপায় মাঝে কত ভালোবাসা দিয়ে আশীর্বাদ দিয়ে কত স্নেহ মমতা দিয়ে এখানে মধ্যে অনেক কিছু সাজিয়ে আমাদেরকে সাত সাত করে আশীর্বাদ দেয়।
0: হ্যাঁ,
2: এটা হলো আমার কাছে বড়টা, যে আমি খুব মিস করবো এই বছরটা, যেতে পারবো না, কারণ প্রত্যেকটা বছর ছোটবেলা থেকে পেয়ে এসেছি, কোনো সময় মিস যায়নি,
0: মিস যায়নি, কিন্তু এই বছর মিস হয়ে যাচ্ছে, তাই তো যমুনা?
2: মিস হয়েছে কারণে,
0: কারণে
2: ভালো কারণে।
0: আচ্ছা, কিছু কিছু সময় কিছু কিছু ঘটনা ঘটে যায়, যদি ভালো কিছু হয় তাহলে তো খুব ভালো। অনেক ধন্যবাদ যমুনা কথা বলার জন্য, এবং খুব ভালো লাগলো তোমার সঙ্গে।
2: তুমি যাবে তো?
0: হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আর সঙ্গে থেকো, শুনতে থেকো আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি বলছি তোমায় পর্বে, আর বলছি তোমায় পর্বে কথা বলছি আজকে জামাই ষষ্ঠীর প্রাসঙ্গিকতা নিয়ে। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো, নমস্কার নবেন।
0: হ্যাঁ নমস্কার।
3: নমস্কার, আমি প্রেমজি চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিঙ্গুরা থেকে।
0: হ্যাঁ বলুন।
3: প্রথমে আপনাকে নমস্কার জানাই, আর যারা এই মুহূর্তে অনুষ্ঠান শুনছে সবাইকে নমস্কার। খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজকে আপনি অনুষ্ঠানে এসেছেন, যাই হোক ভালো লাগলো।
0: হ্যাঁ
3: দেখুন বুধু ভাই, আজকে তো জামাই ষষ্ঠী, ঠিক না?
0: হ্যাঁ,
3: আসলে দেখুন জামাই ষষ্ঠী তো সেটা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি জামাই ষষ্ঠী পালন হয়, সেটি নামাকরণ হয় কি জামাই ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী বলা হয়। কিন্তু তার মধ্যে দিয়ে বিশেষ করে শুধু যে জামাইদেরকে শুধু আশীর্বাদ দেবেন শাশুড়িরা, তা কিন্তু নয়, তার সাথে কিন্তু সন্তানদেরকে কিন্তু দেওয়া হয় ছেলেমেয়েদেরকে। কারণ এখানে আমাদের মধ্যে একটি নিয়ম রয়েছে, জানেন আমরা ষষ্ঠী গড় বসিয়ে ষষ্ঠী দেবীর পুজো করবো,
0: প্রেমজিৎ বাবু, সেটা আমরা এই নিয়মগুলো আমরা জানি, কিন্তু ঘটনা হচ্ছে এই যে নিয়মগুলোর কথা বললেন, এখনো কি আপনার পরিবারে সেই নিয়মগুলো মানা হয়?
3: দেখুন বিশেষ করে এখন করে দেখুন আমাদের বোন নেই, আপন বুঝতে পেরেছি, আমার ছাড় ভাই, আমাদের
0: বলছেন এখনো আপনার পরিবারের

0: এই চল
1: আমাদের মধ্যে এখন পেশাটা, আর বিশেষ করে আমি তো আর জামাই হয়ে গিয়ে এখানে দিয়ে আর সেটা ইয়ে করিনি, কিন্তু আমরা জামাইদেরকে এমনি আমাদের যেমন বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে অষ্টষ্ঠী দিতে হয়, কিন্তু এবার যে আষাঢ় মাস পড়ে গেছে তার জন্য মানে এবার এই পুজোটা আমরা করছি না। যেরকম আমরা দুর্গোৎসব করে বা কালী পুজোর পর যখন বাড়ি ফুটোর সময় যখন সেটা পালন করেন না, আর সেটার মধ্যে কিন্তু একটা খাবার দাবার রয়েছে রিয়াজ, ঠিক না? যেমন বিশেষ করে অথবা দুপুরবেলা জামাষষ্ঠীর পুজো অর্চনার পর তখন দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, তখন কিন্তু আবার মাছ টাছ এইগুলো প্রয়োজন হয়, মাংস ইলিশ মাছ, ইলিশ মাছ পাটার মাংস এইগুলো হয় বা বিভিন্ন মাছ গুলো
0: জামাইষষ্ঠী, তো সেখানে খানিকটা হলেও জামাইষষ্ঠীর কিছু নিয়ম বদল হয়েছে এবং প্রতি পরিবারেই সেটা রয়েছে। এই মুহূর্তে আরো একজন রয়েছে ফোন লাইনের ওপারে, নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: কে বলছেন?
2: আমি শীষ মোহাম্মদ বলছি।
0: শীষ মোহাম্মদ
2: বীরভূম? হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ বলুন।
2: পশ্চিমবঙ্গ থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: আজকে বিষয় হচ্ছে জামাইষষ্ঠী।
0: হ্যাঁ,
2: আমাদের সমাজে তো জামাইষষ্ঠী নেই।
0: আচ্ছা,
2: জামাইষষ্ঠী প্রতিদিনই জামাই যেদিনই আসবে সেদিনই জামাইষষ্ঠী।
0: আচ্ছা,
2: আসলে মেয়েকে সুখী রাখার জন্য জামাইকে খুশি রাখা হয়। আমিও কোন বাড়ির জামাই, বড় জামাই, আমার শাশুড়ি আমাকে খুবই ভালোবাসেন।
0: আচ্ছা,
2: এবং জামাইয়ের খাতির সবসময় হয় জামাই আদর বলে একটা কথাই আছে, জামাইয়ের নানাভাবে আদর করা। তো জামাইরা আদর পাবেই শ্বশুর বাড়িতে, এটাই হলো সত্যি কথা, যদি জামাই
0: ভালো হয়। একদমই তাই, এবং ভালো মন্দের ব্যাপারটা শ্রোতা বন্ধু আমি জানি না, কিন্তু চেষ্টা করা হয় কিন্তু প্রতিটা পরিবারে এই মানে জামাইকে একটা অন্য রকম আদর যত্নে ভালোবাসায় আশীর্বাদে ভরিয়ে তোলা হোক।
2: আমার বাড়ির কাছে ষষ্ঠীতলা,
0: হ্যাঁ,
2: পুজো হয়,
0: হ্যাঁ,
2: আমি দেখি দাঁড়িয়ে।
0: অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধু ফোন করার জন্য। শ্রোতা বন্ধু, এই মুহূর্তে একটা গানে যাবার পালা। অনেকক্ষণ ধরে বলছি গান শোনাবো শোনাবো, কিন্তু শোনানো হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে একটা গান শুনবই এবং আপনাদেরও শোনাবো। তো চলুন গানে যাই, তারপর ফিরে আসছি আবারও কথায়।

সঙ্গে চলে পেটুক জামাই, সঙ্গে চলে পেটুক জামাই, চোরে ফিয়েট গাড়িতে তার, চোরে ফিয়েট গাড়িতে জামাই ষষ্ঠী আট।

কোথায় গেল কোরমা পোলাও, কোথায় গেল মটন কারি,

জামাই ষষ্ঠী শেষ তো হয়নি, বরং শুরু হয়েছে মাত্র, দিনটার শুরু। হয়তো এখনই সকলে, কেউ কেউ যারা দূরে যাবে তারা রওনা দিয়ে ফেলেছেন।

0: যে জামাই ষষ্ঠী নিতে যাবেন, আবার কেউ কেউ হয়তো প্রস্তুতি নিচ্ছেন যে আজকে জামাই ষষ্ঠীর সেই ভুরি ভোজ হবে, সেই নিয়ম কানুন হবে, সব মিলিয়ে আমাদের আজকের এই বিশেষ দিনটি। আর সেই বিশেষ দিনটি আমাদের সকলের কাছে বিশেষ। এই মুহূর্তে ফোন লাইনের ওপারে আরও একজন রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: কে কথা বলছেন?
1: শুভ সকাল।
0: শুভ সকাল।
1: কৃষ্ণনগর আগরতলা থেকে অরবিন্দ বিশ্বাস বলছি।
0: অরবিন্দ বিশ্বাস?
1: হ্যাঁ
0: হ্যাঁ বলুন।
1: অনেকক্ষণ শুনছি।
0: হ্যাঁ,
1: আমার মনে খুবই আলোড়ন হচ্ছে এই ব্যাপারটা নিয়ে।
0: আচ্ছা,
1: প্রাসঙ্গিকতা।
0: হ্যাঁ,
1: জামাই ষষ্ঠীর প্রাসঙ্গিকতা, প্রাসঙ্গিকতা তো অবশ্যই আছে আমাদের সমাজে।
0: হ্যাঁ,
1: তো আমার একটা আফসোস রয়ে গেছে, আমি বিয়ের পর থেকে আমার শাশুড়ি পাইনি, শ্বশুরবাড়ি নেই, যার ফলে আমার জামাই ষষ্ঠীর যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানের আনন্দ আমি উপভোগ করতে পারিনি।
0: আচ্ছা,
1: আমার মনে একটা ভীষণ আফসোস, যখন অফিসে যেতাম, অফিস তখন আমাদের হাফ ডে ছুটি ছিল।
0: আচ্ছা,
1: জুডিশিয়াল ডিপার্টমেন্ট আধাবেলা ছুটি ছিল, একটার সময় সবাই চলে যেত, তো অনেকে এসে বলতো দাদা আপনি যাবেন না আজকে, ষষ্ঠী যাবেন না, শ্বশুরবাড়িতে যাবেন না, এইরকম নানা রকম প্রশ্ন আমাকে শুনতে হয়েছে। বললাম যে, বলতাম তখন যে না ভাই, আমার তো জামাই ষষ্ঠী প্রথাটা নেই, নেই, আমিও যেতে পারছি না, মিশ্রও যেতে পারে না, মনটা খুবই খারাপ থাকে। যখন সবাই এসে এরকমভাবে জিজ্ঞেস করতো তখন সত্যি মনে খুব খারাপ লাগবে। যাই হোক, ছেলে কোনোরকম কাটিয়ে উঠেছি, ওই ছেলেবেলার কথাগুলো মনে করে, ছেলেবেলাতে মা আমাদের ষষ্ঠী দিত, এটা আমাদের ভাষায় গ্রাম্য ভাষা বানা ষষ্ঠী বলতো, ওই আশীর্বাদ বানিয়ে মাথায় জল ছেড়ে দিত, এরকম ভাবে আর তখন আম জাম ফল যতগুলো ছিল একটা করে ফল দিত, দিয়ে আমাদের আশীর্বাদ করতো, সব ভাই বোন বসে এই মার আশীর্বাদ আমরা নিতাম। তো ওইটাই মনে করে করে যে আর তো আমাদের বাবার উপায় নেই, একবার বিয়ে তো একবারই করেছি,
0: আপনার জীবনে বোধ হয় এই জামাই ষষ্ঠী নিয়ে একটা আফসোস থেকে গেল, কিন্তু
1: জামাই ষষ্ঠী আসে তখন আমার ওই কথাটা
0: মনে পড়ে। অনেক ধন্যবাদ অরবিন্দ বাবু, আপনি আপনার মনের কথাটা আমাদের সঙ্গে ব্যক্ত করেছেন, শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। সত্যি অর্থেই এরকম বহু মানুষ রয়েছে যে জামাই ষষ্ঠীর একটা অন্যরকম স্মৃতি তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে। যেমন অরবিন্দবাবু বললেন, তার মনের খুব ইচ্ছে ছিল কিন্তু তার ভাগ্যে হয়তো সেটা ছিল না, এবং তার ভাগ্যে ছিল না বলেই হয়তো তিনি সেই জামাই ষষ্ঠীর আনন্দটায় মেতে উঠতে পারেনি। শ্রোতা বন্ধুরা, আমরা আজকে রয়েছি যে অনুষ্ঠানে, সে অনুষ্ঠানটি হচ্ছে বলছি তোমায়, আর সেই সঙ্গে সমীরণবাবু আমাদের মেসেজ করেছেন যে তিনি বলছেন যে, শুভ সকাল ম্যাডাম, আজকের বিষয় জামাই ষষ্ঠী, বছর শেষে জামাই ষষ্ঠী আসে ঘুরে ঘুরে, জামাইরা সব আনন্দে খাবে পেট ভরে, নতুন বস্ত্রে করবে বরণ ফুলের তোড়া দিয়ে, শ্বশুর হাতে বাজার থেকে ভারী ব্যাগ নিয়ে, হরেক রকম খাবার আর সাধ্যমতো খাবার, এই সমীরণ সরকার বামুটিয়া। হ্যাঁ সমীরণবাবু, তিনি আমাদের একটি মেসেজ তিনি পাঠিয়েছেন এবং তার মনের কথা তিনি তার মাধ্যমে ব্যক্ত করেছেন। শ্রোতা বন্ধুরা, আর খুব বেশি সময় হাতে নেই, যে সময়টা আমরা আপনাদের সঙ্গে থাকবো এই বলছি তোমায় পর্ব নিয়ে, তো বলছি তোমায় পর্বে শ্রোতা বন্ধুরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অরবিন্দবাবুর কথা একটু আগে বলছিলাম, তিনি বলছিলেন তার মনের কথা যে তিনি ষষ্ঠী, জামাই ষষ্ঠীর আনন্দে সেই রকমভাবে মাতোয়ারা হতে পারেননি। আসলে কিছু কিছু ঘটনা থাকে, তিনি বলছেন তার কথাটা, এরকম বহু পরিবার রয়েছে যে পরিবারে দেখা যায় যে শাশুড়ি মাও আছেন, জামাইও আছেন, কিন্তু কোনো না কোনো কারণে হয়তো জামাই ষষ্ঠী নেই। তো ওই যে অনেক সময় হয় যে আমরা যেটা পেয়ে যাই খুব সহজে তার মূল্য আমরা দিই না, কিন্তু যারা পায় না তাদের খুব আফসোস থেকে যায়। ঠিক তেমনই অরবিন্দবাবু যেটা বললেন আমরা শুনছি।

ছিলাম তার কথা। শ্রোতা বন্ধুরা, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর জামাই ষষ্ঠীর সঙ্গে এই যে জামাই ষষ্ঠী এখন আর জামাই ষষ্ঠী সেই সময় কেমন ছিল বা সেই রকমই কি আছে আজকের দিনে দাঁড়িয়ে জামাই ষষ্ঠী, মানে বলা যায় যে জামাই ষষ্ঠীর একাল আর সেকাল কেমন ছিল, সেই সব কিছু নিয়েই আমরা আজকে কথা বলছিলাম, বলছি তোমায় পর্বে। আরেকটা কথা বলতেই হয় যে শুধুমাত্র কি জামাইয়ের জন্যই জামাই ষষ্ঠী তা তো নয়, কারণ বাড়িতে যখন ছেলেটি থাকে বা মেয়েটি থাকে সেই ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে সেই জামাই ষষ্ঠীর প্রচলন রয়েছে। হয়তো মেয়েটা খুব ছোট, তাকে তার মা আশীর্বাদ করবে, এরপর তার হাতের মধ্যে বেঁধে দেবে সুতোর একটা বন্ধন, এবং সেখানে এই যে তিনবার ষাট ষাট ষাট কথাটা, সেই কথাটার মধ্যেও একটা অন্যরকম ব্যাপার রয়েছে। আবার সেখানে দাঁড়িয়ে শাশুড়ি মা যেমন তাদের জামাইকে দেবে, হয়তো মেয়েটি তার মা বাবাকেও ষষ্ঠী দেবে। কিন্তু কোনো না কোনো কারণে যখন সেই ষষ্ঠীটা হয় না তখন মনটা বড্ড খারাপ লাগে, তখন মনে হয় যে আজকে এই দিনটা বছরের একটা মাত্র দিন যে দিনটায় আমরা সকলে মিলে মিশে একত্র হয়ে যাই, সেই দিনটাই কোনো না কোনো কারণে আমাদের থেকে আজ হাতছাড়া হয়ে গেছে। তো যাই হোক শ্রোতা বন্ধুরা, একটা কথাই বলবো যে বাঙালি মানেই তো বারো মাসে তেরো পার্বণ, সেই তেরো পার্বণের আনন্দটাকে উপভোগ করুন, যখন সময় আছে সে সময়ে মেতে উঠুন, কারণ এমন একটা দিন হয়তো আসবে বা এমন একটা সময় আসবে তখন আপনি চাইলেও কোনো কিছুর আনন্দে মেতে উঠতে পারবেন না, হয়তো জীবন আপনাকে সেই সুযোগটা দেবে না। তাই যখন জীবন যাই সুযোগ দেয় সেই সুযোগটা খুব সহজে গ্রহণ করুন। আর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি শ্রোতা বন্ধুরা, শেষ করব বলছি তোমায় পর্ব একটি গানের মধ্য দিয়ে, আর চলে যাব আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব কি, পরবর্তী পর্ব হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের যেই পর্বখানি থাকে মহিলাদের জন্য, যেই ওমেন টাইম আমরা যেটা বলি, সেই তুমি অনন্যা পর্ব। তো চলুন শ্রোতা বন্ধুরা চলে যাই পরবর্তী পর্বে।

বাড়ি হলো ভরম গরু, গুরু দেখ চকি বুঝকে ভুরু, পতি হলো পরম গুরু

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। স্টুডিওর ঘড়িতে এখন সময় হয়ে গেছে 10:07 হয়ে 40 সেকেন্ড। চলে এসেছি আমাদের যে পর্বখানি নিয়ে, সেই পর্বখানি হচ্ছে তুমি অনন্যা অনুষ্ঠান, তুমি অনন্যা পর্ব, যে পর্বে আমরা কথা বলবো এমন একজন নারীর, যে নারী আমাদের একটু নতুন করে ভাবতে শিখিয়েছিল, যে নারী আমাদের শিখিয়েছিল নারীরা চাইলে কি না করতে পারে। কোন নারী, চলুন ধীরে ধীরে জানবো কোন নারীর কথা বলবো।

আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া করু মেলা। আমরা যখন আকাশের তলে উড়ে আয়েছি শুধু ঘুড়ি,

তোমরা এখন কলের জাহাজ, চালাও গগনজুড়ি। কবি সুফিয়া কামাল, যে নামটির সঙ্গে মিশে আছে অসংখ্য আবেগ, অনুভূতি, ভালো লাগা, ভালোবাসার সরলতা আর নারীর আত্মবিশ্বাস দৃঢ় করার মনোবল। যিনি শুধুমাত্র কবি নন, তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, দার্শনিক, সমাজসেবক, শিক্ষক থেকে শুরু করে সংগ্রামী নেতৃত্ব, যার কবিতার স্তবকে স্তবকে মিশে আছে প্রেম, প্রকৃতি, ব্যক্তিগত অনুভূতি, বেদনাময় স্মৃতি আর স্বদেশের প্রতি মমতা, মুক্তিযুদ্ধের প্রেরণা আর ধর্মীয় আবেগ। সহজ কিন্তু আবেগী ভাষার প্রয়োগ ও মননশীল শব্দচয়ন তার প্রতিটি কবিতায় অন্য মাত্রা যুক্ত করেছে। তার লেখার ঝুলিতে কবিতা ছাড়াও যেটা আছে, সেটা আছে ভ্রমণ কাহিনী, ছোট ছোট ডায়েরি, ছোট গল্প, উপন্যাস, সব মিলিয়ে যার প্রকাশিত গ্রন্থের সংখ্যা হয়তো 20টারও বেশি। কেয়ার কাটা, মায়া কাজল, মন ও জীবন, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, ভ্রমণ কাহিনী থেকে শুরু করে স্মৃতিকথা, একাত্তরের ডায়েরি বিশেষভাবে উল্লেখযোগ্য। অনন্ত সূর্যাস্ত, অন্তে আজিকার সূর্যাস্তের কালে, সুন্দর দক্ষিণ হস্তে পশ্চিমের দিক প্রান্ত ভালে, দক্ষিণা দানিয়া গেল বিচিত্র রঙের তুলি তার, বুঝি আজি দিন শেষে নিঃশেষে সে করিয়াও যার, দানের আনন্দ গেল শেষ করি মহাসমারোহে।

বরিশালের আড়িয়াল খাঁ নদীর পারে শায়েস্তাবাদে জন্ম এই মহিয়সী নারীর। ক্যালেন্ডারের পাতায় সে দিনটা ছিল 20 জুন 1911 সাল, অর্থাৎ আজকের এই দিন। পিতা সৈয়দ আব্দুল বারী ছিলেন সে সময়কার একজন খুব নামকরা উকিল, কিন্তু পিতার স্নেহ খুব বেশি বছর দীর্ঘায়িত হয়নি সুফিয়ার জন্য। সুফিয়ার তখন 7 বছর বয়স, বাবা গৃহত্যাগী হন। পিতার অনুপস্থিতিতেই মা সৈয়দা সাবেরা খাতুন অসম্ভব স্নেহ ভালোবাসায় লালন পালন করতে থাকেন শিশু সুফিয়াকে। জীবনের শুরুটা কবি সুফিয়ার জন্য মোটেও আনন্দদায়ক ছিল না। নারীরা তখন সমাজে অনেকটাই পশ্চাৎপদ ছিল। চার দেয়ালের বদ্ধ ঘরে জীবন কাটানোর জন্য প্রস্তুত হতে চাননি তিনি। সমাজের সাথে ঠিকভাবে খাপ খাইয়ে নিতে পারছিল না যে তার মন। প্রেরণা ছিলেন তার মা সৈয়দা খাতুন। রক্ষণশীল পরিবার বলে ঘরে মেয়েদের পড়ালেখা নাকি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। মায়ের হাত ধরে হাতে প্রথম বই পাওয়ার আনন্দ পায়। বাড়িতে উর্দুর চল থাকলেও নিজের চেষ্টায় বাংলায় লিখতে পড়তে শেখেন তিনি। গৃহবন্দী জীবনকে নিজেকে ধীরে ধীরে স্বশিক্ষিত করে গড়ে তুলতে থাকেন কবি সুফিয়া। অন্তর তৃষা মিটাতে এনেছ মমতার মধুসুধা, রিক্তের প্রাণ ভরিবে কি আজ পুণ্যের আশ্বাসে, অবহেলিতের ডেকে নিয়ে যাবে ঘরে তাদের দীর্ঘশ্বাসে, ব্যথিত মনের সমবেদনায় দূর করে দিয়ে প্রাণ জুড়াবে মিটাবে শুনাবে ভরসায় ভরা আগামী দিনের গান। সুফিয়া কামালের জীবনের দিক পরিবর্তনের সূচনা হয় আরেক মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সাথে সাক্ষাতের মাধ্যমে। 1918 সাল, মায়ের সাথে যখন প্রথম তিনি কলকাতায় যায় তখন তার পরিচয়।

রোকেয়ার সাথে। বেগম রোকেয়ার দর্শন, নারী জাগরণের মনোভাব আর সাহিত্যানুরাগ ভীষণভাবে নাড়া দিয়েছিল শৈশবের সুফিয়াকে। শৈশবের গণ্ডি পেরোতে না পেরোতেই রক্ষণশীল পরিবারের নিয়ম অনুযায়ী মাত্র 13 বছর বয়সে তার বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরেও বলা যায় যে তার এই বিয়ে যেন তার কাছে একটা অপ্রত্যাশিত আশীর্বাদ হয়ে এসেছিল। কারণ তার স্বামী ছিল নিজেই লেখক, সাহিত্যিক, সমাজসেবী ছিলেন এবং স্ত্রীর এসব বিষয়ে আগ্রহ দেখে তিনি সুফিয়াকে আরও উৎসাহ দিতে লাগলেন এবং সাহিত্যের আলোয় সাধারণ গৃহিণী থেকে এক নতুনভাবে নিজেকে মেলে ধরার প্রথম পদক্ষেপ হিসেবে 1923 সালে তিনি রচনা করেন তার প্রথম গল্প সৈনিক বধু, যা বরিশালের সে সময়কার জনপ্রিয় তরুণ পত্রিকায় প্রকাশিত হয়।

কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরেও বলা যায় যে তার এই বিয়ে যেন তার কাছে একটা অপ্রত্যাশিত আশীর্বাদ হয়ে এসেছিল। কারণ তার স্বামী ছিল নিজেই লেখক, সাহিত্যিক, সমাজসেবী ছিলেন, এবং স্ত্রীর এসব বিষয়ে আগ্রহ দেখে তিনি সুফিয়াকে আরও উৎসাহ দিতে লাগলেন। এবং সাহিত্যের আলোয় সাধারণ গৃহিণী থেকে এক নতুনভাবে নিজেকে মেলে ধরার প্রথম পদক্ষেপ হিসেবে 1923 সালে তিনি রচনা করেন তার প্রথম গল্প সৈনিক বধূ, যা বরিশালের সে সময়কার জনপ্রিয় তরুণ পত্রিকায় প্রকাশিত হয়। 1925 সালের দিকে মহাত্মা গান্ধী যখন বরিশাল আসেন তখন সুফিয়ার সাথে দেখা হয়ে যায়। মহাত্মা গান্ধীর জীবন দর্শন, অহিংসা আন্দোলন অল্প বয়সী সুফিয়াকে এতটাই নাড়া দিয়ে যায় যে তিনি কিছুদিন চরকায় সুতো কাটতে শুরু করে। এর পাশাপাশি তিনি নারী কল্যাণমূলক সংগঠন মাতৃমঙ্গলে যোগ দিয়েছিলেন। স্বামীর প্রেরণায় সুফিয়া ধীরে ধীরে কবিতা লেখায় মনোনিবেশ করে এবং কলকাতায় তিনি আরেকজন বিশেষ ব্যক্তির সাথে পরিচয় হয় এবং সেই পরিচয় সুফিয়া কামালের কবি জীবনে পরবর্তীকালে অনেকটাই পরিবর্তন করে দিয়েছিলেন। তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি সুফিয়া কামালের কবিতা পড়ে বিশেষভাবে মুগ্ধ হয়েছিল। 1926 সালের সওগাত পত্রিকায় বাসন্তী কবিতাটি প্রকাশের মাধ্যমে বাংলার সাহিত্যাঙ্গনে সুফিয়া কামাল প্রথম কবি হিসেবে আত্মপ্রকাশ করেন। শ্রোতা বন্ধুরা, আজকে কথা বলছি সুফিয়া কামালকে নিয়ে তুমি অনন্যা অনুষ্ঠানে। এবার আবারও গানে যাবার পালা, তারপর আবারও ফিরে আসছি কথায়।

সালটা 1929। বেগম রোকেয়ার একটি মুসলিম মহিলা সংগঠন ছিল যার নাম ছিল আঞ্জুমানি খাওয়াতিন ইসলামি। কবি সুফিয়া কামাল তাতে যোগদান করে। নারীদের উন্নতি, শিক্ষা এবং নারী সংস্কারের উদ্দেশ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হতো। সুফিয়ার জীবনে বেগম রোকেয়ার এমনই প্রভাব ছিল যে বেগম রোকেয়ার সামাজিক আন্দোলনে সবসময় তার পথ অনুসরণ করে গেছেন। এছাড়াও তিনি রোকেয়ার উপর অনেক কবিতাও রচনা করেছিলেন। পরবর্তীতে মৃত্তিকার ঘ্রাণ নামে একটি কাব্য সংকলনও উৎসর্গ করেন। 1937 সাল সুফিয়া কামালের গল্পের সংকলন কেয়ার কাটা প্রকাশিত হয়। এর ঠিক পরের বছর তার প্রথম কাব্যগ্রন্থ সাঁঝের মায়া প্রকাশিত হয়, যার প্রস্তাবনা লেখেন স্বয়ং কাজী নজরুল ইসলাম। বইটি পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর সুফিয়া কামালের ভূয়সী প্রশংসা করেছিলেন। এরপর থেকেই মূলত সুফিয়া কামালের কবি হিসেবে সুখ্যাতি চারপাশে ছড়িয়ে পড়তে থাকে। তবে কবি সুফিয়া কামালের জীবনও কিন্তু ততটা আনন্দদায়ক ছিল না। অনেক চড়াই উতরাই তাকে পার করতে হয়েছে। জীবনের এমন কিছু সময় তাকে অতিবাহিত করতে হয়েছে যখন তাকে নিরন্তর যুদ্ধ করতে হয়েছে পশ্চাৎপদ সমাজ এবং ঘুণে ধরা সংস্কৃতির সাথে। জীবনের সবচাইতে কঠিন পরীক্ষাটি কবির জীবনে আসে যখন তার স্বামী আকস্মিক মৃত্যুর কোলে ঠলে পড়েছিলেন। 1932 সাল স্বামীকে হারিয়ে একেবারে একা হয়ে পড়েছিলেন কবি। সে সময়কার প্রেক্ষিতে ছোট একটি মেয়েকে নিয়ে একা বাস করা মোটেই তো সহজ ছিল না। আর্থিক অবস্থার পরিবর্তন করতে কলকাতা কর্পোরেশন প্রাইমারি স্কুলে শিক্ষকতার পেশাও বেছে নিয়েছিলেন। 1941 সালের শেষ পর্যন্ত ঠিক এই পেশায় নিযুক্ত ছিলেন। এই স্কুলেই সৌভাগ্যবশত তাঁর পরিচয় হয় খ্যাতনামা প্রাবন্ধিক আব্দুল কাদির এবং পল্লীকবি জসীমউদ্দিনের সঙ্গে। 1939 সালের দিকে কবি চট্টগ্রামের লেখক ও অনুবাদক কামাল উদ্দিন আহমেদকে আবারও বিয়ে করেন। সেই থেকে তিনি সুফিয়া কামাল নামে সকলের কাছে পরিচিতি লাভ করে। কবির সংগ্রামী জীবনের পথে স্বামী কামাল উদ্দিনকেও নিরন্তর কাছে পেয়েছেন। সুফিয়া কামালের সারাটা জীবন কেটেছে নারীদের স্বাধীনতা, নারীদের শোষণ বঞ্চনার হাত থেকে রক্ষা করার চেষ্টায়। 1946 সালে কলকাতায় যখন ধর্মীয় দাঙ্গা বাধে তখন তিনি কলকাতার শহরা ওয়ার্ডি এভিনিউ এলাকায় লেডি ব্যাব্রন কলেজে একটি আশ্রয় কেন্দ্র তৈরি করার ব্যাপারে যথেষ্ট সাহায্য করেছিলেন। 1948 সাল সমাজসেবা রাজনীতি হয়ে উঠেছিল সুফিয়া কামালের ধ্যান আর জ্ঞান। হিন্দু মুসলিম সম্প্রীতি রক্ষা করার উদ্দেশ্যে গঠিত শান্তি কমিটিতে তিনি তখন যোগ দিয়েছিলেন। সে সময়কার ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে যার অবদান ছিল অবিস্মরণীয়। 1952 সালের ভাষা আন্দোলনে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির উপর আগ্রাসনের কারণে রবীন্দ্রনাথকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হয় কবি সুফিয়া কামাল এই নিষেধাজ্ঞার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। 1961 সালে রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষে সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন নামে একটি আন্দোলনও পরিচালনা করেছিলেন তিনি। 1969 সালে মহিলা সংগ্রাম পরিষদ, যা বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ নামে পরিচিত, তাঁর হাত ধরেই গঠিত হয়েছিল। এছাড়াও 1956

0: সালে শিশুদের সংগঠন কুচিকাচার মেলা প্রতিষ্ঠার সাথেও সরাসরি তিনি জড়িত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হোস্টেলকে রোকেয়া হল নামকরণের দাবি তুলেছিল কবি সুফিয়া কামাল। সেই সুফিয়া কামালের আজ জন্মদিন। তাকে নিয়ে আরও অনেক কথা রয়েছে শ্রোতাবন্ধু, এই মুহূর্তে আবারও গানে যাচ্ছি, তারপর আবারও ফিরে আসছি।
1: বাজার

শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম তুমি অনন্যা অনুষ্ঠানে। আর তুমি অনন্যা অনুষ্ঠানে আজ যার কথা বলছিলাম, তিনি 50টিরও বেশি অধিক পুরস্কার লাভ করেছেন। বাংলা একাডেমি পুরস্কার থেকে শুরু করে বেগম রোকেয়া পদক, জাতীয় কবিতা পুরস্কার, 21 পদক, স্বাধীনতা দিবস পদক থেকে শুরু করে বহু সম্মানে যিনি ভূষিত হয়েছেন। এবং যার কথা উঠলেই যে কথাটা বারবার বলতে হয়, কবিদের মৃত্যু নেই, তাই তো তিনি এখনও আমাদের পাঠকের সাথে মিশে আছেন তার লেখা কবিতার প্রতিটি চরণে। তিনি কবি সুফিয়া কামাল। তাও যেতে যেতে একটা কথাই বলবো, যে হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। এই বলেই শেষ করছি আজকের আমাদের এই তুমি অনন্যা অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ছিলাম আমি আরজে অঙ্কিতা। আবারও অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আমার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। এই বলেই আজকের মতো শেষ করছি। শুনতে থাকুন আমাদের FM মুজয়ন্তের অনুষ্ঠান। এরপর থেকে ককবরক অনুষ্ঠান শুনবেন।

তোমরাই জো তো তাকে বুকুতে খাবার মারে কিচিং সংন রক্ন ও জরাও বেলাই বেলা খেলা হামবাই তাই খুলমুঙ্গিয়া ফারে তিনি নি চিনি ও পান্দান চেঙ্গানি বেখাক থাঙ্গি তঙ্গ ও জরাও রক্ষায় তুমি আকাশবাণী আগরতলা এফ এম উজেন তো 101.6 মেগাহার্জ তাই তিনি ও জরাও আং তঙ্গি তঙ্গ নরকবাই নরকনি বুকুক নরকনি লগি আর জে মিনা খাখলাই অনুরোধ সালবম রুমি হাই কেন চিনি পান্দান খানানি বাকি খাতুং খাজাখলাই না সিংই দঙ্গই না হানাই নাই আশেকি নরকনি হামজাক মুং নরকনি খাতুক মুং জং মানে তাইবো জং বহাইন টংথগো তাই তিনি অজরাও আং বহাইন বলা খেন টংথকজাক খাতুংজাক নরকবাই কেরিংনানি বাকি নরকবাই বাকসা ফাই সকবাই যাক আও ফারি জং তিনি নি পান্দান বহাইন নাইথত খেতলাং লাইন চিনি পান্দা তো নরকবাই সে গদাল যাক গরং যাক নরক করি হিংকে মুংসাবো চিনি পান্দাবো গ্রেই আবনি বাকি তিনি নিও পান্দান বহাইন পাল বাকসা কেন চেন দই দোল লাইন তাই নাইথ কেতলাং লাইন ফারিকে চেন চিনি পান্দান খাই লাইন তিনি নি পান্দা তাম তাম তিনি নি পান্দা পুইলাও দঙ্গ খাপাং ইয়াখরাই পান্দা আবন কাহাম কেন সাইমান খাপাং ইয়াখরাই পান্দা গানকে চেন তাম খাইলাই চেন তিনি অর কক দুকনি বিশিং দই নরকনি সৈজাক হাইকেবা খুগনো বানকজাক অবহাই কগল ব্রকন চেং খেনা লাইনে নরক কিসাসিক তেয়ার খে টংখান কেবা বেলাই খেন জানাই তাই আং বহাইন আনারনি যে টংমানি আনে ইয়া ফাবো আবরকন আং বহাইন কিসা মিশে নরকন পরিউই খেনার ওয়ানে তাই মান খান কাবা কক দুকনি বিশিংতে গ্রংনানি বাকিব চাই টকানো ফারিকে জরাও তাবুকন চেংজাগ চিনি খাপাং ইয়াখরাই পান্ডা খাপাং ইয়াখরাই পান্ডা ও ফাদে চেং গ্রংলাইনাই কক দুকনি বিশিংতে তাই সালাইনাই নরকনি ককটাং ককলব্রকন বচেন খানা লাইন তাই চিনি জরা টংসাক চিং গ্রংলানি বাকি চাই টকলাইন আবনি আগুলো চিং খানা লাইন বেলাইখানে খানা তো টক পান্ডা নরকনি হামজাকমা চিনি খাতংমা পান্ডা ও পান্ডাও বাহাইন বেলাইখানে নাংমানি পান্ডা তাই খানা তো টক পান্ডা নরকনি কয়হরজাক রেসাপ মুরকন চিং খানা লাইনাই আর বহাইন নরক কক দুকনি বিশিংতে গ্রংগী নরকনি খানানা মচং জাকমনি রেসাব মুনি ককথাই রকন হাইকেবা রেসাব নাই মূ হাইকেবা টকেনি মূ মুরক সাকা হাঙ্কেবা আং নরকন খানারে মাননাই সরাই সরাইকে তুমুং নরক সাকা হাঙ্কাই আবনি ইয়াগুলো কিসি হিসা পান্ডা সরংদি সিদি হেনাই কাইসা আবো অ্যাওয়ারনেস হাইকেবা মোটিভেশনাল পান্ডা অবনম্বর চিং খানা লাইনাই আবনি ইয়াগুলো খানা তো টক খরাং পান্ডা চিং খানা লাইনাই তাই বেশি কচারো চিং কক ব্রক নিউজ হেডলাইন্স খানা লাইনাই তাই পাই থাকো বহাইন চিং কক ব্রক নিউজ হেডলাইন্স খানা লাইনাই অবা হাইকে চিনি পান্ডা পিলা মিসমি পাই থাক জরা পান্ডানি বেতাং নাং নরকন সাই খেনা রেখা ফারিকে চিং ও জরাও খাপং ইয়াখরাই পান্ডা ও নরকবাই গ্রংনানি বখাক চিং থাংলাইয়ানে তাই কক দুকবাই গ্রংনানি বাকে চাই টকলাইয়ানে চিনি কক দুকনি গরং লাইনানি বাকি জং

0: আও বেলাখানে খানার তো রেজা মং যেন খানায় মানলাইখা তাবো ফাদি যে ককডুগ ইয়াচাকমানি বিখাক থাংলাইয়ানো সাবোবা ককডুগ বাইক রেংনানি বাকি চাইতো গই দংখা নাইনায়ানো লাইন সাবো দমানি জয় থাকা হাই মা দো হাইন হাই নাইয়ানো হ্যালো
1: হ্যালো ম্যাডাম
0: ফুং কাহাম তাকো
1: ফুংকু
0: বারোটা টামগেছি যে দীপর হলাই মানলাইনে বেলাখানে লামসুগো তাকো ন সাবংকা বড়নি সাইতং সাগরা দে রাজু উদয়পুর মহারানী রাজু বেলাখানে লামসুগো তাকো রাজু ন সাগরা দেখাই চিনি তিনি পান্ডানি কক সাইদা মান সাইমান চিকন সাকে সাদি দা
1: কথমা সই আমি মুখরা বরফ থালাইয়া মানে কথমা তো ম্যাডাম
0: বরফ কথাম গথগলাই আং মানে কথাই মানলাই আং মানে কথমা তা দ সাদি দ নন জরা রাজা গো সাদি
1: কে সালসা নক খামবাই সই ন বলং তলাং জাকা জো মইরম নানি নে কে থাংখা থাংখা কে বলং গো সগৈখা কে মুখরা ন ন সুকাং মুখরা রন সুকাং নগৈ জাকা সই বু নকা ইকলেনা ইনিকে উ সুইন মুখরা বুং মাইয়া দো উ বুকু কল মাবা মুখরা ও বুকু কল ইনি সব খাইকা বন ইনি পাঁচ কেন বন থারি খিবি
0: সুইন হলাই তো তা মুখরা রো
1: সুইন বরাবর চাপ লাই টঙ্কা সুই ওয়াই সাবাই নো সব ওই থাকে মুখরা বউ যত

0: tổng này nó khẳng tây thì nó bớt nó xa nà yàng nó ảnh nó tì vàr mang là nó ảnh nó tì tổng phố mang là ảnh bố phẳng xa cao nó cái tổng này nó bố xa xa xa xa nó bố phẳng xa cao nà mong mạc thì hẳn xa
1: yàng hẳn tì gà tà xì vô
0: xì vô hẳn xa xa xa xa xa xa xa xa xa xa xa xa xa xa xa xa xa xa nó đi xin nó thay bà xa xa xa vô thủy chung phí ra xa xa nga kia nan ba gi no borok ta la yang da
1: a
0: o sei muk da a
1: so no bena bena bela ke hambai bela ke na hambai ne ne ko a ko thma bo sarok na sai kna man ba gi nang china ro go bo phai try ro khlai ma no dishon ro go wi ka bang ma si di tai bo ko tang ko glo ro si jak no bo china ro ro hor di kopi khai gai dara si da go phai ro phai ma no ta ko bujhi ka কবই রিয়েলিটি চেং নুগুইন তঙ্গ সেই আমিং মুখরা রক পরক কথা লাইয়া কথা লাই মানে আবরক বেলাই কিনা রেয়ার আবাহি চেং নুগো ফাডে হাই হাই নাই নেন কক দু বসাব তো হ্যালো
2: হ্যালো দীপর কাহাম নাই
1: বেলাই কিনা দীপর কাহাম ভাই পুং দীপর কাহাম
2: নব দীপর কাহাম
1: আও লাম সগ সাগরা দি দাও ভাই
2: কিরাঙ্কা তো বেলাই খনা তো খাবলে
1: খনা তো খা জরা রকমান খানকে ফাইপি দি জরা রকমান খানকে মুচি নর হাবান ফাই সাপাই দি জরা জরা
2: পরে
1: দি খারি চ
2: কগলংনি বমহংগাই সাইজং সাইজং সাইজং সাইজং আসু সংপুরো ওয়ানামা ফাইও খাও সাসলাংনি নবার সিবই ফাইপুরো সরাঙ্গই ফাইও খাপাং রিমা রুকুঙ্গ সাইজং সাইজং আসু সংপুরো রেঞ্জো লারিমা বিরমানি নুগই সরাঙ্গই ফাইও খাপাং নখা গরমবই ওয়াতই ওয়াউই ফাইও রিমা তৈ তৈ ফাইও আসে ডুঙ্গরনি কসগৈ ফাইও গজুং বথাই র বসে তে নাই থ গজুং বথাই র তৈ বাই বাক্সা কসগৈ ফাইও অবন নগৈ খাপান সরাঙ্গৈ ফাইও সাইজুং সাইজুং ওয়ানা ওই দঙ সংসার ন মুইটো মান খাও ওয়ানসুং মা ফাইও ও আনি থিনাংবা অহর ফাইগলা খাদে মনাগো মাং দে আংবা মা টংলাং থিনাই আনি ওয়ানা মা বফরো পাইলাং থিনাই হাইকে মাং দে আংবা মা টংলাং থিনাই বফরো বা আনি গবাল বা হামলাং থিনাই ও মতাই রক বা বফরো বা নাইখলাইলাং থিনাই ম পাংসা বাড়াতে
1: বেলাই কে খানা তো খাবাই আও চিনে বেলাই ন কবই তাই তাবনি জরা রকম চেং নং যে সামাহাই ওয়াতেই

0: মামা নাই চং উইছ
1: হামুই
0: চং উইছ
1: দোকান
0: কতর থাঙ্গি চং উইছ
1: খাসং
0: মামা নই ইয়াং মাসিং হামলা নিয়ে ফানো আয়ং মাসিং ফানো হামুই চং উইছ
1: ব
0: ইয়াং মাসিং গলে ব থার কষ্ট কষ্ট উংলান যায় যাবো সেই খামানি বিশিং ফানো বিং ফলা জিনিস খাসং মামা নাই চং ফুঙ্গা
1: মেডা
0: ফুরি ও বিনি নখনি বড় রক ব
1: সামুবাই যতন পাইলে
0: ম আগে বাজাক
1: কক রে বিজাব রক বা কক তান কগ্লব রক নার বার পড়ে ফান যিনি মূ সাদের মরে যার বার পড়ে না সাদে
0: গিয়াবা বিজা বা কপ্রম ফপ্রম
1: কক রে সাদে
0: আনি কগ্লব আংক্রি অবাজি মালে জাগিয়ানি বসা পিকি জাগিয়ানি বসা টংনা বরঙ্গিয়া চানা বরঙ্গিয়া সরং জাগিয়ানি বসা অজন্তী টংনা রঙ্গিয়া অজন্তী চানা রঙ্গিয়া সরং জাগিয়ানি বসা অজন্তী মনৈনা রঙ্গিয়া বটুকন সরংমা খরৈ রঙ্গানো গরৈ গরৈনি দখমানানো ফরঙ্গাগিয়ানি বসা আংতৈ অবাদি মালে তামো তামা বা চায়া টংনানি তা খুমাই সালাম জাতৈ তামো টংমা বা টংয়া টংনানি বাসাই রাঙ্গিসা টংসৈ লামা হিমৈ ব বসু কেবেং জাক বাহাই থে নরৈ হিন ফরং জাগিয়ানি বসা আংতৈ অবাদি মালে খুমলে কাই ব খুমলে থাঙ্গা গিয়া ব খুমন মতাই বক নই গরৈ নি বিমান মাংখা ফরং জাগিয়ানি বসা আংটি অবাগি মালে সামবাই দাম সে থাঙ্গা সাওন বো
1: দো দো বেলা কে খানা তো কাসাদি
0: মখায় হামিয়ানি থানি থগিয়া ম ব থাজাক ন আং সকাং ন এটা ওখান ন ন ন ন তে ওইসব থাইখানা রে আংতে অঙ্ক হামিয়ানি থানি থগিয়া পকটি তুলা সাকাও টং টংমা বুয়া রাংনি কবং ন সুবই কবংমা বুয়া চাঙ্গরি কিসি খরক দগিরি বেড়া নকবাই নু খুম্ব কিসি মকলনি মুক্তি সকরে বহক মাইকরই কক সানা রঙে লামা করজাক লামা নিবসু নরই কিনাব সাগ ফানকরই আনি লামা করবই লেঙ্গরং নাঙ্গই হিমই টংফুরু মায়া গনাং খরকটা মাইপুই কাপি গই হানি না হাইপুরো আন দাগারে কিকলাই রিখা মাইপু তৈ খুগ আনি হাবলিয়া কেব লেঙ্গুরং নাংখা বিখা বিরই আংলে চানাব আন আন দাগারে রিফুরো কুম্ব বাহি থাকা থানি হামবাই না দাম
1: বেলা বেলা খেনা হামবাই বেলা খেনা হামবাই বেলা খে দুখনি মাংনি না বলে বেলা কেনা হামবাই খাই তোমায় চেনে পান্ডা চেনে বুকো ওয়াকিতে বেলা কেনা খা চতক কক রকন গথগ্রী ন সৈও তাই বেলা কেনা দুখনি খাকা মানি অবহাই রকন ব সৈও আও চিনি বড় রকনি লাংমা বাই অবরকা গদাল যাক যানজাক সলাইনানি বাকি তো দ্রুক দ্রুক যতন জায়গ হাইফানো বাচাওই কাশলে আর আরো কলাই আবাহাই চিনি বড় রকমের লংমা গবং মানো অঙ্গি দো নাই হাই হাই কগ্রু গোসাও দো হ্যালো হ্যালো সাবো জানি দো মানে গরঙে মানলিয়া কক্রি হাইন হাই কগ্রু ফাই দোকানায় নেন হ্যালো হ্যালো সাবো তো মানে কৃঙ্গি মানলি

রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু খাক লাইকা ভারত বিশিব সংনাহারমু নৈশাই নিজিশিনি বিশিনি সেকাংন সিকেল সেল ব্যামার সকমরানো মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা বিশিঙ্গ পুইলা সেবুক মানায় খরক চি রাশাই শিকলা শিকলি রক্নে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিয়া দাদাক সিদাখে আলাইদা খা বাজারে নাই চুবাচু নি রাং ইয়াফার খা কেন্দ্র হাপাংনি বখাক দই সাজাখা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী তৈদুল মুম্বাই থানায় বিশি চিনিও সালচি সালকা আমচায় খুরজা জাক থাই হামকরাইংখা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালুমিয়া দিল্লি কেতাল কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাই মালাইখা ত্রিপুরানী রাংথং থানায় বিশি চি সা ও খুরজা জাক থাই হামকরাই ইংখা হানি সাকা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা নৈশাই নৈচি দক নৈচি স্নি রং বিশিনি সিমি উদয়পুর ত্রিপুরা হাফংনি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তাই সাকাম নক কায়দকচি আচুক থাইতে চ্যাং জাগানো সালতাং ত্রিপুরা জেলা পরিষদনি বারজামানজা কাশকো অকরা বিশ্বজিৎ সিল নখবই জেলা পরিষদনি আদং রক্তাই জুদা জুদা নাইখুংনি অফিসার রক্নমিয়া হাঙ্কর নাইকল ফাংনি কনফারেন্স হল সংসারজাক পান্ডা ফেকমুং কারজাক ত্রিপুরা তাই ফেকমুং কারজাক হাঙ্কর সংসায় তিসানা সময় তাংজাখা উত্তর সালকা আরি রেলওয়ে নি জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সাকা ডাকতিন আগরতলা নিশিমি করিমগঞ্জ রং চুংফেরাং মেমু ট্রেন চল খাই জাগানো অনুকুটি হাঙ্কর মিয়ানিসিমি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2026 চেংজাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রিরকনি অনি ক্রিকেট বাতাই মাও ব্লাড মাউথ ক্লাব ইউকেট কাইনি বাই মোচা ক্লাব ন মেচান খা বস্কাং দামনি চিবরিও হাস্তানি জ তাহাঙ্কর ফেরাং কগৈ গবাং খেওয়াতে ওয়াওয়ান হনৈ হজাকমুং রেখা নবরতেবার নাইখুং তিনি সালনি তুমারি সাকাও 33 ডিগ্রি সেলসিয়াস খামাও 25 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিও টঙ্গে মানো হনিব সাজাক্কা আসে জরা চেনখানা লাইকা তাবুজরানি কক বরক নিউজ হেডলাইন স্রক

0: নরখাইত আকাশবাণী আগরতলা এফ এম উজেন তো 101.6 মেগাহার্জ তাই তিনি দীপর জরাওয়াং তাবুক তঙ্গি তঙ্গ নরকনি লগে নরকনি বুকুক আর জে মিনা তাবুতরানি পান্ডা খাপাং ইয়াখ্রাই পান্ডাও চং কক লব কক তাং রকন সালাই তংমানি তাই নরক বহাইন কক দুকনি বিশংতি গ্রঙ্গই নরকনি সৃজা কক তা কক কক তাং কক লব রকন নরক সাইখনারে তংমানি ফারিকে তাবো জরাওয়াতে কাইশা আনি ইয়াফাও তংমানি কক লব চং হান হে খনালায়ন অমু বহাইন চক্রেং বিজাবনি চিনে দাখু রাকেশ দেবর মানে বিজাব বকারিমানি তাই অরব অ কগ্লব সৈনা হিঙ্কে দীপ্রা কিশোর দেবরমা বাই সৈজা তাই কগ্লব মঙ্গা বখা কী সাকমা নাইন এলেন ফাইডি অমু বহাইন চিনি বড় রকনি বেলাইখেন গবান কুক নুকমানি তমু জামু রকনি বিশুঙ্গ কাইসা গুবই ন গথগ্রী ন ব সৈমানি বখা কী সাকমাং অ আতা সকর তামনি আশেক দরখর আমানি কক হই শিউই মানখে রিগনাই রিসা ডাংডাল নুখে সময় সারেন্ডা খরাং খানাখে লামা লামপরা ফেরনা সকাঙ্গই তামনি কলাই কিথিক বৈতালিন লগিতই বিয়াঙ্গ থাংফাই ফিলিক ফিলিক খুমুলুং সিনিও বুসুলুং নুগ রাংসাক লংদে খিলং আবব সিনিও ইয়াক ইয়াপেরি হেলংমানি ফেরাং ককতৈ জিলিক জালাক খুকসৈ মশারি মাব খামচৈ পেরতৈ পুটুপ পাটাপ বামতক বেগলাই তরমুক পেরিখা সলা কুপলুং ইয়ারং শুকলাই রাঙে বুফাং কাইখ্যা নুলুংমান বাতাই সাকলম দমদম খাতুং খাজা ফেকমুং কুন্ডুল ফিয়া বসংনি সাকমাং সারেন্ডা তামফুরু নিনি ইয়াফা বুকজা বাংলা কতর বানকুন্দরি ইয়াফা তলা বেড়ামাও ফন ফনফ্লাইয়া থংকাইনা হেনমাও নিনি বখালং শিচেলা খোলা তা খাতুং খুদি তাবুক তা খাজালাই খুদি তাবুক হনে আং বাইসে আং সাইসুং সংগাদি ইয়াফাং ফাইফুরু সে বুকচা কিফিলফুরু বরনি মালাংনাই বকজারি বকজা আও বেলাইখেন বড় রত্ন সিজানা বাকিব অ কগ্লব রক সৈজাকা বল বড় রত্ন বড় রকম তমু রত্ন ব সৈজাকা বড় রক বাহাইকে তংখে বাহাই ইমান লামা হামিয়া হিমকে নিনি পাইথাক হামিয়া নাই কাহাম তংখে কাহাম নাই আবাহাই কর্ণ ব অরব সৈমানি খাসিয়া কবনজাক হাই তংখানকে ব কবনজাক নাই আবাহাই রকন ব সৈমানি বখা কী সাকমাং ওয়ান সুকমা কী সাকমাং রকনি পাইথাক ব আবাহাই নঙ্গ হইন ব অবরগ্ন সৈমানি বেলাখান সরংজাক কগ্লব রক ফারিকে নাইনি নজরাও ককদুগ নরকনি বিশুঙ্গ সাব তঙ্গি তংখা ককদুগ বাই গরঙে কগ্লব রকন সানানি বাকি হ্যালো বেলাখান দীপর কাহাম বুকুক
1: গান বিমল গান

0: no phuneng nani bagai saito go kaise kaise oro message tong nai ne na han he kok du go sabo tong hello Hello. Sab jani butong mani kringi manli ya hain hai chai tuk di. Jora jora wo disturb rungi phan mano kring thani. Aban bagi khalo gui norok chai tuk gui tong di. Hello. Hello. Dipur kaham taku?
1: Dipur kaham bai.
0: Dipur kaham. Sabo ong khaboro ni chai tong shakara di da. বা বেলাখিয়া খানা তো খা কুঙ্কিলানি খরা কুঙ্কিলানি ও তো চিংনাই নিখ্যাং খরাং খানা তো খরাং খানার ওই ভদ্রপুরকে চান সুগ্রু ও চিংন কাহাম খানা তো সেট বেবাং চিংন আবো কাইসা রোমান্টিক বুখা ককাই চিংন তলাং হাই দিব না বেলাখানা হামবাই বেলাখানা হামবাই তাই বোতো তঙ্ক শারীরিক হর হর কবং মানো চিনি তাল সালা থুকরি তঙ্গ চিং সাচা চিনি লাইট কবং মানো তঙ্গ আবরকি সৈমানো তাই ফুঙ্গো হংকাত ফুংনি যে টক রক পুংমারক সাল পাশা মারক বুফাং ওয়াফাং খুম্বু বার বার মারক খুম্বা হে মদম রক কবং মানো হাপুং হাতাই তিমা তৈসা তিমা তৈজলাং কবং মারক নতুন সৈমানো ইংসা কুকসা বিরনাই টকসা নাইথক মালনাই হিমনাই তৈ তংনাই কবং মানক নতুন চং সৈমানো তাই চামুং নমুং রক্ন তৈব কবং মানো সৈমানো আবরকন কারিব চা কামুং চুমুং বরকনি নাইথক মুং হামজাক মুং খারি মুং হাই কেবা কাকলাই মুং থৈলাই মুং নগ কতাল নগরাই ফাইমুং চারাই আজাই মুং কাইজাক মুং কবং মারকন তৈন চং সৈমানো তাই খাতাং মানি হামজাক মানি মান মানি মুসুম মানি কবং মা সৈনানি গাঙ্ক ভাই আইডিয়া রক দো তাই দীপর জরা ও বহাই যেন দীপনি ন থাঙ্গাঙ্কাই যেন সাতুংনি টাংমানি লেলামানি হাই কেবা তাই ওইসা হাইন হাই সামু চেংমানি কবং মারক অভাইকে আইডিয়া দো তাই যেন অব নগ দোসে নকনি অঙ্কর গাঙ্ক বিনি কবং মা চিনি থাংমানি লাইসুমানি জার্নি যেন তাই নগিয়ানো নুকমানি শিয়ানো শিমানি খানায়ানো খানামানি অভাই কবং মানো সৈজাকায় আইডিয়া দো তাই যেন বায়াব্রগয় মালাই মানে বায়াব্রগনি থানি কক খানা মানে অভাইর কবং মানো চিনি থানি আইডিয়া দোই মানো আবরগ্ন কারে বমনি কথক সিনে রকমকে তো খরসা খরসা বরকনি মোখাং নাই বরকনি কবং মা আর মনে কথক কারি কক বসে মানো তাই চিনি জব জীব জন্তু শিয়াল দিন পদ্রে পরগ্ন তৈব মনে কথক কক সেই মানো তাই খা খামানি কক সৈমানো নি ইমোশনাল কক ভাইবজন কবং মানো বড় রকমের খানো সতনি মানো অবাহিকে কবং মা সৈজাকায় চিনি দো চিনি নক হুক রকম তৈব সৈমানো চিনি নক নাই থকমং চিনি কেবনি বা নক চিকন কতর দালান পাকা কেবনি বা গারিং যে

আও খানা তো রেসাবং চেন খাই মানলাইখা চিনি রেসাবনা গরং দাখু বিরলাল জমাতিয়া বাই রেসাব জাগ রেসাবং ফারিকা জারাও হাইন হাই নাই নেলেন কক দুগ সাবদ হ্যালো হ্যালো সাবু জানিব দংমানি চিনি পান্ডা অসুখ জ্বরাতেই নংসি নাই তাবুক জ্বরানি পান্ডা খাপাং ইয়াখারাই পান্ডা আপনি উলনি পান্ডা তাবুক চ্যাংজাগ তাবুকনি অজরানি পান্ডা আংখা নরকনি হামজাকমা চিনি খাতংমা চিনি তার চিং টাকু খরকচা সঙ্গমানি আংকে একটা হানি নেই সাইরে জাগা তাবুকনি সিমিনও চ্যাংজাখা নরকনি হামজাকমা চিনি খাতংমা পান্ডা নরক খানানা মুসুঙ্গি টংখা রেসাব মুরক স্রাই স্রাইকে নরক সাহর কাহাঙ্কে তো খানাই মানলাইনাই নরকনি খানানা মুসুংজাকমানি রেসাব মুরক ফারিকে অজরাব কক দুক সে ফাই টংরাখা কক দুক ইয়াসাক নাইগ্রানা হ্যালো হ্যালো

আও বেলেখানে খানা তো গ্রেসা বং চেন খানায় মান লাইখা ফারি কে অজার ওয়াহান হাই চেন কক দুক গিয়া চাকি নাই লাইওনে স্বাগতম। হ্যালো হ্যালো সব জানাই তক মানে কক খানা হরলিয়া হাইন হাই চাই তক নানে বাকি কই যাও। হ্যালো দীপর কাহাম তাকো ফারিকে চিন্তাবো জরা খালাইনাই চিনি বুকুক মালা বগর সাপ মুং কহর মানে খরাং নন রিংহর অবক রসাব মুং তো বিপাশারি আংনি রসাব মুঙ্গিয়া মুংখা রুমি মরা সিং তাই মানিক দেবরমা বাই রসাব যাক রসাব মুংছে হাইপানো বক খানা মুসং যাক।

0: আও বেলেখানে খানা তত রেসাব মংচেন খানায় মান লাইখা ফারি অজরাও হাইন হাই কোকডুগ সাবত নাই নাইলে নজরাও। হ্যালো হ্যালো সাব জানি বতং মানে কৃঙ্গি মানলিয়া কৃঙ্গনি বগে হাইন হাই চা টোকটি চিনি আগ জরা তংখো নরক খানায় মানায় নরক খানা মুচং চাকমানি রেসাব মংরকন খানা তক চাকমানি রেসাব মংরকন। হ্যালো
1: হ্যালো
0: দীপর কাহাম তাকো
1: দীপর কাহাম ভাই
0: বলে কেন দীপর কাহাম সাবং খাবর নি সাইতং সাগরা দি
1: আং ইগো ইয়াং কোয়াই লঙ্কা পুরানি প্রদীপ ভাই
0: আও চিনি তাকো প্রদীপ বলে কেন লাম সগন ন সাদি খেদ
1: আও চিনি গো এফএম ইয়া খানা বলং নি গো আও সিগা হেনি খানাই চিনি আও এমনে যতন গজাং ন সাকাম জাং ন খবর কি গো যাং না নাও সঙ্গে খানা গাতা আগে সাই কি মাইয়া খতে খানা ইল ইয়া খানা ইয়া
0: আও
1: তো এই রে দর খানা গা সাই মা গাতা
0: আবু ন চিং রে দর খানা কা কে ই কো বা কি না খবর ক মান লাইও কক তো মারক মান লাইও খানা না নে না গো আবু নে বাগাই ন হে দিব না আও
1: আও কি গো ভাই চিং মা কাম খাই চামে বড় বাস সময় তো মাইয়া গাই যো ফোন মান আবর কো সব খানা ওতা
0: আও আও চিং সাল ব্রুম ব্রুম জরা থগি বাই কে খানাই মানাই চিং জানি জানি সামুং রোগ খাইনা নাগো গঙ্গা তফানো চিং এফুর জরা মানো আফুর খানা নানি নাগো
1: জরা মা খাই তোতে হি আপন তা নাই তো গা দে পায় আছ না লাগা নগো ওয়ান খাই আন কাইকা নাম খানা ওয়ান
0: সাদি
1: হিন্দি রে সামুং ল খানা ওয়ান ভাই
0: দাও সাদি বড় সাপ মা
1: খাই তো না যা খানা তো খানা না তা হং গো নি রে রে কাইকা
0: বেলাই হামবাই গরং মানে বাকে পারিকে চেঙ্গো জরাও খনালাই না রসাপুং চিনি তাকুক রসাপুং খনানা মুসুং জাকমানি লাভ স্টোরি চিনি তাকুক বানিয়ানি

বেলাখানে খানা তো রেসা বংচেন খানে মাল লাইখা ফারি হাইনে হাই তাবুক অজারাও নাইলাইনে কক দু গোসা পতং হ্যালো বেলাখানে দিবর কাহাম তাকো সাব বড় নি সাই তং সাগরা দিদা আও সাধন দে বর্মা না বেলাখানে আমসব তাকো সাগরা দেখায় আও বড় রেসা বংসা দি তাকো তং খাঁকে খানা নাই খানা মুসুমজাকমানি জঙ্গল লাভ নি রেসাব মুং ফারি খানা লাইনে

0: আও বেলা খানে খানা তো রোজা বংজিং খানে মানলাইখা ফুলর কাটে নে টকে নে রোজাব মু ফারিকে হাইন হাই অজরাও কক তু গিয়া চাকপানি বাকা থাংলাইয়া নু হ্যালো হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো
0: দীপর কাহাম তাকু
1: দীপর কাহাম বুক নব আং ইয়াং দুন্দ্রাই পারানি কিশোর দেবর্মা সাহার
0: দুন্দ্রাই নি কিশোর দেবর্মা না সাদি দ তাকু
1: আং রতা মং সাং সা খানা বাজি বাসতেন রতা মং লো খানা জে মানো
0: বোর হিসাব মং
1: অরুণ জমাতিয়ানি ও বুইন সুগমা তংখে নিমন আর গান কি খানা
0: অরুণ জমাতিয়ানি বুইন চুবামা তংখে বুইন চুবামা তংখে আ তংখানকে তান খনার নাই রুতু বিমান খানকে দো তাকু বালাই না হামবাই করং মানে বাগে খনাই তং নেচে নে পান দা আও ফরি কে চিমো জরাও আর সাপং খনালাই নাই ও জরাও চিং ন র সাপং কয় হর জাক তং গ ব খনা নাম মুসুং জাক মানে কে নন্দি গোপাল জমাতিয়া বাই র সাপ জাগ র সাপং আশিতা নাসিক সিডি নেই রেসাপুং বেলাই খানা তো রেসাপুং ফাটিচিং খানালাই ন রেসাপুং ন

আসুজরা চিনখানা লাইখেন নরকনি হামজাকমা চিনি খাতুংমা পান্ডাও খানাতো খানাতক রেচাপমুং তাই নরকনি কয়হরজাক রেচাপমুং রক বেলাই কেন জুদা জুদা নরকনি মুজুংমানি জুদা জুদা বড় রকনি খানাতক জাকমানি রেচাপমুং রংর চিং পালকে খানালাই মানলাইকা বেলাই কেন খানাতক খানাতক চিং রেচাপমুং খানালাই মানলাইকা ফারিকে চিনি তাবুকজরানি অ পান্ডা অরণম থাকজাক সিনাই চিনি নরকনি হামজাকমা চিনি খাতংমা চিনি তৈ তাংসার চাবুং কহরজাক তোমানে চিঙাব ন খানালাইন বুসকাঙ্গ আইফেন ও পান্ডানো চুঙর নমা মথাক লাইছে নাই ফাড়িকে পান্ডা মথাক মানে চিকুন ছা লেলা লাইনে

ওজরনের খাইতং আকাশবাণী আগরতলা এফএম উজেন দা 101.6 মেগাহার্জও তৈ তিনি ওজরাওয়াং তঙুই তঙ নরগাই নরকনি লগি নরকনি বুকুক আর জে মিনা বেলাখানার পান্ডা খানাতক খানাতক চিং খানালাই কে ফারিকে চিং তাবুক অজরাও খানালাইন তাই সাইমান লাইন তিনি অজরাও পান্ডা চিকুন ছাতক মানে অবংখা সরংদি সিদি বেলাখানা অবংখা খা বাজারে জাকনাই পান্ডা নরকন তিনি আং সানা মুসং জাকমানে কে অ পান্ডানি বিশিংতৈ চিনি শাকন কাহাম কে তনানি বাগৈ ইয়োগা বসক জরাতৈ চিনি নাংমানি ইয়োগা অংখা বেলাইখে কচাম আবংখা চিনি ভারত হাক্তর চিনি বড় আগি নি সিমিন ইয়োগা খাই ফাইও ইয়োগা আসন খাই ফাইও চিনি কবসানা থাকে চিং ব্যায়াম হনে মানো এক্সারসাইজ হনে মানো ফিয়া গবাং মা এক্সারসাইজ রকনি বিশুঙ্গ জিম অবরকনি বিশুঙ্গ কাইসা কচামপুক ও জিম রক তো তাবুক সে ফাইও সানা থাকে গা অবংখা বেলাইকে বড় রক আগি নি সিমিন খাই ফাই মানে অবংখা যোগ হাইকে বা ইয়োগা হাইকে বা ব্যায়াম এবা ইয়োগা অবরকা চিনি শাক তাই চিনি বখানো মালাই রেও হাইকে বা সিরেও চিনি শাক যেন চিনি বখাও তামঙ্গি দং আবো যেন সাইমানিয়া ফিয়া বা ইয়োগা খাইকে নাইমানাই নিনি বখাও নফর ইয়োগা বা মেডিটেশন হাই নাইয়ানো ইয়োগা খাই নফর কাইসা পোস ন খাই নারাপসা আোস ন খাই দো আফরও নিনি বখানো বাহাইকে কচাং খেতনাই বাহাইকে কন্ট্রোল খেতনাই নিনি বসাক বাই নিনি বখানো নিনি আত্মানো বাহাইকে মিলন খাইনাই বা থানজা খাইনাই আবংখা ইয়োগানি বিশংতে সিমেসে যেন খাই মানো আবনি বাকি ইয়োগা বেলাই খেন পাওয়ারফুল চিনি এক্সারসাইজ খাই মারকনি বিশুঙ্গ আবো যেন চিনি দেহের চিনি বখা তাই চিনি আত্মা অ কাইথামন মিলন খাই বা মিলে রব বাক্সা বাক্সা তামঙ্গি দো চিনি বখা বিয়াং চিনি শাক বিয়াং চিনি আত্মা বিয়াং যেন বেবন বিশিং পড়াহে ইংই দো ফিয়া বা ইয়োগা খাইমানি বিশিংতে হিঙ্কে যেন আবনার থানসা খাই তবুই মানো তাই অবনীয় কন্ট্রোল খাই মানো তাই অবন থানসা খাইনাই যেন বেবাক সামঙ্গ ওয়ানসুক মা বাই চিনি শাক চিনি যে মুভমেন্ট হাইকে বা চিনি যে তমুং সামুং অবরকন বেবাক ন কন্ট্রোল খাই মানো থানসা খাই মানো তাই নাইথক দিছে মানো আবন বাকি ইয়োগা খাইনানি আবো যেন উমরংখে সিমি খাইনানি হাইকে বা চারাইও সিমি খাইনানি আবহাইয়া যেন বেবাক উমরন যেন ইয়োগা খাই মানো ইয়োগানি হামক্রাই আবো চিনি বড় রকমের সাগ যেন মানমা

abo dakti dakti kya onkhornai jeng bohok samarok bahaino abo control tongnai bohok sapru rok bahaino khlaijaknai kabangma biyam tong butterfly rokonai tong aborok no khlaimano noro abo khlai kankabo jini bori roknai perej mane abo kaham ke flow ngai nai onkhori thanai tai bohok samarok hamnai aborok no karibo jini bori rokni je tamni sanai borokni je বসা খানানি আবরকনি পাওয়ার বহাইন বাড়ি বাক্সা বাক্সা বৃ রকনি আবাহ পাওয়ারক কিসাঙ্গি টঙ্গমানা বরকনি ওজন কমনি বাকি হাইকাবাবংনি হিমোগ্লোবিন কিসানি বাকি তাই কবংমা পেরিসনি বরকনি কবংমা প্রবলেম টঙ্গমান গাইনো প্রবলেম রকব আবরক বহাইন ত্রুক ত্রু বেবাক নাই তাই সারাই সারাকে হামাই তাই বসা বতী মানথানি বহাইন ফান বাংরাই তাই বসা কাহাম আসাইনানি বাকিব নিনি শাক ন কাহাম খাইনাই আপন কারিব নাই নাই দি তেব তঙ্গ আর যে আপন কারি দেব সানা থাকা কি চিনি যে বড় রক নি স্ট্রেস বড় রক বালাই কেন ওয়ান সুকমানি স্ট্রেস চিন্তা অবহায় রক্ন বাহানো বালাই কেন কন্ট্রোল খাইও চিনি হরমোন ইনব্যালেন্স টংমারক ব্যালেন্স খাইও চিনি শাক উমর বাই বাকসা বাকসা পদরে পর চিনি শাক চেঞ্জিং চেঞ্জ ফাইও আমো বাইব চিনি শাক হামিয়া বঙ্গ আমো রকম ব্যালেন্স খাই কাহাম খাই তো তাই নন মেডিটেশন খাই কানকে যোগা খাই কানকে নাইসুং টংমানি তাই নিনি ধৈর্য শক্তি আবরক বহাইন বেলাই কেন ফানো তাই নি মুক্তি কাহামাই তাই নেন কাহামকে থুইমানাই কেন নিনি অবাহ স্ট্রেস রক বেলাই কেন গ্রীঙ্গি নেন কাহামকে থুই চাই মানাই নিনি শাক বেবাক ন কাহাম গাঙ্কে নিনি ওয়ান মানে ওয়ান শক মানে আও বেবাক ন কাহামঙ্গি থানাই আও ফারি যেন কাহাম টংনানি বাকি সিনানি নামানি যেন কিসা কর্ন যেন সাইমান লাইকা চিনি বসকাংনি সালো টুয়েন্টি ওয়ান জুন টুয়েন্টি ফার্স্ট জুন অরব যেন যোগা ডে ইন্টারনেশনাল আবো যেন চিনি ভারত হাতনি সিমিন আবো চেং জাকমানি তাবো হাইম গলাং গনাঙি পালাই জাগি তঙ্গ চংবো পালাই লেন ফাইদি যে মানসাক চং নগ বিছিনাও হাইকেবা নগ চাতাই বই হাইকা সাত সাক হাইকেবা নখলা রগ হাইকেবা পাল খলাই রফানো চং যোগা নখলাই লাইন চেং লাইন দ্রুক দ্রুক তাই সালবুম বুম না নগ খাই মান খাঙ্কে তেব নং বেনিফিট মানাই সাক কাহাম টংনাই নিনি স্ট্রেস গ্রিংনাই বেলাই খেন নিনি বেবাক বকাকতি ন কাহামংনাই নিনি শাক কাহামকে নিনি সামং হমং বেবা ন কাহামংনাই আসুকরা সাইমা লাইকাচং কাহাম ক্রং টংনানি বাগে যোগানি ককনতেই যোগানি বিশিংতি জং কাহামকে টংনানি কগ্রনতেই জং সাইমা লাইকা

নেতাগুজনী ককবরক নিউজ হেডলাইন সরকা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী তিনি উড়িষ্যানী ময়ূরভঞ্জ হাংখরনি পাহাড়পুর থাংসগৈখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মতাই মন্ত্রী বখরক রায়রংপুর উড়িষ্যা হাফাংনি বিশিচিনি পুংমানরগী সংসজাক লুকুটুম ককনারগানে তাই জুদা জুদা হামক্রাইনি বাবায় খগ্রেসি সিনি

সাই রোজাক গবং রংনি হামগারাইগেনাং সামংবতাং চেঙ্গি হলং থংকায়ন রাষ্ট্রপক্রক দ্রৌপদী মুর্মু খনা মধ্যপ্রদেশ নি জবলপুর সংসারজাক হাস্তে বেরামনি যোগাশাল পান্ডা নারওয়াই বখরগঙ্গি মানজাগান সদর আমজানী গেরিশান গ্রাউন্ড ফুংদামছিনি সতী থামচি সংসার জাগানো অপান্ডা ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি রি এক্সামিনেশন 2026 নাহার

हायुं गनांगै पालाय जागोनो हायुं बेरामनि जोगासाल निसाय निजिदक ताकला योगासालनि कक बुबाखंखा योगा फर हेल्दी एजिं आव अबंखा जों सायमान लायखा दाबुजरानि कक बुरक निउस हेडलाइन्स रक फादिके चिनियागते किसिसा जरा दंमानि न जों रसाब मुंखना वइन जों जरा न চিনি পান্ডা পাই থাকবো খাবো থাঙে সগুই দো খেবা জরা ন ভাই কেন রেসাব মানে মানে বিশংতেই জরা ন লাইরওয়ানি চিনি লগিরেই দায় আনি খাজানি মারে কিচিং তাই তাকে বুকক সং নরক লগিরে মানে বাকি নরক ন পাইফ্লাই হামবাই মারব অবাই কেন নরক সালব্রুম ব্রুম লগিরেই দং দে তাই সালব্রুম ব্রুম পান্ডা খালাই দংলাই মানে বিশংতেই গ্রংলাই দানো যে কক দুবাই গ্রংনাই নরক পাইফ্লাই হামবাই যে খানাউই সিমি তোমায় নরক বতাই হামবাই মারও নরক খানাউই সিমি ফানো লগির হুই তোমানি বাকে সালব্রুম ব্রুম অবাহী কেন সালব্রুম ব্রুম লগিরই তং দি নরক তংখাছে যং দো আবনে বাকে নরক ন বসকাঙ্গ মা তন নরক ন পাইফ্লাই হামবাই মারও ফাদিকে যং বসকাঙ্গ খানা তত গ্রসাপং খানালাই মানে বিশংতেই যং পান্ডা ন খলাপলায়ানো সালব্রুম ব্রুম যং ফুংতাই দিপর পান্ডা খানালায়ানো গ্রংলাই তঙ্গানো অবাহিকেনো চিনি বাই নরকনি হামসাক মু হালকনো যেন কথা নারগে দলায়েন পাইফ্লাইয়া যত হামবাই খালাই ইয়ানো অপান্দা বিশংতেকে খানা তত রসাবমং রসাবমং খালাই মানে বিশংতে যতন ন পাইথাকনি দিনিনি বিদায় মা সানো খানা তত রসাবমং নরক যতনি বাগাই

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের এই শুভ বিকেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বাঙালির পারিবারিক সংস্কৃতি ভালোবাসা ও আন্তরিকতার এক মধুর উৎসব হলো জামাই ষষ্ঠী। এই বিশেষ দিনে মা ষষ্ঠীর আশীর্বাদে প্রতিটি পরিবার সুখ শান্তি সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক, এই প্রার্থনাই করি। আর এই সুন্দর উৎসবের আবহে শুরু হতে চলেছে আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে। গান গল্প আর অনুভূতির রঙে রাঙানো আগামী অনেকটা সময়, অর্থাৎ একেবারেই আমরা এই সুরের আকাশে অনুষ্ঠানটি নিয়ে থাকব। বিকেল পাঁচটা পর্যন্ত একসঙ্গে কাটাবো সুরের মায়াবী ভুবনে। তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন সুরের আকাশে।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের পছন্দের বাংলা বা হিন্দি গান শুনতে চাইলে এখনই ফোন করতে হচ্ছে 0382123262653 এই নম্বরে। আর অবশ্যই আপনারা বার্তা পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে 9402169965। আপনার অনুরোধের গান নিয়ে আমরা কিন্তু রয়েছি সুরের আকাশের এ সুরেলা আসরে। তাই আর দেরি নয়, এখনই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। এবং অবশ্যই আমি কিন্তু অপেক্ষায় রয়েছে আপনাদের ভালোবাসা, শুভেচ্ছা আর গানের অনুরোধের। আর এই মুহূর্তেই ফোন লাইন ব্লিঙ্ক হচ্ছে, একজন বন্ধু আমাদের সাথে রয়েছে। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, রয়েছেন কেউ সাথে? না, মনে হচ্ছে বন্ধুর সাথে কথা হচ্ছে না। আপনি চেষ্টা করবেন, মাত্র আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে যায় আর প্রচুর প্রচুর গান কিন্তু ওই সুরের আকাশে পড়বে, আপনারা শুনবেন। হ্যালো না, বন্ধু তো আমাকে শুনতেই পাচ্ছেন না।
1: হ্যালো
0: হ্যালো, শুনতে পাচ্ছেন?
1: নমস্কার ম্যাম।
0: নমস্কার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ বলুন।
1: আমি শম্ভু দেবর্মা।
0: বলুন শম্ভু বাবু।
1: রাধা কি সংগ্রাম ছবি থেকে টাইটেল সং।
0: ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকবেন।

0: নমস্কার, কে রয়েছেন সাথে?
1: আমি গয়ন
0: বলছি। আবার বলুন, কথা বুঝতেই পারলাম না।
1: এসান দেত্রমা বলছি।
0: হুম হুম,
1: আমি গান শুনবো দিলওয়ালে থেকে জিতা জিসকে লিয়ে। গান
0: দিলওয়ালে ছবি থেকে কোন গানটি?
1: জিতা জিসকে লিয়ে।
0: ঠিক ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ। নমস্কার।
2: হ্যালো
0: হ্যালো,
2: আমি গান দশমিক থেকে দেবী সেনগুপ্ত
0: বলছি। হ্যাঁ নমস্কার ম্যাডাম, একদম।
2: আজকে যেমন ষষ্ঠী, আষাঢ় শ্রাবণ, তো আষাঢ় শ্রাবণ মানে না তো মনমোহন আর ছবির গানটা।
0: একদম একদম, সঙ্গে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য।
2: হ্যাঁ

0: নমস্কার।
1: হ্যালো, নমস্কার ম্যাম।
0: নমস্কার, কে বলছিলেন?
1: জম্পুজলে থেকে বিশ্বরাই দেবরমা বলছি।
0: বলুন, কি গান শুনতে চাইছেন?
1: গান শুনবো বেটি নাম্বার ওয়ান ছবি থেকে। বেটি নাম্বার ওয়ান।
0: কোন গানটি?
1: তুমি যো লিয়া মেরা চুম্মা তো পাটনা মে আগ লাগিয়া, এই গানটা।
0: ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ।

0: নমস্কার।
1: হ্যালো, আমি কমলাকান্ত থেকে রিপন নেপাল বলছি।
0: বলুন, কি গান শুনতে চাইছেন?
1: গান দিলওয়ালে থেকে মৌকা মিলেগা।
0: সঙ্গে থাকুন, ধন্যবাদ ফোন করার
1: জন্য। আমি রিপন নেপাল। হ্যাঁ,
0: একদম। আর বেশ কয়েকটি গানের অনুরোধ আমাদের কাছে চলে এসেছে, চলুন আর একজন বন্ধুর গানের অনুরোধ নেব, তারপর গানে আমরা ফিরে যাব। নমস্কার।
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছিলেন?
2: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছিলাম, বাধাঘাট মাঠ বলছি।
0: বলুন বলুন।
2: প্রতিদান ছবি থেকে একটা গান শোনাবেন, মঙ্গলদীপ।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।

চলুন তাহলে আমরা এবার ধীরে ধীরে গানে ফিরে যাই। আর গান আপনাদের জন্য অবশ্যই একের পর এক আমি শোনাবো। প্রথমেই শুরু করছে আষাঢ় শ্রাবণ মানে না তো মন এই গানটি দিয়ে, তারপরে আপনাদের গানগুলো পরপর আসবে। সবাই ধৈর্য নিয়ে অপেক্ষা করে থাকবেন, আমাদের অনুষ্ঠান একেবারে 5টা পর্যন্ত চলছে। আর যেটা হয়েছে গত সপ্তাহে, একজন বন্ধু কিছুক্ষণ অপেক্ষা করার পরই কিন্তু ফোন করেছেন কেন আপনার গান হয়নি, এবার কিন্তু তা হচ্ছে না, আপনি অপেক্ষা করবেন কেন, কি গান অনুরোধ দুটো একসাথে নিতে হয়, তো খানিকটা ধৈর্য কিন্তু আপনাদেরও রাখতে হচ্ছে, তাই সঙ্গে থাকুন। আর চলুন সুরের সফর শুরু হোক এই সুরের দেবী অর্থাৎ লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি দিয়ে।

0: শুনছিলেন সুন্দর একটি গান, আশা করি গানটি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে এবং এইভাবেই এক একটি গান আপনাদের সবার ভালো লাগবে, কেননা গানগুলো আপনাদেরই পছন্দ করা। আর তাই আরও একবার মনে করিয়ে দিই, আপনার পছন্দের বাংলা বা হিন্দি গানের অনুরোধ জানাতে আপনারা ফোন করবেন 0382123263253 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ করবেন 9402169965। আর শুনতে থাকবেন অবশ্যই সুরের আকাশে, কিন্তু একজন বন্ধু রয়েছে, চলুন আমরা বন্ধুর সাথে কথা বলবো। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপেও বেশ কয়েকটি গানের অনুরোধ চলে এসেছে, আমরা একে একে সবকটি গান শুনবো, কিন্তু একজন বন্ধু রয়েছেন সাথে, চলুন। হ্যালো, কে রয়েছেন সাথে?
1: হ্যালো ম্যাম, নমস্কার, আমি সুমন বলছি মিলাসঙ্গ থেকে।
0: হ্যাঁ সুমন বলুন।
1: ম্যাম শুভ দুপুর।
0: শুভ দুপুর, কি গান শুনবে বলো?
1: ম্যাম জোশ থেকে তেরি হর পল ইয়াদ সতাতি হ্যায়, এই গানটা শুনবে।
0: ঠিক আছে, সঙ্গে থাকবে, ধন্যবাদ।
1: নমস্কার,
0: ভালো নমস্কার, ভালো থাকবেন আপনিও। আর চলুন পরবর্তী গানে চলে যাই।

পছন্দের গান শুনতে চেয়ে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন লালন ঘোড়ামি, গোবিন্দপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে। তিনি শুনতে চেয়েছেন নাম গুম জায়গা ছায়া ছবি থেকে, উস লড়কি পে দিল আয়া হে। তো বন্ধু, আপনার জন্য আপনার পছন্দের এই গানটি রইল।

অনুষ্ঠানের প্রথম বন্ধু যিনি ফোন করেছিলেন সেই বন্ধুর অনুরোধে শুনব একটি অত্যন্ত জনপ্রিয় হিন্দি ছায়াছবি রাধা কি সঙ্গম। এই ছায়াছবির টাইটেল ট্র্যাক।

0: গান তো চলতেই থাকবে, সাথে থাকবে আপনাদের পছন্দের গানের অনুরোধও। তাই চেষ্টা করছি কথা বলার, একজন বন্ধু সঙ্গে রয়েছেন। নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যালো, নমস্কার, বলুন।
1: আমি মাতৃ বললি থেকে আরাধন দত্ত বলছি।
0: বলুন।
1: আমি আরাধনা ছবির একখানা গান শুনতে
0: চাই। যে কোনো একটি গান?
1: হ্যাঁ, যে কোনো একটি গান।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন।
1: আরাধনা অভিনীত।
0: একদম, আপনি সঙ্গে থাকুন।
1: ভালো থাকবেন।
0: একদম ভালো থাকবেন, আপনিও। নমস্কার। আর আমাদের হোয়াটসঅ্যাপে বেশ কিছু গানের অনুরোধ রয়েছে, আমি চেষ্টা করছি আপনাদের সকলের গান পরপর শুনিয়ে যাওয়ার। আরও একজন বন্ধুর সাথে কথা বলে নেব, কে রয়েছেন সাথে। নমস্কার।
2: হ্যালো, নমস্কার, আমি পূর্ণিমা বলছি।
0: হুম, বলুন পূর্ণিমা।
2: ভালো আছো?
0: আমি ভালো আছি।
2: মুভি হচ্ছে পুলো আঙ্গার।
0: আচ্ছা,
2: হলো

0: তেরি মহব্বত মে গানটা।
1: ঠিক আছে, সঙ্গে থাকো, ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: আর এভাবে একের পর এক গান কিন্তু আমাদের কাছে রয়েছে, তাই চলুন চলে যাচ্ছি পরবর্তী গানে। আর এই গানটি শোনাবো বিধাতার যে হাতে লেখা সেই গানটি টাইটেল ট্র্যাক। আর শুনতে চেয়ে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছেন বাদল খটিয়াল, ঠিকানা পশ্চিমবঙ্গ হাওড়া থেকে। বাংলা ছবি বিধাতার লেখা, সোনু নিগম এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে এই গানটি। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন।

অনুষ্ঠানে আজকের দ্বিতীয় বন্ধু, যিনি দিলওয়ালে ছায়াছবি থেকে জিতা থা জিসকে লিয়ে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন, বন্ধু আপনার জন্য এই গানটি রইলো।

অনুষ্ঠানের এবারে গানটি শুনবেন আন মিলো সজনা, রং রঙকে ফুল ঘিরে। গানটি শুনতে চেয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছেন কণিকা দেবী টাকার জলা থেকে। গানটি শুনুন, সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে।

বিটি নাম্বার ওয়ান ছায়া ছবি থেকে এই গানটি শুনবেন অনুরাধা পারওয়াল এবং সঙ্গীতশিল্পী অভিজিতের দ্বৈত কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন বিশ্রাই দেববর্মা। বন্ধু, আপনার পছন্দের গানটি এই মুহূর্তে রয়েছে।

ছবির গান শুনতে চেয়ে আমাদের কাছে ফোন করেছিলেন হারাধন বাবু। আপনার পছন্দের এই গানটি রইল সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে আরাধনা ছায়াছবি থেকে।

অলকা ইয়াগনিকের কণ্ঠে তন বদন ছায়াছবি থেকে কিসিকো মে এসি হু এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আনন্দ ধারা গোবিন্দপুর শিবতলা হাওড়া পশ্চিমবঙ্গ থেকে। আপনার পছন্দের এই গানটি রয়েছে?

0: চলুন একজন বন্ধুর সাথে কথা হয়ে যাক, কে রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে? নমস্কার।
1: নমস্কার, আমি বীরেন্দ্র বর্মা বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
1: ছবির নাম মেরি হুজুর।
0: আচ্ছা,
1: গানও তাই, টাইটেল সং আর কি।
0: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। নমস্কার।
2: হ্যালো।

0: হ্যালো,
1: আমি আগরতলা থেকে তলা থেকে রিয়াদের নাম বলছি।
0: হ্যাঁ রিয়া, বলো।
1: আমি একটি গান শুনতে চাই।
0: কোন ছবি?
1: পুরোনো ছবি, ছবির নাম পুকার, আর গানটি হচ্ছে কই মারবে গলি।
0: ঠিক আছে, সঙ্গে থাকো, ধন্যবাদ।
1: ঠিক আছে।

শরীর আকাশে অনুষ্ঠানে রয়েছেন আপনারা, আপনাদের কাছ থেকে অনেক অনেক অনুরোধ আমরা ফোন এবং হোয়াটসঅ্যাপ দুটো মাধ্যমে পাচ্ছি এবং একের পর এক সবকটি গান শোনানোর চেষ্টা করছি। কিন্তু এই মুহূর্তে আমরা একটু অন্য তথ্য শুনব, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক অনুষ্ঠান এই মুহূর্তে আপনারা শুনবেন। কৃষক বন্ধুদের জন্য বিশেষ উপযোগী বার্তাটি শুনতে আমাদের সঙ্গে থাকুন। বার্তার পর খুব কম সময়ের মধ্যে ফিরে আসছি আপনাদের পছন্দের গান নিয়ে, সঙ্গে থাকুন।

এখন জানিয়ে দেব আপনাদের এ মুহূর্তের সংবাদ শিরোনাম। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৃথকভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। উপরাষ্ট্রপতি শ্রী রাধাকৃষ্ণন সামাজিক মাধ্যম পোস্টে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মুর বঞ্চিত মানুষের প্রতি দায়বদ্ধতা ও জনসেবার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর পোস্টে রাষ্ট্রপতির সরলতা, সাহস ও দেশের উন্নয়নে তাঁর নিষ্ঠার কথা তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বার্তায় নারী শক্তি, জনকল্যাণ ও জাতীয় সেবায় রাষ্ট্রপতির অবদানকে অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন। তাঁরা প্রত্যেকেই রাষ্ট্রপতির সুস্থ ও দীর্ঘায়ু কামনা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দক্ষ ও নেতৃত্ব গুণ সম্পন্ন নেতা হিসেবে উল্লেখ করে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব বলে প্রশংসা করেছেন। তিনি বলেন, গত 12 বছরে মোদীর নেতৃত্বে ভারত শক্তি ও স্থিতিশীলতা অর্জন করেছে। তিনি আরও বলেন, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ভালো এবং দুই দেশের মধ্যে বাণিজ্য অব্যাহত রয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি 2026 পুনঃপরীক্ষার আগে আজ দেশ জুড়ে মক ড্রিল পরিচালনা করেছে। সারা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই মহড়ায় 2,500 বেশি নিরাপত্তা কর্মী অংশ নেন, যাতে পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ আয়োজন নিশ্চিত করা যায়। NTA জানিয়েছে, দেশে 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 22,79,000 বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষাকে নিরপেক্ষ রাখতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুনঃপরীক্ষা আগামীকাল দুপুর 2টা থেকে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে পশ্চিম জেলা যোগ অ্যাসোসিয়েশন, জাতীয় আয়ুষ মিশন ও ভারতীয় রেডক্রস সোসাইটির যৌথ সহযোগিতায় আজ এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি রাজধানীর রেডক্রস সোসাইটির সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জ্বন্ত প্রসাদের সামনে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন পশ্চিম জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, ত্রিপুরা যোগ অ্যাসোসিয়েশনের সচিব দিব্যেন্দু দত্ত সহ ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগা দিবস রাজ্যেও পালিত হবে। শুনলেন FM সংবাদ শিরোনাম।

আবার আমরা ফিরে চলি গানের জগতে, যেখানে সুর আর কথার মেলবন্ধনে রঙিন হয়ে উঠবে আপনার এ বিকেল। সঙ্গে থাকুন সুরের আকাশের আসরে। আপনার পছন্দের বাংলা বা হিন্দি গানের অনুরোধ অবশ্যই জানাবেন, তবে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবার বলে দিচ্ছি, 9402169965 নম্বরে। আর চলুন পরবর্তী গানের অনুরোধে আমরা ফিরে যাই

মিসেস ক্লারি ছায়াছবি থেকে গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন রিঙ্কু মণ্ডল, অভিজিৎ মণ্ডল, পশ্চিমবঙ্গ থেকে। আর আপনাদের পছন্দের গান আপনারা শুনেছেন। এবার চলে যাচ্ছি পরবর্তী অনুরোধে। ফুল অর অঙ্গার এই ছায়াছবি থেকে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন বন্ধু পূর্ণিমা।

রাজকুমার থেকে সারি কাফল সা এই গানটা শুনতে চেয়ে আমাদের কাছে বার্তা পাঠিয়েছেন মিষ্টি। মিষ্টি, তোমার পছন্দের এই গানটি এই মুহূর্তে তোমার জন্য রইল, শুনতে চাই।

চলুন ফোন লাইনে কেউ একজন রয়েছেন, চেষ্টা করছি কথা বলার। নমস্কার, হ্যালো হ্যালো, না কেউ নেই। বন্ধুরা চেষ্টা করবেন। আর স্টুডিও ঘড়ি বলছে এই মুহূর্তে সময় হয়েছে বিকেল 4:27 আমি আপনাদের বন্ধু আর যে অন্তরা আজকের এই পর্ব নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি। আর প্রথম থেকেই আপনাদের এত এত অনুরোধ আমাদের কাছে আসছে, তাই একের পর এক শুধু গানই আপনাদের সরিয়ে যাচ্ছি। আরও অল্প কিছুক্ষণ সময় আপনাদের সাথে এই পর্বটি নিয়ে রয়েছে, তারপরও অন্য একটি পর্ব যেটা আপনারা জানেন বিকেল 5টা থেকে শুরু হয়, জো জিতা বোস সেকেন্দার, সেই পর্বের আগে পর্যন্ত আপনাদের পছন্দের গান আপনাদেরকে শোনাবো। এই মুহূর্তে আমার কাছে যে গানটি রয়েছে পুকার ছায়া ছবি থেকে একটি গান শুনতেছে, অনুরোধ করেছিলেন রিয়া, তাই রিয়ার অনুরোধে এই গানটি এই মুহূর্তে শোনাবো। কিন্তু ফোন লাইন তো ব্লিঙ্ক হচ্ছে, দেখি কথা হয় কি না। না, কোনো একটু সমস্যা রয়েছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা যারা চেষ্টা করছেন ফোন লাইনে কথা হচ্ছে না, অনুগ্রহ করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে সেখানে একটি গান বার্তা পাঠিয়ে দিন, সেই গানের প্রথম লাইন, গানটিকে গেয়েছেন কোন ছায়াছবি থেকে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের প্রত্যেকেরই জানা রয়েছে, তারপরও আরেকটি বার বলে দিচ্ছে 9402169965। চলুন চলে যাচ্ছি পুকার ছায়াছবির এই গানটিতে। গানটিতে কণ্ঠ দিয়েছেন আর ডি বর্মন এবং আশা ভোঁসলের কণ্ঠে, দ্বৈত কণ্ঠে এই গানটি পুকার ছায়াছবি থেকে।

তুমি হাম গ্যাস সমস্তে হে, এই গানটির জন্য শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন অজিত দেববর্মা খোয়াই থেকে। বন্ধু, আপনার পছন্দের এই গানটি নারাজ ছায়াছবি থেকে এই মুহূর্তে আপনার জন্য রইল, সঙ্গে থাকুন।

কৌশিক দত্ত হুগলি থেকে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছেন। তিনি লিখেছেন, ঝিলকে উস পার ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন। তো আপনার পছন্দের গান এই মুহূর্তে আপনার জন্য রইল, সঙ্গে থাকুন।

কৌশিকবাবু, আপনার পছন্দের যে গানের অনুরোধটি রয়েছে সে গানটি আমি পরিবর্তন করে আপনাকে আমার পছন্দের একটি দারুণ গান শোনাচ্ছি। আমি আশা করছি আপনার খুব ভালো লাগবে। তাহলে এই মুহূর্তে গানটি শুনুন আর আমাদের সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ।

এই গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ বার্তা পাঠিয়েছেন বিধানবাবু টাকারজলা থেকে, অসংখ্য ধন্যবাদ। এই সাথেই আমাদের সুরের আকাশের পর্ব আজ এখানেই শেষ করছি, আর অবশ্যই ফিরে আসছি জজিতা বোস সেকেন্ডারি পর্বটি নিয়ে। আপনারা প্রত্যেকেই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি। আপনাদের সবাইকে আরও একবার বিকেলের অফুরন্ত শুভেচ্ছা জানাচ্ছি। জ্ঞান বুদ্ধি আর উপস্থিত বুদ্ধির এক রোমাঞ্চকর লড়াই নিয়ে আজকের এই পর্ব, যেমনটা হয় আপনাদের জন্য যোজিতা বোস সিকান্দার। আর আমরা সিকান্দার পর্বে, অর্থাৎ আজকের সিকান্দার পর্বে আমরা কিন্তু সব শেষে, অর্থাৎ যে সব থেকে বেশি সঠিক উত্তর দেয়, আমরা কিন্তু তাকেই আজকের পর্বের বিজেতা, অর্থাৎ ওই যে বললাম শুরুতে যোজিতা বোস সিকান্দার, সে ওনাকেই কিন্তু আমরা নির্বাচন করি বা আমরা বলি। তাহলে এটাই প্রশ্ন হচ্ছে কি আজকের পর্বে কে সব থেকে বেশি সঠিক উত্তর দেবেন, কে ছিনিয়ে নেবেন আজকের পর্বের এই টাইটেল, অর্থাৎ এই যে পর্ব আজকের সিকান্দার, এই পর্বের আজকের সিকান্দার কে হবেন তা আজ শোনার জন্য একেবারেই আমাদের সঙ্গে থাকতে হচ্ছে। আর সঙ্গে থাকুন, প্রশ্ন নিয়ে আসছি চলতে।

চলুন তাহলে শুরু করা যাক আজকের এই পর্বের প্রশ্ন উত্তর। আর আপনাদের তো জানাই রয়েছে কি পর্বের নিয়ম রয়েছে, চেষ্টা করবেন চট জলদি আমাদের যে ফোন নাম্বার রয়েছে 0381236253 এই নম্বরে ফোন করতে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, আপনারা সেখানে আমি যখন বলবো তখনই বার্তা পাঠাবেন। একসাথে দুটো জায়গায় আপনারা কিন্তু উত্তর দেবেন না, আপাতত ফোন লাইন রয়েছে সেখানে আপনারা ফোন করে উত্তর জানাবেন। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটি? মনে রাখবেন, প্রথম ভারতবর্ষের প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটি? আর খুব বেশি সময় প্রশ্নের জন্য তো রাখা যাবে না, কেননা অনেক অনেক প্রশ্ন রয়েছে আর মাত্র অনুষ্ঠান শুরু হয়েছে, তাই আপনারা যুক্ত হয়ে যান একজন বন্ধুর সাথে।

0: করেছেন। নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো, নমস্কার, আমি লীলা কর্মকার বলছি।
0: হ্যাঁ লীলা দেবী।
1: তো আমার তো মনে হয়, আমি জানি না সত্যি হবে কিনা, আগ্রার তাজমহল
0: না
1: হয়নি
0: কিন্তু আপনি সঙ্গে থাকুন, ঠিক আছে? পরপর অনেকগুলো প্রশ্ন আসছে, আপনি সঙ্গে থাকুন, সবে মাত্র শুরু হলো। আর যে সব থেকে বেশি সঠিক উত্তর দেবেন, আজকের অনুষ্ঠানের টাইটেল ঠিক তার জন্যই থাকছে, অর্থাৎ আজকের সিকান্দার আপনি হবেন। হ্যালো
2: হ্যালো, নমস্কার
0: নমস্কার।
2: আমি ধর্মনগর থেকে অবিনাশ তুলি।
0: একদম গত সপ্তাহের বিজেতা, তাই তো? বলুন সঠিক উত্তর।
2: অজন্তা গুহা।
0: অর্ধেক সত্য হয়েছে, আরো অর্ধেক পার্ট বাকি রয়ে গেছে, সম্পূর্ণ উত্তরটা সঠিক হয়নি।
2: আচ্ছা, তো অজন্তা গুহা না তো তাজমহল,
0: অর্ধেক বলেছি, তার মানে আপনি একটু চেষ্টা করুন, এটার সাথে আর কি রয়েছে?
2: আপনি অজন্তা গুহার সাথে ইন্দোরা গুহা,
0: না সেটা হবে ইলোরা। যেহেতু আপনি অর্ধেকটা বলেছেন, তাই আমি আপনার উত্তরটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবেন পরের প্রশ্নের একেবারে সম্পূর্ণ সঠিক উত্তর দিতে, ঠিক আছে? সঙ্গে থাকুন, ধন্যবাদ। আর আপনারা যারা রয়েছেন আমাদের পর্বের, এই পর্বের জন্য অপেক্ষা করে থাকেন এবং অবশ্যই এই পর্বে আপনারা অংশগ্রহণ করেন। উত্তর দুটোই হবে, এক ভুল না হয় ঠিক, কিন্তু অংশগ্রহণ করলে সেটাতে ভীষণ মজা হয়, অর্থাৎ আমার তো এখন থেকেই বেশ কিউরিয়াসিটি আজকের পর্বের উত্তরের দিকে কে এগিয়ে যাবে। যাই হোক, অনেকক্ষণ দুজন বন্ধুই একটি জায়গার নাম নিয়েছেন, অবশ্যই তা হচ্ছে তাজমহল। চলুন এবারে প্রশ্ন না হয় সেটাতেই থাকলো। আর তার আগে, প্রশ্নের আগে একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। অজন্তা কেভস এবং ইলোরা কেভস, অর্থাৎ 1983 সালে এই দুটি স্থাপনাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অজন্তা গুহা মূলত বৌদ্ধ ধর্মের চিত্রকলা ও ভাস্কর্যের জন্য বিখ্যাত, আর ইলোরা গুহায় রয়েছে বৌদ্ধ, হিন্দু ও জৈন এই তিন ধর্মের শিল্প ও স্থাপত্যের অসাধারণ নিদর্শন দেখা যায়। চলুন তাহলে ওই যে তাজমহল নিয়ে সে প্রশ্নে ফিরে যাচ্ছি। তাজমহল একেবারে একটা ইজি একটা প্রশ্ন, কোন রাজ্যে অবস্থিত সেটা বলবেন। কে রয়েছেন সঙ্গে? না কেউ নেই। 0381232652 একজন বন্ধু রয়েছেন সাথে। হ্যালো
3: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে বলছিলেন?
3: আমি শঙ্কর চৌধুরী আমতলী থেকে বলছি।
0: শঙ্কর বাবু বলুন।
3: এটা উত্তরপ্রদেশ।
0: একদম সঠিক উত্তর, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। আর এই তো তিনজন বন্ধুকে আমরা পেয়ে গেলাম, আরও বাকি বন্ধুরা আপনারাও চলে আসুন। চলুন আর পরপর তিনটে প্রশ্ন থাকবে আপনাদের জন্য, ঠিক আছে? পরের প্রশ্নের দিকে যাওয়ার আগে এই প্রশ্নের উত্তর যা দিয়েছেন, অর্থাৎ উত্তরপ্রদেশ, একেবারে সঠিক উত্তর। আগ্রা শহরে যমুনা নদীর তীরে অবস্থিত এই তাজমহল 1632 সালে নির্মাণ শুরু হয়। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে এটি নির্মাণ করেন। সাদা মার্বেলের এই সৌধকে বিশ্বের অন্যতম সুন্দর স্থাপত্য হিসেবে ধরা হয়। চলুন এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, আপনারা তৈরি থাকুন ফোন করার জন্য, সঠিক উত্তর দেওয়ার জন্য। আর চেষ্টা করবেন একেবারে 20 সেকেন্ডের মধ্যে সেই উত্তর আমার কাছে পৌঁছে দিতে, তবেই সম্ভব হবে সুন্দরভাবে অনুষ্ঠানটাকে নিয়ে এগিয়ে যেতে। আচ্ছা প্রশ্নটা হচ্ছে, কোন স্মৃতিসৌধকে বিজয়ের নগরী বলা হয়? আমাকে শুধু নামটা বলবেন, কোন স্মৃতিসৌধকে বিজয়ের নগরী বলা হয়? আর ফোন লাইন তো ব্লিঙ্ক হচ্ছে, চেষ্টা করছি। হ্যালো, না বলো না, চেষ্টা করবেন আর একটি বার, আমাকে সঠিক প্রশ্নের উত্তরটা দেবেন। একজন বন্ধু রয়েছেন। হ্যালো
4: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: বলুন শঙ্কর বাবু।
4: ফতেপুর সিক্রি।
0: না হলো না, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ আপনাকে।

0: সঠিক উত্তর চাই বন্ধুরা, চট জলদি ফোন করুন। খুব বেশি সময় কিন্তু এই প্রশ্নের জন্য দেওয়া যাবে না, আমি কিন্তু উত্তর বলে দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যাব। আর পরপর আপনাদের জন্য তিনটে করে প্রশ্ন থাকবে, দুটো প্রশ্ন হয়ে গেছে, দুটো প্রশ্নের দুজন বন্ধু তার সঠিক উত্তর দিয়েছেন। আর এইবারের বন্ধু কে রয়েছেন সাথে? হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো,
0: আপনি আরেকবার চেষ্টা করবেন। আর অবশ্যই বন্ধুরা, আপনারা কেউ এই মুহূর্তে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনোভাবেই কিন্তু উত্তর পাঠাবেন না, শুধুমাত্র ফোন লাইনে যে নাম্বারটি আপনার শেয়ার করেছি বা আপনাদের কাছে আছে এফএম উজ্জয়ন্তের যে স্টুডিওর ফোন নাম্বার যেটাতে আপনারা ফোন করেন, সেখানেই কিন্তু একমাত্র ফোন করে আপনারা তার সঠিক উত্তর দেবেন। একজন বন্ধু রয়েছেন, হ্যালো।
2: হ্যালো, আমি ধর্মনগর থেকে অবিনাশ তেলি।
0: বলুন অবিনাশবাবু, সঠিক উত্তর চাই।
2: দিল্লি?
0: না, হলো না।
2: আচ্ছা ঠিক আছে
0: ঠিক আছে, হ্যাঁ অন্য প্রশ্নের জন্য অপেক্ষা করুন, সেটা হলো না। আর অনেকক্ষণ হয়ে গেছে তাই আমি তার সঠিক উত্তরটা দিয়ে দিচ্ছি। হাম্পি, হাম্পি ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। 14 থেকে 16 শতক পর্যন্ত এটি দক্ষিণ ভারতের অন্যতম সমৃদ্ধ নগরী ছিল। এখানকার মন্দির, বাজার ও প্রাসাদের ধ্বংসাবশেষ আজও কিন্তু সেই গৌরবের সাক্ষী।

0: শুনছেন এফএম উজ্জয়ন্তের সাথে, আর আজকের সিকান্দার পর্বে আপনাদের সঙ্গে আমিও রয়েছি। আর এই পর্বে আমরা একসাথে অনেক তথ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। কিছু তথ্য আপনারা বলছেন আমাকে, আর সাথে আমিও কিছু আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। চলো, এবার যা বললাম যে বা বলেছিলাম শুরুতে, আপনাদের জন্য পরপর তিনটে প্রশ্ন থাকবে। এবারে যে প্রশ্নে আমি যাচ্ছি, প্রশ্নটা শুনবেন সাথে সাথে, কিন্তু আমাদের ফোন নাম্বারে ফোন করবেন আর তার সঠিক উত্তর আমাকে দিয়ে দেবেন। চলুন, প্রশ্ন হচ্ছে, বিশ্বের সবথেকে বড় ইটের বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়? বিশ্বের সবথেকে বড় ইটের বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়? শুধুমাত্র উত্তরটা চাই আপনাদের কাছ থেকে। কে রয়েছেন সাথে? নমস্কার, হ্যালো হ্যালো, আপনার সঙ্গে কথা হলো না বন্ধু, আরেকটি বার চেষ্টা করবেন। হ্যালো হ্যালো, যাই হোক, সঠিক উত্তরের অপেক্ষায় তো আমি রইলাম আপনাদের কাছ থেকে, সেই উত্তরটা পেলে এই পরবর্তী প্রশ্নে আমি এগিয়ে যাচ্ছি। কে রয়েছেন সাথে? হ্যালো
1: হ্যালো, আমি ধর্মনগর থেকে অবিনাশ।
0: হ্যাঁ অবিনাশ বাবু, বলুন।
1: হ্যাঁ, এটা বড়বাদুর
0: হলো না, সঙ্গে থাকুন। একদম ঠিক আছে, কে রয়েছেন পরবর্তী উত্তরের জন্য? চলুন আপনার কাছে চলে যাই। হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছিলেন?
2: আমি নিখিল ভট্টাচার্য।
0: আরেকবার বলবেন।
2: থাইল্যান্ড।
0: শুনতে পেলাম না, আপনি জোরে বলবেন।
2: থাইল্যান্ড।
0: থাইল্যান্ড, না না না, থাইল্যান্ড নয়। অসংখ্য ধন্যবাদ, আপনি সঙ্গে থাকবেন, আর দেখবো কোনো একজন বন্ধুর ফোন আসে কিনা, তা না হলে সঠিক উত্তর দিয়ে দিচ্ছে, একেবারে সহজ উত্তর। কে রয়েছেন সাথে? হ্যালো, না কেউ। এই উত্তর আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে, ভীষণ সহজ। হ্যালো নমস্কার, না হলো না। আর আমি তাহলে সে সঠিক উত্তর দিয়ে দিচ্ছি আপনাদের, আরেকটি বার ট্রাই করে। চলুন, ফোন লাইন তো ব্লিঙ্ক হচ্ছে। হ্যালো, কেউ রয়েছেন সাথে?
3: নমস্কার
0: নমস্কার,
3: আমি শঙ্কর বলছি।
0: শঙ্কর বাবু বলুন।
3: আচ্ছা, এটা বাংলাদেশে?
0: না
3: আফ্রিকা?
0: না, আমাদের ভারতবর্ষে।
3: ধন্যবাদ
0: ধন্যবাদ, সঙ্গে থাকুন। একেবারে সেই প্রশ্নের সঠিক উত্তর আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে, কেননা বেশ খানিকটা সময় আমরা এই প্রশ্নটাকে নিয়ে কাটিয়েছি। নালন্দা মহাবিহারা, সেটা হচ্ছে নালন্দা বিশ্বের অন্যতম প্রাচীন আবাসিক বিশ্ববিদ্যালয়, যেটা পঞ্চম শতাব্দী থেকে প্রায় 700 বছর ধরে এখানে এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা পড়াশোনা করতে আসতেন। আপনারা প্রত্যেকেই জানেন নালন্দা সম্পর্কে, এবং এখানেই রয়েছে বিশ্বের সব থেকে বড় ইটের বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ। আর বৌদ্ধ দর্শন, চিকিৎসা বিজ্ঞান, গণিত ও জ্যোতির্বিজ্ঞান ছিল এর প্রধান শিক্ষার বিষয়। চলুন পরবর্তী প্রশ্নে যাচ্ছি, এই প্রশ্নটাও সহজ, কেননা এর যে উত্তর তা নিয়ে আমাদের এই পর্বে বেশ কয়েকবার কথা হয়েছে। তাই কেউ যদি খুব মন দিয়ে অনুষ্ঠান শুনেন, তাহলে একেবারেই কয়েক সেকেন্ডের মধ্যে সেই উত্তর আমাদেরকে জানিয়ে দিতে পারেন। প্রশ্ন হচ্ছে, কোন স্মৃতিসৌধকে প্রেমের প্রতীক বলা হয়? একেবারে সহজ তো, আর যারা শুনেছেন তারা তো জানেন এই উত্তরটাকে নিয়ে কয়েকবার কিন্তু আমাদের মাঝে, অর্থাৎ আমার আর আপনার মাঝে কথোপকথন হয়ে গিয়েছে। প্রশ্ন, কোন স্মৃতিসৌধকে প্রেমের প্রতীক বলা হয়? আর ওই দেখে আমাদের ফোন লাইন ব্লিঙ্ক হয়ে যাচ্ছে। কে রয়েছেন সাথে?
1: আমি ধর্মনগর থেকে
0: অবিনাশ বাবু বলুন।
1: তাজমহল।
0: একদম, আমি কয়েকবার আমাদের মাঝে এটা নিয়ে কথা হয়েছে, তাই তো? ঠিক আছে, দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এখন পর্যন্ত, সঙ্গে থাকুন। আর অনেক অনেক শুভেচ্ছা আপনাকে আর যারা সাথে রয়েছেন প্রথম থেকে, আশা করছি তারা সাথে থাকবেন গোটা অনুষ্ঠান।

0: উত্তরে, এবং কোনো না কোনো প্রশ্নের সঠিক উত্তর তো অবশ্যই দেবেন, কেননা অনেক প্রশ্ন রয়েছে আমার প্রশ্নের ঝুলিতে। আর পরপর কয়েকটা প্রশ্নের সঠিক উত্তর দিলেই আজকের অনুষ্ঠানের টাইটেল আপনিও হয়ে যেতে পারেন। চলুন, সূর্যদেবের রথের আদলে নির্মিত মন্দির কোনটি জানাবেন? সূর্যদেবের রথের আদলে তৈরি সেই মন্দিরটির নাম কি? নমস্কার, অবিনাশ বাবু আবার ফোন করলেন এবং প্রথম প্রশ্নের সঠিক একেবারে সঠিক উত্তর আপনি দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকে শুভেচ্ছা, প্রথম উত্তরটাই পেলাম সঠিক উত্তর। তাই পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছে, কিন্তু তার আগে একটু তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব। 1300 শতকে রাজা নরসিংহদেব প্রথম এই মন্দির নির্মাণ করেন। পুরো মন্দিরটি সূর্যদেবের বিশাল রথের মতো করে তৈরি, যেখানে 24টি অলঙ্কৃত চাকা ও 7টি ঘোড়ার প্রতীক রয়েছে। আর পরবর্তী প্রশ্নে তাহলে আবার যাচ্ছে, আপনারা তৈরি তো? চলো, কোন গুহাগুলি বৌদ্ধ চিত্রকলার জন্য বিখ্যাত? কোন গুহাগুলি আপনি নাম বললেই হবে যে বৌদ্ধ চিত্রকলার জন্য বিখ্যাত। বন্ধু রয়েছেন সাথে, নমস্কার। হ্যালো হ্যালো না, কথা হলো না বন্ধু, আরেকটি বার আপনি চেষ্টা করবেন। বৌদ্ধ চিত্রকলার জন্য বিখ্যাত, একটি নাম বললেই হবে, শুধুমাত্র একটি নাম। কে রয়েছেন সাথে? হ্যালো,
1: নমস্কার, আমি শঙ্কর বলছি।
0: শঙ্কর বাবু বলুন। একদম সঠিক উত্তর,
1: ধন্যবাদ,
0: শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাকে যে আপনি সঠিক উত্তর দিয়েছেন ফোন করে, অনেক অনেক শুভেচ্ছা, সঙ্গে থাকুন। এবার পরবর্তী প্রশ্নে তো এই মুহূর্তে যাচ্ছি না, গানে যাব, গানের পর ফিরে এসে আপনাদের কাছে পরবর্তী প্রশ্নটা রাখব। অজন্তা গুহার দেওয়াল চিত্র প্রায় 2000 বছরেরও বেশি পুরনো, এখানে বুদ্ধের জীবন ও জাতক কাহিনীর বিভিন্ন দৃশ্য চিত্রিত হয়েছে। এগুলোকে ভারতের প্রাচীনতম ও শ্রেষ্ঠ চিত্রকলার নিদর্শন হিসেবে ধরা হয়। ফিরে যাচ্ছি আরেকটি গান, একেবারে ব্র্যান্ড নিউ সং, আর নতুন নতুন গান শুনতে সকলেরই ভালো লাগে। চলুন, এই গানটি আপনাদের জন্য এই মুহূর্তে রইল, গানের পর ফিরে আসছি।

0: গানের পর ফিরে এলাম আরও কিছু প্রশ্ন নিয়ে। চলুন আপনাদের কাছে সেই প্রশ্নগুলো এক এক করে এবার তাহলে রাখি। প্রথম প্রশ্নটি রাখছি আপনাদের কাছে, কোন দুর্গকে গোল্ডেন ফোর্ট বলা হয় জানাবেন? পরপর তিনটি প্রশ্ন আপনাদের জন্য এখন এই মুহূর্তে থাকছে, আর প্রত্যেকে চেষ্টা করবেন ফোন করার জন্য এবং উত্তর অবশ্যই দেবেন। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ অভিনয়বাবু বলুন। একদম একদম সঠিক উত্তর, সঙ্গে একেবারেই সঠিক উত্তর দিয়েছেন। রাজস্থানের মরুভূমির মাঝে অবস্থিত এই দুর্গ হলুদ বেলে পাথরে নির্মিত। সূর্যের আলো পড়লে দুর্গটি সোনালী রঙে ঝলমল করে ওঠে, তাই একে বলা হয় গোল্ডেন ফোর্ট। চলুন পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম দুর্গ কোনটি? নমস্কার, কথা হলো না বন্ধু, চেষ্টা করবেন আর। হ্যালো
1: হ্যালো
0: বলুন অবিনাশবাবু।
1: চিত্তরগড় রাজস্থানের।
0: একেবারেই সঠিক উত্তর,
1: ধন্যবাদ
0: ধন্যবাদ আপনাকে। আরও একটি প্রশ্নের সঠিক উত্তর দিলেন অবিনাশবাবু। প্রায় 700 একর এলাকা জুড়ে বিস্তৃত এই দুর্গ রাজপুত বীরত্ব ও আত্মত্যাগের প্রতীক, চিত্তরগড় ফোর্ট। চলুন পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মহাবলীপুরম কোন রাজ্যে অবস্থিত? শুধুমাত্র সেই রাজ্যটির নাম জানাবেন। নমস্কার,
1: তামিলনাড়ু।
0: কি হচ্ছে ব্যাপারটা বলুন তো, পরপর

0: তিনটি প্রশ্নের একেবারে প্রথম কলার আপনি। অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ সঠিক উত্তর দিয়েছেন। একেবারে এখন পর্যন্ত পরপর 1, 2, 3, 4, 5, 6 প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন অবিনাশবাবু। শঙ্করবাবু দিয়েছেন 2 প্রশ্নের সঠিক উত্তর। আরও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, তাই এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে এখন পর্যন্ত যার হাইয়েস্ট সেই হবে আজকের বিজেতা। একেবারে নয়, যে কোনো মুহূর্তে প্রশ্নের উত্তর সঠিক হলে বিজেতা কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। আর তিনি বলেছিলেন যে তামিলনাড়ু মহাবলীপুরম বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। সপ্তম অষ্টম শতকে পল্লব রাজারা এখানকার বিখ্যাত শৈল মন্দির ও ভাস্কর্য নির্মাণ করেছিলেন। চলো পরবর্তী প্রশ্ন। আপনারা তার নাম অবশ্যই জানেন, শুধুমাত্র আমি আপনাকে জিজ্ঞাসা করব সেই রাজ্যের নাম। প্রশ্ন, খাজুরাহোর মন্দিরগুলো কোন রাজ্যে অবস্থিত? খাজুরাহোর মন্দিরগুলি কোন রাজ্যে অবস্থিত? একজন বন্ধু রয়েছেন। হ্যালো, একদম সঠিক উত্তর, ধন্যবাদ অবিনাশ বাবু ফোন করেছেন।
1: মধ্যপ্রদেশে এই মন্দিরটি অবস্থিত, আর সেটা হলো খাজুরাহো, সেখানে একটা রেডিও স্টেশনও রয়েছে, কিন্তু সেখানে আমি ফোন করি।
0: বাহ, অনেক অনেক ধন্যবাদ। আর চান্দেলা রাজবংশ 950 থেকে 1050 খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরগুলি নির্মাণ করেন, মধ্যপ্রদেশে রয়েছে। পরপর প্রশ্ন আপনাদের জন্য রেখেছি, সঙ্গে থাকুন। তিনটি প্রশ্নের আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, চলে যাব পরবর্তী প্রশ্নে। সঙ্গে থাকুন, গানের পর ফিরে আসছে।

0: আজকের সিকান্দার পর্বের পরবর্তী প্রশ্ন নিয়ে তো আমি তৈরি, আপনারা তৈরি রয়েছেন কি? চট জলদি ফোন করবেন আর অবশ্যই সাথে সাথে জানিয়ে দেবেন সঠিক উত্তর। প্রশ্ন, চারমিনার কোন শহরে অবস্থিত? চারমিনার কোন শহরে অবস্থিত? শুধুমাত্র সেই শহরটার নাম আমি আপনাদের কাছ থেকে জানব। কে রয়েছেন সাথে?
1: আমি শঙ্কর চৌধুরী।
0: বলুন শঙ্কর বাবু।
1: হায়দ্রাবাদ।
0: আরেকটু?
1: হায়দ্রাবাদ।
0: হায়দ্রাবাদ, ঠিক আছে। আর একদম সঠিক, চারমিনার আর হায়দ্রাবাদের এই এটি অন্যতম একটি পরিচিত প্রতীক। 1591 সালে এটি নির্মিত হয়েছিল। চলুন পরবর্তী প্রশ্নে চলে যাই। গোল গুম্বজ কোথায় অবস্থিত? গোল গুম্বজ কোথায় অবস্থিত? একজন বন্ধুর সাথে রয়েছেন। হ্যালো,
2: নমস্কার। কর্ণাটকে।
0: কর্ণাটকে, আর আর কিছু উত্তর?
2: বিজাপুর।
0: আরো স্পেসিফিক আর সঙ্গে থাকুন। চলুন

আর সঠিক উত্তর ছিল এবং অবিনাশবাবু ছিলেন ফোন লাইনে, আর তিনি বলেছেন তার সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক, এবং আরও যদি নির্দিষ্ট করে বলতে হয় তবে বিজয়পুর, যার পূর্বে নাম ছিল বিজাপুর শহর। আর এটি আদিল শাহী রাজবংশের সপ্তম সুলতান মোহাম্মদ আদিল শাহের সমাধি। স্থাপত্যের বিশালতা এবং গোলাকার গম্বুজের জন্য এটি বিশ্বজুড়ে পরিচিত।

0: এখানে কিন্তু দুটো প্রশ্ন রয়েছে, কে নির্মাণ করেন এবং কোথায় অবস্থিত। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, শঙ্কর বাবু বলছিলেন, বলুন বলুন।
1: নির্মাণ করেন মোহাম্মদ আকবর।
0: একেবারে সঠিক।
1: হ্যাঁ, আর বাকি প্রশ্নটা কি বলছিলেন?
0: কোথায় অবস্থিত সে জায়গাটার নাম?
1: আচ্ছা, এটা উত্তরপ্রদেশ।
0: সঠিক, একদম।
1: ধন্যবাদ,
0: অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। আপনারা চেষ্টা করছেন, আর এভাবে চেষ্টা করতে করতে আমরা কিন্তু পৌঁছে যাব আজকের বিজেতার কাছে। চলুন, এই মুহূর্তে শঙ্করবাবু কিন্তু তার সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, আর যা উত্তর দিয়েছেন তা হচ্ছে ভারতের উত্তরপ্রদেশ। সেই উত্তরপ্রদেশে কিন্তু রয়েছে, তবে আরও স্পেসিফিক যদি বলতে হয়, নির্দিষ্ট করে যদি বলতে হয়, তবে সেটি রয়েছে আগ্রা জেলায়। এবং তা নির্মাণ করেন আগ্রা শহর থেকে প্রায় 36 থেকে 37 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এই ঐতিহাসিক শহরটি অবস্থিত মুঘল সম্রাট আকবর 1571 থেকে 1585 সাল পর্যন্ত এটিকে তাঁর সাম্রাজ্যের রাজধানী হিসেবে ব্যবহার করেছিলেন। এর স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

0: এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, পরপর তিনটি প্রশ্নের, আর এরপর কিন্তু গানে ফিরে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে শেষ প্রশ্নটি আপনাদের কাছে রাখছি। প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া গেট কোথায় রয়েছে? কি সহজ সহজ প্রশ্ন বলছি, যাতে আপনারা চট জলদি আমাকে উত্তর দিতে পারেন, আমিও খুব বেশি বেশি করে প্রশ্ন করতে পারি। কে রয়েছেন সাথে?
1: আমি অবিনাশালী ধর্ম।
0: হ্যাঁ অবিনাশ বাবু বলুন। এখন পর্যন্ত পরপর তিনটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি। আর একবার জানিয়ে রাখি, এই পর্বে যারা যিনি এগিয়ে রয়েছেন অবশ্যই এখন পর্যন্ত অবিনাশ বাবু, তার সঠিক উত্তরের সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এবং একই সাথে আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কর বাবু, তিনি এখন পর্যন্ত 1, 2, 3, 4 চারটি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন। আর খুব বেশি একটা পার্থক্য নেই, কেননা প্রশ্নের জুড়িতে আরও অনেক অনেক প্রশ্ন রয়েছে, আর আমরা থাকবো আপনাদের সাথে 6:30 পর্যন্ত। যদিও পরবর্তী অনুষ্ঠানের আর যে চলে এসেছে, কিন্তু এত তাড়াতাড়ি তো আমি সিট ছাড়ছি না আপনাদেরকে প্রশ্ন সম্পূর্ণ না করে, তাই সঙ্গে থাকুন, গানের পর ফিরে আসছি, আপনাদের সাথে কথা হবে।

0: সময়ের সাথে সাথে আমরাও কিন্তু এগিয়ে চলছি, আরও অনেকটা সময় হাতে রয়েছে, খুব বেশি না হলেও কিন্তু যতটা সময় রয়েছে তাতে কিন্তু বেশ কিছু প্রশ্ন আপনাদের কাছে রাখতে পারবো। আর আমি জানি আপনারাও অপেক্ষা করছেন যে শেষ পর্বে পর্যন্ত, মানে শেষ সময়টুকু পর্যন্ত এগিয়ে যেতে কে রয়েছেন আজকের পর্বে। তাহলে পরবর্তী প্রশ্ন আপনাদের কাছে রাখি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় রয়েছে? এর থেকে সহজ প্রশ্ন কি আর কিছু হতে পারে? না হলেও উত্তর তো সঠিক পেয়ে যাব একেবারে। কে রয়েছেন সাথে?
1: অবিনাশ তালি, কলকাতা। উত্তরটা
0: আপনি ধর্মনগর থেকে আর উত্তরটা হচ্ছে কলকাতা। একেবারে সঠিক। সঙ্গে থাকুন অবিনাশবাবু, আপনি বলছিলেন যে সেখানেই রয়েছে কলকাতায়। আর আমরা প্রত্যেকেই জানি একেবারে শহরের কেন্দ্রস্থলে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে, আর আমরা প্রত্যেকেই কম বেশি তার সৌন্দর্য উপভোগ করেছি। যাই হোক, এবার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। সাঁচি স্তূপ কোন ধর্মের সঙ্গে যুক্ত? অনুষ্ঠানের শুরুতেই বেশ কিছু তার সাথে জড়িত তথ্য নিয়ে আমরা কথা বলেছি, তাই যারা প্রথম থেকে রয়েছেন তাদের কাছে কিন্তু এই উত্তর একেবারে সহজ, কেননা আমাদের কাছে সেই উত্তরের সঙ্গে জড়িত কিছু প্রশ্ন বা তার কিছু উত্তর নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তাই আপনাদের কাছে জানতে চাইছি যে সাঁচি যে স্তূপটা রয়েছে তা কোন ধর্মের সঙ্গে জড়িত? একজন বন্ধু এই মুহূর্তে সাথে রয়েছে। হ্যালো।
2: হ্যালো।
0: অবিনাশবাবু?
2: না, আমি লীলা কর্মকার বলছি।
0: আচ্ছা আচ্ছা, লীলা দেবী, বলুন বলুন।
2: সাঁচি স্তূপ তো বুদ্ধ ধর্মের সঙ্গে।
0: একদম সঠিক উত্তর। সঙ্গে থাকুন, ধন্যবাদ আপনাকে। এবং আপনি এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। এই যে আপনারা বলছেন পেরে উঠছেন না তাদের সাথে, এই যে একটা খুব সুন্দর প্রতিযোগিতা চলছে, তাতে কিন্তু বেশ আনন্দ নিচ্ছেন আমি নিশ্চিত আমাদের যারা ফোনের ওপারে রয়েছেন শ্রোতা বন্ধুরা। কে বেশি কে কম তা নিয়ে কিন্তু উত্তর চলছে। চলুন, একেবারেই সঠিক উত্তর দিয়েছেন আপনি যে বৌদ্ধ ধর্ম এবং

0: ঘড়ি এই মুহূর্তে বলছে 6:01 হয়ে 4 সেকেন্ড আর 30 মিনিট, কিন্তু আমরা ঠিক 6:25 মধ্যে আমাদের এই প্রশ্নোত্তর পর্বকে শেষ করব। আর এই মুহূর্তে চলুন পরবর্তী প্রশ্নের কাছে চলে যাই আর আপনাদের কাছে রাখি, আগ্রা ফোর্ট কোন নদীর তীরে অবস্থিত? শুধুমাত্র সেই নদীটির নাম বলবেন। আগ্রা ফোর্ট কোন নদীর তীরে অবস্থিত? কেউ একজন আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে। নমস্কার। হ্যাঁ নমস্কার, একটু জোরে বলবেন সুমন বাবু। হ্যাঁ সুমন বাবু বলুন। আমি কি, আমি নদীর নাম বলেছি, আমাকে শুধু নদীটার নাম বলবেন। একদম ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, পরবর্তী প্রশ্নের উত্তর নিয়ে আপনি আবার ফিরে আসবেন। আপনি অপেক্ষায় রইলাম, আমাকে শুধুমাত্র নদীর নাম জানাবেন, কোন শহরে রয়েছে, কোথায় রয়েছে তার কোনো বিবরণের প্রয়োজন নেই, শুধুমাত্র আমাকে জানাবেন কোন নদীর তীরে অবস্থিত। হ্যালো
1: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: শঙ্কর বাবু বলুন। কতটা সঠিক উত্তরের সংখ্যা যোগ হলো

0: চলুন এই মুহূর্তে আরো একটি প্রশ্ন আপনাদের কাছে রাখছি। ইউনেস্কো তালিকাভুক্ত মাউন্টেন রেলওয়েস অফ ইন্ডিয়ার অংশ কোন রেলপথ? ইউনেস্কো তালিকাভুক্ত মাউন্টেন রেলওয়েস অফ ইন্ডিয়ার অংশ কোন রেলপথ? আমাকে সেই রেলপথের আরও কিছু মানে সেই রেলপথের নাম জানাবেন, আর আমি তার সাথে চেষ্টা করব তার সঙ্গে জড়িত কোনো তথ্য, কিছু তথ্য আরও যুক্ত করে দিতে। সেই রেলপথের নামটা আমাকে জানাবেন, একজন বন্ধু কিন্তু সঙ্গে রয়েছেন, চেষ্টা করছি। হ্যালো,
1: আমি অবিনাশালী
0: বলুন।
1: সেটা দার্জিলিং এর টয়,
0: পুরো নামটা হলো না, এটার পুরো নামটা লাগবে। আমি আরেকবার আপনার জন্য প্রশ্নটা রাখছি, আপনি একটু চেষ্টা করেন সুন্দরভাবে উত্তরটাকে মিলিয়ে দিতে। প্রশ্ন হচ্ছে, ইউনেস্কো তালিকাভুক্ত মাউন্টেন রেলওয়েস অফ ইন্ডিয়ার অংশ কোন রেলপথ? আপনার প্রশ্নের যে উত্তর আপনি দিয়েছেন তা অনেকটা ঠিক।
1: দার্জিলিং
0: হিমালয়ান রেলওয়ে, হ্যাঁ রেলওয়ে, একেবারে সঠিক উত্তর, এবং অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।
1: আর আমি বলতে চাই এরপর থেকে আমাকে পাওয়া যাবে না, কারণ আমার একটা মানে দরকার পড়ে গেছে, তো সেখানে যাওয়া লাগবে আর কি, সেই জন্য।
0: তাহলে আমি আপনাকে জানিয়ে দিই, এখন পর্যন্ত সঠিক প্রশ্নের উত্তর হয়েছে আপনার 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এগারোটা প্রশ্নের সঠিক উত্তর আপনি দিয়েছেন। আর যেটুকু সময় আমরা অনুষ্ঠানে থাকব, অন্য বন্ধুরা যদি তার থেকে বেশি প্রশ্নের উত্তর দেয় তবে তিনি হবেন আজকের বিজেতা। তবে আমি রিকোয়েস্ট করবো আপনাকে, চেষ্টা করবেন অনুষ্ঠানের শেষ ভাগটা অন্তত শুনতে, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে। আপনি প্রথম থেকে অনুষ্ঠানের সঙ্গে ছিলেন, আপনি কোনো জরুরি কাজে ব্যস্ত হয়ে গিয়েছেন, তাই আপনি বলছেন যে আপনি

থাকতে পারবেন না। অনেক অনেক ধন্যবাদ। আর একই সঙ্গে বন্ধুরা আপনারা যারা রয়েছেন চেষ্টা করুন 11টা প্রশ্নের সঠিক উত্তর এখন পর্যন্ত অনুষ্ঠানে দিয়েছেন অবিনাশবাবু ধর্মনগর থেকে। তার পরবর্তী যে যিনি রয়েছেন শঙ্করবাবু, তাঁর প্রশ্নের উত্তরের সংখ্যা 5টি সঠিক। লীলা দেবী রয়েছেন, একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। আরও যারা শুনছেন চট জলদি চেষ্টা করবেন।

0: চলুন আবার আপনাদেরকে নিয়ে ফিরে প্রশ্ন উত্তর পর্বে, যেখানে আমার তরফ থেকে থাকছে কিছু প্রশ্ন আর আপনারা দেবেন তার সঠিক উত্তর। আর এই মুহূর্তে যে প্রশ্নটি আপনাদের জন্য রইল, ভারতবর্ষের প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চালু হয়েছিল, তারিখ এবং সন, আমাকে সালটা এবং তারিখটা সঠিক জানাতে হবে। আর কিভাবে জানাবেন তা আপনাদের প্রত্যেকেরই জানা রয়েছে। নমস্কার।
1: নমস্কার
0: শঙ্কর বাবু,
1: আমি শঙ্কর বলছি।
0: একদম একদম বলুন। বোম্বাই অর্থাৎ বর্তমান মুম্বাই বড়ি বন্দর থেকে থানে পর্যন্ত মোট 34 কিলোমিটার অর্থাৎ 21 মাইল পথ পাড়ি দিয়েছিল। ট্রেনটিতে 3টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল এবং এটি প্রায় 400 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল।

0: এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আর পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মেট্রো রেল কোন শহরে চালু হয়? শহরের নাম জানাতে হচ্ছে, একজন বন্ধু রয়েছেন সাথে। নমস্কার। কে বলছিলেন?
1: সুমন।
0: হ্যাঁ সুমন বাবু বলুন। একেবারে সঠিক। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আপনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলেন, ফাইনালি আপনিও আপনার খাতায় সেই উত্তরের সংখ্যা যুক্ত করে ফেলেছেন। আপনি সঠিক উত্তর দিয়েছেন এবং কলকাতা। আর তার সাথে অতিরিক্ত তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সালটা ছিল 1984 এবং তারিখ 24 অক্টোবর। আর যদি আরও বেশি কিছু জানতে চান, অর্থাৎ কোন রুটে চলেছিল, সেটা ছিল এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত চলেছিল। চলুন পরবর্তী প্রশ্নের অপেক্ষায়।

0: এবার এই প্রশ্নের সাথেই কিন্তু আমি আশা করছি উত্তরটাও ঝড়ের বেগে আমার কাছে আসবে। প্রশ্নটাই হচ্ছে এমন, প্রশ্নটা হচ্ছে ভারতের দ্রুততম ট্রেন কোনটি? আর ট্রেনটার যার নাম রয়েছে উত্তরটাকেও কিন্তু ঝড়ের বেগে আসতে হবে। কে রয়েছেন সাথে? হ্যালো, নমস্কার। মনে হচ্ছে বন্ধু নেই সাথে, চেষ্টা করবেন। আর খুব বেশি প্রশ্ন যদিও রাখা যাবে না, কেননা স্টুডিওর ঘড়ি বলছে 6:15:10। আর একজন বন্ধু কিন্তু চলে এসছেন। হ্যালো,
1: নমস্কার ম্যাডাম, আমি সুমন জুলাগড়ে থেকে।
0: হ্যাঁ সুমন বাবু, বলুন।
1: বন্দে ভারত এক্সপ্রেস।
0: একেবারে সঠিক, একেবারে সঠিক। অনেক অনেক শুভেচ্ছা। এখন পর্যন্ত দুটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিয়েছেন, আর অবশ্যই তিনি যা বলেছেন

যে উত্তরটা দিয়েছেন তার সর্বোচ্চ গতি 180 কিলোমিটার, বন্দে ভারত এক্সপ্রেস আর সব থেকে দ্রুততম রয়েছে।

0: এবার তাহলে পরবর্তী প্রশ্নে ফিরে যাচ্ছি। আপনারা তৈরি রয়েছেন সে প্রশ্ন নিয়ে, এবার আপনাদের কাছে সে প্রশ্ন আমি রাখছি। প্রশ্ন হচ্ছে, টয় ট্রেন নামে পরিচিত রেলপথ কোনটি? আমাকে সেই রেলপথটির নাম বলতে হয়। নমস্কার।
1: নমস্কার, আমি শঙ্কর বলছি।
0: শঙ্কর বাবু বলুন।
1: বলতে পারছি না, তবে দার্জিলিং টয় ট্রেন আছে।
0: আচ্ছা, তাহলে আপনার প্রশ্নটা সঠিক উত্তর নিচ্ছে, কেননা আপনি পুরো রেলপথটার নাম না বলো অর্ধেক বলে দিয়েছেন, অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এটা হবে তার সঠিক উত্তর। অসংখ্য ধন্যবাদ, আমি প্রশ্নটা সঠিক উত্তর নিয়ে নিচ্ছি। আপনি অনেক আপনারা আমাদের সঙ্গে রয়েছেন আর বেশ ভালো লাগছে। আর শঙ্করবাবু কিন্তু টুকটুক করে অনেকটা সংখ্যা যুক্ত করে ফেলেছেন। আর স্টুডিও ঘড়ি বলছে 6:17 হয়ে 26 সেকেন্ড। আর কি করা যায় বলুন, আরও তো প্রচুর প্রশ্ন রয়েছে। কি হবে, আজকের জন্য তো শেষ করতে হবে। তবে শেষে আরও দুটো প্রশ্ন আপনাদের জন্য থাকছে, সঙ্গে থাকুন।

0: চলুন পরবর্তী প্রশ্নে তাহলে ফিরে আসি, আপনাদের কাছে সে প্রশ্নটা রাখি। সব থেকে ব্যস্ত রেলওয়ে স্টেশন কোনটি? মনে রাখবেন আমি শুধু স্টেশনের নামটি জানতে চেয়েছি আপনাদের কাছে, শুধুমাত্র আমাকে সেই নামটা জানাবেন। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার,
0: কে বলছিলেন? হ্যাঁ শঙ্কর বাবু বলুন।
1: আমার মনে হচ্ছে হাওড়া।
0: আপনি শিওর নন?
1: মনে হচ্ছে,
0: আমাকে তো মনে হচ্ছে বললে হবে না, আমাকে সঠিক বলতে হবে, না হয় সঠিক কি বলা যায় একেবারেই সঠিক। অসংখ্য ধন্যবাদ, আর আপনি একেবারেই সঠিক উত্তর দিয়েছেন। যাত্রী সংখ্যা আর প্ল্যাটফর্মের যে ধারণ ক্ষমতা রয়েছে তার দিক থেকে সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন হচ্ছে এই হাওড়া জংশন রেলওয়ে স্টেশন। যে তথ্য বলছে যে প্রতিদিন লক্ষাধিকের উপর মানুষ যাত্রী স্টেশনটি ব্যবহার করে থাকে। যাই হোক, এবার যে সময় আমাদের হাতে রয়েছে সেই সময়ের নিরিখে আর দুটো প্রশ্ন আপনাদের জন্য রাখবো পরপর, শুধুমাত্র সঠিক উত্তর দেবেন এবং সাথে সাথেই আজকের পর্বের বিজেতার নাম ঘোষণা হবে।

0: হ্যালো,
1: হ্যাঁ কে বলছিলেন? না, যিনি ফোন করেছেন সে বন্ধুর কথা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না। হ্যালো, চেষ্টা করবেন, খুব বেশি সময় হাতে নেই, অনুষ্ঠান তো শেষ করতেই হচ্ছে। নমস্কার।
0: নমস্কার ম্যাডাম, সুমন
1: বলুন। বলুন, শুধুমাত্র সালটা বলুন।
0: 1925 সালে।
1: একেবারেই সঠিক উত্তর সুমনবাবু। আর সুমনবাবু শেষ পর্যায়ে এসে যুক্ত হয়েছেন, আর টুকটুক করে কিন্তু তিনি ঠিক এগিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন সুমনবাবু, আর একেবারেই সঠিক উত্তর দিয়েছেন, 1925 সাল ছিল। আর স্টুডিওর ঘড়ি বলছে 6:21 হয়ে 18 সেকেন্ড। আর আমার কথা অনুযায়ী আপনাদের কাছে কিন্তু শেষ প্রশ্ন এটাই থাকছে, এই প্রশ্নটার পর সঠিক, অর্থাৎ আজকের কার স্কোর কত, কে কত সংখ্যক সঠিক প্রশ্নের উত্তর দিয়েছেন তা জানিয়ে দেব, এবং সেই সাথে আজকের অনুষ্ঠানের টাইটেল কে জিতেছেন তার নামও আমি জানিয়ে দেব। আর তাহলে শেষ প্রশ্নের অপেক্ষায়।

প্রশ্ন, ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন কবে চালু হয়? শুধুমাত্র সাল। ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন কবে চালু হয় আমাকে শুধুমাত্র সাল বলবেন। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি। নমস্কার, কে রয়েছেন? সুমন বাবু বলছিলেন? হ্যালো,

0: চলুন, এতক্ষণ ধরে আমরা রেল নিয়ে কথা বলছি, একেবারে তার যে হেড অফিস আছে আমরা সেখানে চলে যাই। অর্থাৎ ভারতীয় রেলের সদর দপ্তর কোথায়, শুধুমাত্র জায়গার নাম বলবেন, আর আমি আজকের পর্বের সব শেষে সংখ্যাটা আপনাদের জানিয়ে দেব। আমাকে শুধুমাত্র জায়গার নামটা বলবেন। কে রয়েছেন সাথে?
1: আমি শঙ্কর বলছি।
0: শঙ্কর বাবু বলুন, শুধুমাত্র নাম চাই। একেবারে সঠিক উত্তর, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে আর অভিনন্দন রইল। এবার আমি আশা করছি আপনারা প্রত্যেকেই এখনো আমাদের সাথেই রয়েছেন, যারা প্রথম থেকে অর্থাৎ বিকেল পাঁচটা থেকে এই পর্বের সঙ্গে যুক্ত ছিলেন। অনেক অনেক প্রশ্ন নিয়ে এসেছিলাম, চেষ্টা করেছি যতটা বেশি সংখ্যায় আপনাদের কাছে প্রশ্ন রাখা যায়। একবার আমরা দেখে নেব কার কাছে কতটা সঠিক উত্তর বা কার খাতায় কতটা সঠিক উত্তরের সংখ্যা হলো। লীলা দেবী ছিলেন প্রথম থেকেই চেষ্টা করছিলেন, তিনি আমাদের সঙ্গে, তার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে একটি। অবিনাশবাবু ছিলেন, তার প্রশ্নের উত্তরের সঠিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, সর্বমোট 11টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। তারপরে রয়েছেন শঙ্করবাবু, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন শঙ্করবাবু। সাথে রয়েছেন সুমনবাবু জোড়াইবাড়ি থেকে, তিনি দিয়েছেন 1, 2, 3, এখন পর্যন্ত 3টি প্রশ্নের সঠিক উত্তর। তবে সুমনবাবু আপনি চেষ্টা করবেন পরবর্তী পর্বে একেবারে প্রথম থেকে থাকতে, অর্থাৎ 5টা থেকেই আমাদের সঙ্গে থাকতে। তাহলে আমরা এত এত প্রশ্ন রাখি, আপনার কিন্তু সম্ভাবনাটা বেশ রয়েছে একেবারে বিজেতার সেই টাইটেলটা জিতে নেওয়ার। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, আর সব থেকে বেশি অভিনন্দন আর শুভেচ্ছা আজকের পর্বের যিনি হয়েছেন, আজকের সিকান্দার, অর্থাৎ সর্বাধিক প্রশ্নের সঠিক উত্তর যিনি দিয়েছেন অবিনাশবাবু ধর্মনগর থেকে, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আপনার জন্য। আপনি বিগত পর্বেও ঠিক এই পর্বের বিজেতা ছিলেন, আজকের পর্বেও আপনি এই আজকের সিকান্দার পর্বের আপনি আজকেও বিজেতা হয়েছেন। পরপর দুটি সপ্তাহে আপনি বিজেতা হয়েছেন, অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল আপনার জন্য। এবং একই সঙ্গে আপনারা যারা আমাদের কাছে সাথে ছিলেন এতক্ষণ ধরে, সকলের জন্য অনেক অনেক অভিনন্দন রইল। আসল কথা হচ্ছে অনুষ্ঠানটাতে একসঙ্গে অনেক অনেক জ্ঞান, চটজলদি কিছু প্রশ্ন উত্তর, তথ্য, সব কিছু মিলিয়ে একটু মজা করা। অনেক ভালোবাসা আপনাদের জন্য আমি অন্তরা আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, কেননা অনেকক্ষণ আগেই আপনাদের পরবর্তী আর যে অনুষ্ঠানে নিয়ে চলে এসেছেন। আর যে অর্ণব থাকছে আপনাদের সঙ্গে 6:30 থেকে একেবারে রাত 11টা পর্যন্ত, আমাদের সান্ধ্যকালীন বিভিন্ন পর্ব রয়েছেন, আজকের পর্ব আপনারা শুনবেন আর যে অর্ণবের সঙ্গে। আর অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আপনাদের জন্য রইল, কথা হবে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পরিবার প্রিয়জন সকলকে সাথে নিয়ে খুব সুন্দরভাবে জীবনের দিনগুলো কাটাবেন। আমি অন্তরা বিদায় নিচ্ছি, নমস্কার। আর যেতে যেতে শেষ গান।

0: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
1: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
0: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ,
1: ইনস্ট্যান্ট লোনও তো পাওয়া যায়।
0: আগে বাজেট বানা দেশে, তারপর খরচ কর।
1: কিন্তু দিদি
0: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
1: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
2: আরবিআই একথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে উড়ান পর্বের। উড়ানের পর্বগুলোতে আমরা দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন খবর আপনাদের কাছে পৌঁছে দিই। বিজ্ঞানের দৌলতে আমাদের কত কি সাহায্য হচ্ছে, তাই না? বিজ্ঞানকে আরো একটু কাছ থেকে জানতে বিজ্ঞানের নিত্য নতুন কি ইনোভেশন রয়েছে, কোথায় কি নতুন আবিষ্কার হয়েছে, সবকিছু জানার চেষ্টা করি আমরা এই উড়ান পর্ব থেকে। শ্রোতা বন্ধু, একসময় জুলস ভার্ন বা এইচজি ওয়েলসের বিজ্ঞান কল্পকাহিনীর অনেক বিষয়ই মানুষের কাছে অবিশ্বাস্য মনে হতো, কিন্তু আজ সেই গল্পটার অনেক কিছুই বাস্তব। বিজ্ঞান আমাদের শিখিয়েছে অসম্ভব বলে কিছুই নেই, আছে শুধু অজানা। অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ, অর্থাৎ কল্পনাই জ্ঞানের জন্ম দেয়। আজকের প্রতিটি বৈজ্ঞানিক উদ্ভাবনের পেছনে রয়েছে কোনো না কোনো স্বপ্নদ্রষ্টার কল্পনা। শ্রোতা বন্ধু, আপনারা ডিজিটাল যমজ বা ডিজিটাল টুইনের কথা কি শুনেছেন? মানুষের ভার্চুয়াল প্রতিচ্ছবি বর্তমানে বিজ্ঞানীরা ডিজিটাল টুইন প্রযুক্তি নিয়ে কাজ করছেন। ধরুন কোনো কারখানা, বিমান, এমনকি মানুষের শরীরও একটি ভার্চুয়াল কপি তৈরি করা হলো। সেই কপির উপর পরীক্ষা নিরীক্ষা করে আগাম সমস্যা চিহ্নিত করা সম্ভব হবে।

চিকিৎসা বিজ্ঞানের এর ব্যবহার অত্যন্ত সম্ভাবনাময়। রোগীর ডিজিটাল মডেল তৈরি করে চিকিৎসকরা আগেই বুঝতে পারবেন কোন চিকিৎসা সব থেকে বেশি কার্যকর হবে। ব্রেন কম্পিউটার ইন্টারফেস, ভাবুন একবার, শুধু চিন্তা করেই আপনি কম্পিউটার পরিচালনা করতে পারবেন। বিজ্ঞানীরা এমন প্রযুক্তি তৈরি করছেন যা মানুষের মস্তিষ্কের সংকেত সরাসরি কম্পিউটারে পাঠাতে পারে। যেসব মানুষ দুর্ঘটনা বা অসুস্থতার কারণে চলাফেরা করতে পারেন না, তাদের জন্য এই প্রযুক্তি কিন্তু নতুন আশার আলো দেখাচ্ছে। ভবিষ্যতে হয়তো শুধু চিন্তার মাধ্যমে লেখা, যোগাযোগ বা যন্ত্র নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। কৃত্রিম অঙ্গ বায়োনিক প্রযুক্তি একসময় হাত বা পা হারানো মানুষের জীবন যেখানে সীমাবদ্ধ ছিল সেই জায়গাতে অনেকটাই লাভবান হতে পারে এই প্রযুক্তি। শ্রোতা বন্ধু, তাই নিত্য নতুন যে ইনোভেশন হচ্ছে সেগুলোর দিকে আমাদের নজর তো রাখতে হবে, কারণ বিজ্ঞান এগিয়ে চলেছে দ্রুত গতিতে এবং বিজ্ঞানের প্রতিটা আবিষ্কার আমাদের জন্য কিছু না কিছু নতুন এনে দিচ্ছে, তাই নয় কি? আপনি ভাবুন, আপনার হাতে যে মুঠোফোনটা রয়েছে সেই মুঠোফোনটা একসময় তো স্বপ্ন।

ছিল। হাতের তালুতে বসে যাবে একটা মুঠো ফোন, আর সেটা পকেটে নিয়ে আমরা ঘুরতে পারবো। সেই ফোনের মাধ্যমে আমরা গোটা বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবো। শুধুমাত্র কথা বলায় নয়, দেখা, বিভিন্নের জায়গাতে কি কোথায় রয়েছে সব কিছু তথ্য আমরা এই ছোট্ট মুঠোফোন থেকে পাই। 6-7 ইঞ্চি সব থেকে বড় জোর এই মুঠোফোনের। এই মুঠোফোন আমাদের কত কি এনে দিচ্ছে, হ্যাঁ হয়তো অনেক কিছু থেকে দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু সেই আলোচনা না হয় উন্নতির জন্য। কিন্তু এই মুঠোফোনটাও একটা সময় স্বপ্ন ছিল, তাই শ্রোতা বন্ধু একেবারে চিন্তার পরপরই একটা যন্ত্র কাজ করবে, একেবারে সেখানে সেই যন্ত্রটাকে চালু করার জন্য আলাদা কোনো কাজই করতে হবে না, একবার ভাবুন, সেটাও কিন্তু এক প্রকার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের বাস্তবিক রূপ হয়তো খুব বেশি আর দূরে নয়।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চান্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং এখন শুনছেন আপনারা উড়ান পর্ব। উড়ান পর্বে আমরা বিজ্ঞানের বিভিন্ন নিত্য নতুন আবিষ্কার নিয়ে কথা বলছি। শ্রোতা বন্ধু, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান সময়ে সব থেকে আলোচিত বৈজ্ঞানিক উদ্ভাবন। নিঃসন্দেহে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক দিকে সাহায্য করছে। এখনো কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্নভাবে ইভলভ হচ্ছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এমন একটি প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করে, শিখতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম। আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের মোবাইল ফোন, কম্পিউটার, হাসপাতাল, ব্যাংক, এমনকি কৃষি ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে এআই রোগ নির্ণয়ে চিকিৎসকদের অনেকটা সাহায্য করছে। অনেক ক্ষেত্রে মানুষের চোখে ধরা না পড়া সমস্যাও এআই শনাক্ত করতে পারছে। শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত শিক্ষা সহায়ক হিসেবে কাজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ভাষা অনুবাদ, ছবি তৈরি, গান রচনা, সব ক্ষেত্রেই এই এআই এর ব্যবহার বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, আগামী দশকে এআই মানব জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে স্পর্শ করবে, এবং স্বাভাবিকভাবেই কোনোভাবেই সেটা ভুল কিন্তু নয়। শ্রোতা বন্ধু।

বন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজি অনুভব আপনাদের সাথে। শুনছেন আপনারা উড়ান পর্ব। শ্রোতা বন্ধু, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI আমাদের জীবনের এক অভিন্ন অঙ্গ হয়ে গেছে এবং সেটা খুব তাড়াতাড়ি হয়েছে। শ্রোতা বন্ধু, রোবটের নতুন যুগ কিন্তু শুরু হতে চলেছে। একসময় রোবট ছিল শুধু কারখানার শ্রমিক, এখন তারা হাসপাতালের সহকারী, বাড়ির পরিচর্যাকারী, এমনকি মহাকাশ গবেষণার অংশীদার। জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রে এমন মানবাকৃতি রোবট তৈরি হচ্ছে যারা মানুষের সঙ্গে কথা বলতে পারে, নির্দেশ বুঝতে পারে এবং জটিল কাজ সম্পন্ন করতে পারে। তারা বয়স্ক মানুষের পরিচর্যা, বিপজ্জনক উদ্ধার কাজ, দুর্যোগ মোকাবেলা, এসব ক্ষেত্রেও রোবটের ব্যবহার অনেকটা বেড়েছে। মহাকাশ গবেষণার নতুন দিগন্ত, মহাকাশ নিয়ে মানুষের কৌতূহল রয়েছে অনেক বেশি এবং রোবট সেদিকেও কিন্তু অনেক সাহায্য করছে। মহাকাশের কথা যদি বলি শ্রোতা বন্ধু, সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ গবেষণায় এসেছে অভূতপূর্ব অগ্রগতি। চাঁদে পুনরায় মানুষ পাঠানোর পরিকল্পনা চলছে ইতিমধ্যে। মঙ্গল গ্রহে মানব বসতি গড়ার স্বপ্ন আর কল্পনা নয়। নতুন প্রজন্মের টেলিস্কোপ মহাবিশ্বের কোটি কোটি আলোকবর্ষ দূরে গ্যালাক্সির ছবি তুলছে। বিজ্ঞানীরা ব্ল্যাক হোল সম্পর্কে আরো নতুন তত্ত্ব জানতে পারছেন। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিভিন্ন অভিযানও বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। মহাকাশ গবেষণা শুধুমাত্র বৈজ্ঞানিক জ্ঞানই বাড়ায় নয়, বরং যোগাযোগ, আবহাওয়ার পূর্বাভাস এবং দুর্যোগ ব্যবস্থাপনারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে সম্পাদনা প্রযুক্তি অবশ্যই সেদিকেও আমাদের অনেকটা বেশি পদক্ষেপ রয়েছে।

শ্রোতা আপনারা শুনছেন মেট্রো 1.4 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব এবং শ্রোতা বন্ধু উড়ানের এই পর্বে আপনারা শুনছেন বিশ্বের বিভিন্ন জায়গাতে বিজ্ঞান কোথায় কি করছে সবকিছু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। শ্রোতা বন্ধু, জিন সম্পাদনা প্রযুক্তি বা জিন এডিটিং, তার কথা কি আপনারা শুনেছেন? মানব দেহের জিন পরিবর্তন করার প্রযুক্তি বর্তমানে বিজ্ঞানের এক বিস্ময়কর অগ্রগতি। সিআরআইএসপিআর নামক প্রযুক্তি সাহায্যে বিজ্ঞানীদের ডিএনএ নির্দিষ্ট অংশ পরিবর্তন করতে পারছেন। বুঝতেই পারছেন যে ডিএনএ সবকিছুর ভিত্তি, সেই ডিএনএর অংশ পরিবর্তন করতে পারছেন বিজ্ঞানীরা, অর্থাৎ কত কিছু সম্ভব। এর ফলে বংশগত রোগ নিরাময়ের সম্ভাবনা তৈরি হয়েছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, যে রোগ একসময় আমাদের হারিয়ে দিত, একেবারে হেল্পলেস আমরা ফিল করতাম, শক্তিহীন ফিল করতাম তার সামনে, সেই রোগ নিরাময়ের সম্ভাবনা তৈরি হয়েছে এই জিন এডিটিং এর ফলে। ভবিষ্যতে থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া এবং কিছু জিনগত রোগ সম্পূর্ণ নিরাময় করা সম্ভব হতে পারে এই জিন এডিটিং এর পরিপ্রেক্ষিতে। তবে প্রযুক্তির নৈতিক ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে কিন্তু সেখানেও প্রশ্ন রয়েছে। শ্রোতা বন্ধু, থ্রিডি প্রিন্টিং এর কথা ইতিমধ্যে আমরা সবাই জানি। আমরা সাধারণত কাগজে প্রিন্ট করি, কিন্তু আজ বিজ্ঞানীরা থ্রিডি প্রিন্টারের মাধ্যমে বাড়ির সেতু, চিকিৎসা সরঞ্জাম, এমনকি মানব দেহের টিস্যু পর্যন্ত তৈরি করে দিচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশে কয়েকদিনের মধ্যে

ঘরে বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে এই প্রযুক্তির সাহায্যে। দুর্যোগ আক্রান্ত এলাকায় দ্রুত আশ্রয় নির্মাণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শ্রোতা বন্ধু, আমরা যখন ছোট ছিলাম তখন উড়ন্ত গাড়ির স্বপ্ন দেখতাম। একটা সময় উড়ন্ত গাড়ির স্বপ্ন প্রত্যেকে দেখেছে। ভাবুন তো একবার, এই উড়ন্ত গাড়ি হলে কতই না ভালো হতো। কোনো ট্রাফিক জ্যাম আটকাতে পারতো না আমাদের, এবং গাড়ি নিয়ে উড়ে কত দেশ বিদেশে, কত নতুন শহরে যাওয়া যেত। ভাবুন তো একবার। বহুদিন ধরে বিজ্ঞান কল্পকাহিনীতে আমরা এই উড়ন্ত গাড়ির কথা শুনে এসেছি। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান বৈদ্যুতিক উড়ন্ত যান বা এয়ার ট্যাক্সি নিয়ে গবেষণা করছে। ড্রোনের কথা তো আমরা সবাই জানি, ড্রোন হয়তো অনেকের কাছে রয়েছেও। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক দশকের মধ্যেই বড় শহরগুলোতে আকাশপথে ছোট ছোট যাত্রীবাহী যান চলাচল করতে পারে, তখন হয়তো যানজটের সমস্যা অনেকটাই কমে যাবে। জলের সংকট একটা অবশ্যই একটা বিশাল সমস্যা। বিশ্বের অনেক অঞ্চলে বিশুদ্ধ জলের সংকট দেখা দিচ্ছে। এই সমস্যার সমাধানে বিজ্ঞানীরা সমুদ্রের লবণাক্ত জল তাকে বিশুদ্ধ করারও সাশ্রয়ী উপযুক্ত উদ্ভাবন করেছেন। এছাড়া বাতাসের আর্দ্রতা থেকে পানীয় জল তৈরির যন্ত্র তৈরি হয়েছে। যেখানে জলের উৎস সীমিত সেখানে এই প্রযুক্তি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শ্রোতা বন্ধু, আজ তাহলে উড়ান পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আজ অনেক কিছু জানলাম, অনেক নিত্য নতুন জিনিস কিন্তু আমরা এই উড়ান পর্বে জানলাম। শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে অনেক বিদায় নিচ্ছি আজকের এই উড়ান পর্ব থেকে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, তবে কোথাও যাবেন না, কিছুক্ষণ বাদেই আপনাদের আরো একটা পছন্দের পর্ব নিয়ে ফিরে আসছি।

শ্রোতা বন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘুরির সময় এবারে বলছি সময় হয়ে গেছে সেরা কথা পর্বের। শ্রোতা বন্ধু, সেরা কথার এই পর্বগুলোতে আমি আপনাদের সামনে গোটা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য নিয়ে আসি। এই বক্তব্যগুলোর মধ্যে কি কি থাকে

শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চারিত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব এবং শ্রোতা বন্ধু। স্টুডিওর ঘুরের সময় এবারে বলছি সময় হয়ে গেছে সেরা কথা পর্বের। শ্রোতা বন্ধু, সেরা কথার এই পর্বগুলোতে আমি আপনাদের সামনে গোটা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য নিয়ে আসি। এই বক্তব্যগুলোর মধ্যে কি কি থাকে বলুন তো? তাদের জীবনের লড়াই, তাদের জীবনের শিক্ষা, তাদের জীবনের অভিজ্ঞতা, এই উক্তিগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদের কাছে তাদের জীবনের সেই লড়াই, জীবনের সেই অভিজ্ঞতার কিছুটা হলেও টুকরো পৌঁছে দেওয়ার। সেই টুকরোগুলো আমাদের কাছে চলে এলে, আমরা যদি তার থেকে জ্ঞান আহরণ করতে পারি, তাহলে আমাদের জীবন আরো একটু ভালো চলবে, তাই নয় কি শ্রোতা বন্ধু? তাহলে চলুন শ্রোতা বন্ধু, আজ সেরা কথার এই পর্বে আমরা শুনব এপিজে আব্দুল কালামের বিভিন্ন উক্তি। শ্রোতা বন্ধু, এপিজে আব্দুল কালাম বলছেন, আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, আর সমস্যাকে কখনোই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে দেওয়া উচিত নয়। সমস্যা থাকবেই জীবনে, কিন্তু এই সমস্যা যদি আমাদের নিয়ন্ত্রণ করে, তাহলে আমরা কি সঠিকভাবে বাঁচতে পারবো শ্রোতা বন্ধু? একদমই না। তাই এপিজে আব্দুল কালাম বলছেন, আমাদের কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় কোনোভাবেই, আর সমস্যাকে কখনো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে দেওয়া উচিত নয়, বরং আমরা যাতে সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারি সেই দিকটা দেখতে হবে। শ্রোতা বন্ধু, এপিজে আব্দুল কালাম বলেছেন, শিক্ষণ একটি মহান পেশা যা কোনো ব্যক্তির চরিত্র, ক্ষমতা এবং ভবিষ্যৎকে আকার দেয়। যদি মানুষ আমাকে একজন ভালো শিক্ষক রূপে মনে রাখে, তবে তা আমার সব থেকে সম্মান হবে। অর্থাৎ এপিজে আব্দুল কালাম, যিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি বলেছেন যে মানুষ যদি তাকে শিক্ষক হিসাবে মনে রাখে, তাহলেই তার সেটা সব থেকে বড় সম্মান হবে, অর্থাৎ সব থেকে উঁচু স্তরে তিনি শিক্ষকের পদকে রেখেছেন। তিনি বলেছেন আরো, বিজ্ঞান মানবতার জন্য একটি সুন্দর উপহার, আমাদের তাকে বিকৃত করা উচিত নয়। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজকের দিনে দাঁড়িয়ে আমরা বিজ্ঞানের অনেক সুযোগ সুবিধা নিচ্ছি, কিন্তু তার পাশাপাশি বিজ্ঞানকে হয়তো অনেক ক্ষেত্রে আমরা ভুলভাবেও ব্যবহার করছি। তাই মনে রাখতে হবে, মানব জীবন বা মানবতার জন্য বিজ্ঞান একটি সুন্দর উপহার, যেমনটা এপিজে আব্দুল কালাম বলে গেছেন। তিনি তাই বলেছেন, আমাদের তাকে বিকৃত করা উচিত নয়, অর্থাৎ বিজ্ঞানকে কোনোভাবেই বিকৃত করা একেবারেই উচিত নয়। এপিজে আব্দুল কালাম বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হল কৌশল এবং বিশেষজ্ঞতার সাথে ভালো মানুষ তৈরি করা। একমাত্র শিক্ষকরাই পারে এইরকম মানুষ তৈরি করতে। অর্থাৎ আবারও সেই শিক্ষকদের কথা, তিনি বলেছেন, শিক্ষার যে উদ্দেশ্য তা কিন্তু রোজগার করা নয়, শুধুমাত্র রোজগার করা নয়। হ্যাঁ, রোজগার একটা বাই প্রোডাক্ট হিসেবে আসবে, কিন্তু শিক্ষার উদ্দেশ্য অবশ্যই কৌশল এবং বিশেষজ্ঞতার সাথে ভালো মানুষ তৈরি করা। যদি ভালো মানুষ কেউ না হতে পারেন শিক্ষা লাভ করে, তাহলে কোথাও না কোথাও শ্রোতা বন্ধু সেই শিক্ষা ব্যর্থ। সেই কথাই বলেছেন এপিজে আব্দুল কালাম, শিক্ষার উদ্দেশ্য হল কৌশল এবং বিশেষজ্ঞতার সাথে ভালো মানুষ তৈরি করা, এবং সেই ভালো মানুষ তৈরির কাজটা কে করতে পারে? হ্যাঁ, একমাত্র শিক্ষকরাই করতে পারেন সেটা। এপিজে আব্দুল কালাম আরো বলেছেন, যেখানে হৃদয়ে সৎ, সেই ঘরে সবকিছু সামঞ্জস্যপূর্ণ থাকে। যখন ঘরে সবকিছু সামঞ্জস্যপূর্ণ থাকে, তখন দেশে নিয়ম থাকে, আর যখন দেশে নিয়ম থাকে, তখন দুনিয়াতে সবাই শান্তিতে থাকে। অর্থাৎ একটা সৎ হৃদয় থাকা, সেটা যে কত জরুরি গোটা বিশ্বের জন্য, সেটাই খুব সহজে এপিজে আব্দুল কালাম বুঝিয়ে দিয়েছেন। যখন কারো একটা সৎ হৃদয় থাকে, তখন তার

সবকিছু সামঞ্জস্যপূর্ণ থাকে। এবং যখন ঘরে সবকিছু সামঞ্জস্যপূর্ণ থাকে তখন গোটা দেশে নিয়ম বজায় থাকে, আর যখন দেশে নিয়ম থাকে তখন দুনিয়াতে স্বাভাবিকভাবে শান্তি বজায় থাকে।

আব্দুল কালাম আরো বলেছেন, আমার মতে আপনি অল্প বয়সে অধিক আশাবাদী হন এবং এই সময় আপনার কল্পনা শক্তি অধিক হয়, আপনার মধ্যে ভেদাভেদ কম হয়। শ্রোতা বন্ধু, আমরা যত বড় হতে থাকি আমরা অনেকটাই বাস্তববাদী বা প্র্যাকটিক্যাল হয়ে পড়ি। আমরা আমাদের মনের কথা শুনি না, সমাজ আমাদের যেভাবে চালায় বা সমাজে আমরা যা দেখে আসি সেটাকেই ভরসা করে, সেটাকেই ভিত্তি করে চলার চেষ্টা করি, একেবারে প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী হয়ে ওঠি। কিন্তু সেটা সবসময় থাকে না শ্রোতা বন্ধু। অল্প বয়স যখন থাকে আমাদের, যখন দুনিয়ার বাস্তব চিত্র হয়তো অতটা আমরা দেখি না, তখন কিন্তু আমরা আশাবাদী থাকি, মানুষের ভালোর মধ্যে আমরা আশা করি, আমরা আশা রাখি দুনিয়াটা অনেক ভালো জিনিস রয়েছে। এপিজে আব্দুল কালাম বলছেন, যখন বয়স কম থাকে তখন অধিক আশাবাদী হই আমরা, তখন আমাদের কল্পনা শক্তিও অনেক বেশি হয় এবং আমরা ভেদাভেদ করি না মানুষের মধ্যে বা কোনো কিছুর মধ্যে, তাই আমাদের জীবনটা তখন খুব সহজ হয়, আবেগপূর্ণ হয়, ভালোবাসাপূর্ণ হয়।

শুভবন্ধু এবিজে আব্দুল কালাম আরো বলেছেন, ক্ষমতার নির্মাণ সমাজের অসাম্যকে ভঙ্গ করে, এর ফলে বিভেদ দূর হয়। শুভবন্ধু ভাবুন তো একবার, কেউ যদি পড়াশুনো ভালো করে একটা জায়গাতে পৌঁছে যায়, একটা ভালো জায়গাতে পৌঁছে যায় সমাজের, তখন কিন্তু অনেক কিছু ভঙ্গ হতে পারে, অনেক বিভেদ ভঙ্গ হতে পারে, অনেক চিন্তা ভাবনা বদলে যেতে পারে। তাই ক্ষমতার নির্মাণ সমাজের অসাম্যকে ভঙ্গ করে এবং বিভেদ দূর হয় তার ফলে, সে কথাই কিন্তু বলেছেন এপিজে আব্দুল কালাম। শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা শুনছিলেন সেরা কথা পর্ব। সেরা কথা পর্বে আজ আমরা শুনলাম এপিজে আব্দুল কালামের বিভিন্ন উক্তি। শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু বিদায় নিচ্ছি সেরা কথার পর্ব থেকে, তবে কোথাও যাবেন না, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর পরে কর্পূরক সংবাদ, এবং ঠিক তারপরেই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় বিজেপি সরকারের দুবছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস আগামীকাল উদযাপিত হবে। কলকাতায় মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগে ইরান আজ ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, যার ফলে স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বরের সম্মেলনে

0: আলাদা রাজ্য গঠনের সিদ্ধান্ত হয়েছিল। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, একটা সময়ে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার চক্রান্ত চলছিল। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেসও। সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি আরও বলেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে এসেছে। বিজেপি সরকার প্রতিষ্ঠা করার সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মানুষকে তিনি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট মানুষেরা দেখেছিলেন, সেগুলি এবার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। তিনি বলেন, বাংলার উন্নয়নের লক্ষ্যে বিজেপি সরকার অত্যন্ত দ্রুত গতিতে কাজ শুরু করেছে।
1: साथियों, आजादी के बाद बंगाल के उज्जवल भविष्य के लिए जो सपना देखा गया, बंगाल की महान आत्माओं ने जो परिकल्पना की थी, आज एक तरह से पहली बार हम पश्चिम बंग दिवस पर उन सपनों को सच्चाई में बदलते देख रहे हैं। ये ऐतिहासिक तारीख पश्चिम बंगाल के विकास की प्रेरणा बने, हम एक नया और गौरवशाली इतिहास रचे। आज बीजेपी एनडीए सरकार में इसके लिए विकास के महाअभियान की शुरुआत हो रही है।
0: এই মঞ্চ থেকেই তিনি পিএম কিষাণ প্রকল্পের আওতায় 18,880 কোটি টাকার 23তম কিস্তি প্রকাশ করেন। এর ফলে সারা দেশে 9.44 কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন। পাশাপাশি রেলওয়ে, কৃষি, গ্রামীণ উন্নয়ন, মৎস্য ও পশুপালন খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।
1: আজ पीएम किसान सम्मान निधि की 23वीं किस्त भी जारी की गई है। देश भर के 9 करोड़ से अधिक किसानों के बैंक खातों में लगभग 19,000 करोड़ रुपए सीधे भेजे गए हैं। मैं देश के सभी लाभार्थी मेरे किसान परिवारों को बहुत बहुत शुभकामनाएं देता हूं।
0: প্রধানমন্ত্রী এদিন ওড়িশা থেকে সরাসরি রাজ্যে আসেন। সেনাবাহিনীর চপারে তারকেশ্বরে অবতরণের পর তাঁকে স্বাগত জানান রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও আজ যথাযথ মর্যাদায় রাজ্য দিবস পালিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রায়ডাঙ্গপুর জনসভা থেকে ওড়িশার উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির নেতৃত্বে 2 বছর পূর্ণ হওয়ার প্রেক্ষিতে তিনি বলেন, রাজ্য দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং পূর্ব ভারতের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতির জন্মভূমি পাহাড়পুর গ্রামে আসতে পেরে তিনি সম্মানিত বোধ করেছেন বলেন প্রধানমন্ত্রী। তিনি পাহাড়পুরকে সূর্যগ্রাম বা সৌরশক্তি নির্ভর আধুনিক গ্রামে রূপান্তরিত করা হবে বলে ঘোষণা করেন। প্রধানমন্ত্রী আজ প্রায় 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি জানান, কেন্দ্রের পূর্বোদয় ভাবনা পূর্ব ভারতের দ্রুত উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।
1: কেন্দ্র সরকার কা ভিজন হ্যায় পূর্বী ভারত কে বিকাশ সে ভারত কা বিকাশ। ইসলিয়ে হম পূর্বোদয় কি নীতি পর কাম কর রহে হ্যায়। জিস পূর্বী ভারত কো কংগ্রেস কে দৌর মে पिछड़ेपन का पर्याय बना दिया गया था, आज वो प्रगति का प्रवेश द्वार बन रहा है।
0: এর আগে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়ডাঙ্গপুরে এক বিশাল জনসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী শাসন ও বিশ্ব নেতাদের সঙ্গে গঠনমূলক যোগাযোগের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপতি আরও বলেন, যখন বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও অনিশ্চয়তা বিদ্যমান, তখন ভারত শান্তি, সংলাপ ও সহযোগিতার পক্ষে ধারাবাহিকভাবে দৃঢ় মত পোষণ করছে। কোভিড মহামারীর সময় ভারত বহু দেশকে ভ্যাকসিন, অক্সিজেন ও জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে মানবিক সহায়তা প্রদান করেছে, যা আন্তর্জাতিক সংহতি ও মানব কল্যাণে ভারতের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় দেশজ প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অ্যাগ্রেকে ভারতীয় নৌসেনার কাজে সামিল করবেন। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণ দপ্তর এগুলি তৈরি করেছে। আগামীকাল বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হবে। এবছর 12তম আন্তর্জাতিক যোগ দিবসের থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। সুস্থ, কর্মক্ষম এবং মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে আজীবন চর্চা হিসেবে যোগ ব্যায়ামকে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এই থিম বাছা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর মূল অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমন যোগ প্রোটোকল অনুযায়ী যোগ ব্যায়াম অনুশীলনে জাতিকে নেতৃত্ব দেবেন। রেড রোডে আয়োজিত এই জাতীয় অনুষ্ঠানটি ভোর 5টায় শুরু হবে। অনুষ্ঠান স্থলে হাজার হাজার যোগ

0: অনুরাগী সশরীরে অংশগ্রহণ করবেন এবং ভারত ও বিদেশ থেকে লক্ষ লক্ষ নাগরিক ভার্চুয়ালি এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানটি স্বাস্থ্য, সম্প্রীতি ও সামগ্রিক কল্যাণ সাধনে একটি আন্তর্জাতিক আন্দোলন হিসেবে যোগ ব্যায়ামের ক্রমবর্ধমান ভূমিকাকে আরও সুদৃঢ় করবে। এছাড়াও সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে দেশের 100টি গুরুত্বপূর্ণ সংস্কৃতি কেন্দ্রে যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছে। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগ তুলে ইরান হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক কমান্ড সতর্ক করে দিয়েছে যে আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি সপ্তাহের শুরুর দিকে হওয়া একটি অন্তর্বর্তীকালীন চুক্তির পর এই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার শুরু হয়েছিল। ঠিক তার পরপরই এই পদক্ষেপটি নেওয়া হল। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের এক বৈঠকে আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিনিধি দলের প্রধানেরা বর্তমান বিশ্বের সামনে অচিরাচরিত নিরাপত্তার চ্যালেঞ্জ বিষয়ে মতবিনিময় করবেন। বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এছাড়াও জাতীয় পর্যায়ে নিরাপত্তার চ্যালেঞ্জ এবং নিরাপত্তার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা হবে। স্নাতক স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেবার আগে এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ দেশজুড়ে একটি মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করছে। সকাল 9টায় শুরু হওয়া এই মক ড্রিল বিকেলে শেষ হবে। আড়াই লক্ষেরও বেশি নিরাপত্তা কর্মী সারা দেশের বিভিন্ন স্থানে এই মক ড্রিলে অংশ নেন। মহারাষ্ট্রের পারভানি জেলার যশওয়ারি গ্রামে একটি হনুমান মন্দিরের নির্মীয়মান দেওয়াল ভেঙে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত বহু। জানা গিয়েছে ওই মন্দির সংলগ্ন একটি সভামণ্ডপ নতুন করে তৈরি করা হচ্ছিল। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরের কৈলাস মানসরোবর যাত্রার প্রথম দল আজ নাথুলা পাস হয়ে চীনে প্রবেশ করেছে। সিকিমের রাজ্যপাল ওমপ্রকাশ মথুর পর্যটনমন্ত্রী ছেড়িং থেনডুপ ভুটিয়ার উপস্থিতিতে পতাকা দেখিয়ে যাত্রা শুরু করান। মোট 47 জন সদস্যের দলে 41 জন যাত্রী, 2 জন লিয়াজো অফিসার, 1 জন চিকিৎসক এবং 4 জন সহায়ক আছেন। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরিকোস্টের মুখোমুখি হবে। আজ ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। দলের হয়ে ম্যাথুস কুনহা 2টি এবং ভিনিসিয়াস জুনিয়র 1টি গোল করেন। অন্য ম্যাচে প্যারাগুয়ে তুরস্ককে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গতরাতে মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। অন্য আরেকটি ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় বিজেপি সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগে ইরান আজ ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। খবর শেষ হল, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা।

আকাশবাণী আগরতলা কক্তমা পৌরব কিশোর জমাতিয়া তিনি কক্তমা বুবাক রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি পশ্চিমবঙ্গ তারকেশ্বর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ফিল নিশি থাম খিপিনি রং হোকবার খাইনাই রকনি ব্যাংক একাউন্ট রেখা নিট ইউজি নৈশাই নিশি দক বিশিনি আমজক মূ উফির মূ খনা অঙ্গানা খনা ফিল জিনই হায়ং জোগা সাল হায়ং গনাঙ্গি অ সাল পালাই জাগান ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কম থিংজাক অরনি ফিল থাম ডিভিশন লীগ ফুটবল বাতাই মূনি তিনি থংমুং কাইনই অংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি পশ্চিমবঙ্গনি তারকেশ্বর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনানি ফিল নিশি থাম খিপিনি রং হোকবার খাইনাই রকনি ব্যাংক একাউন্ট রেখা বহুকবার নি যতই খরক চকু রেজাকনি বক গোবাং হোকবার খাইনাই রকনি ব্যাংক একাউন্ট দাদাক সিদাক বেবাগৈ

0: খক চিচার সাইচার রা চারচি রেজাক রং রেখা কামিনী রংথম হাং রেথানী অ তংব তং বাই হুক বার খাইনাই রকনি মজা মহামারি অঙ্গি তঙ্গু হুক বার খাইনাই রকনো ফিল নিশি থামখি পিটনি রং রে মসং মুদি হা কতরনি সেপ মানাই হুক বার খাইনাই রকনি নুখনো খা কাহামতাই হামবাই আফারখা
1: পিএম কিষান সম্মান নিধি কি 23বি কিস্ত ভি জারি কি গই হে দেশ ভর কে 9 কোড় সে অধিক কিষানো কে ব্যাংক খাতো মে লগভগ 19000 কোড় রুপিয়ে সিধে ভেজে গয়ে হ্যাঁ মে দেশ কে সবি লাভার্থী মেরে কিষান পরিবারো কো বহুত বহুত শুভকামনায় দেতা হুঁ
0: মন্ত্রক রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ফিল নিশি নৈখিপি জরা হাস্টেও খক নৈরা সাই চারশি বা সাই বারা স্নিচি সাহুক বার খাইনাই রকনি ব্যাংক একাউন্ট খক চুকুরা স্নিচি স্নি রেজাক চারশি চুকুরা সাই রং রেজাকা তিনি অরুন্ধতী নগরনি হাস্টে হুকবার আমজকমু কেন্দ্র যোগালিজাক পান্ড মন্ত্রক রা ও কক সাকা পান্ড কুবনি বিসিং মানজাকা হুকবার মন্ত্রী রতনলাল নাথ এমএলএ মিনারানী সরকার আকর্ষণ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ফিল নিশি থামখি পিনি রং রেমা পান্ডাও দাদাক সিদাক আওয়াই খাইমা ন আর হুকবার খাইনাই রকন লুকু রকন আদংটাই হাফাংনি তাংফাংর কৈলাসর হুকবার সৈসুম কেন্দ্রনি সিমি নাইকা উনকোটি হাংকর আমচাইনি খরক রাসাইনি গোবাং হুকবার খাইনাই রক্তিনি পিএম কিষান সম্মান নিধি যোজনা ফিল নিশি থামখি পিনি রং মানখা পান্ডাও মানজাখা উনকোটি জেলা পরিষদ হুকবার নিয়ে তংসুকনাই কমিটি কাসকু শ্যামল দাস কৈলাসর আউলি নাই মঠানী চেয়ারপার্সন সপলা রানী দেবরাই ইয়ংগুমতি হাংকরনি বেবাক হুকবার মহক মহাবানগ আওয়াই খাইমা পান্ডাও মানজাখা লুকু আদং হুকবার খাইনাই তাই হুকবার তাংফাংরক আর কুবনি বিসিং মানজাখা এমএলএ রঞ্জিত দাস অমরপুর বিএসি চেয়ারম্যান রবিত্র জমাতিয়া অমরপুর আউলি পঞ্চায়েতনি চেয়ারম্যান বিকাশ সাহা টেপানিয়া ব্লক যুগালিজাক পান্ডাব মানজাখা গুমতি জেলা পরিষদনি কাসকু দেবল দেবরায় পঞ্চায়েত সমিতিনি চেয়ারপার্সন ঝর্ণা দাস আকসং খুয়াইনি তিব্বু দৈহুক বা সৈ সীমা কেন্দ্র মানজাখা খুয়াই জেলা পরিষদনি কাসকু অক্রাজেক অপর্ণা সিংহরাই ইয়াক চু কাসকু অকরা সত্যেন্দ্র চন্দ্র দাস খুয়াই বখাস্তে ম্যাজিস্ট্রেট নির্মল কুমার ঝা দিব্যুদয় হুকবার সৈ সীমা কেন্দ্র নি বক্রক ডক্টর মনোজ সিং সাচান আকসং টঙ্কর খাতিমাটাই বলংনি মালমাতা মুঠাং নারকমা লাইথানাই বিশি চিনৈয় কিসাসুক খুসারজাকনা ইয়াপ্রিডংখা এন ডি এ হাফাং নৈসাই নৈ ব্রিসিসনি বিশিনি বিশিং বেবাক ফাইসিংতি হামসাজাক ভারতনি ইমাংন মুখথাং খ্লাইথানি হাকতর নি বসংনি তৈনি কথাং গঙ্গানি ডলফিন তাই মশা খাতিমা তাংবতাং ও মজম খোসাজাকনাই সামং অংখা অবনতি ককথম কাইসা
2: মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তৈ দুমুং বাই থাংনাই বিসি চিনি বলংনি মালমাতা খাতি নারকমা বাই তংখর কমরি তমানি থিতি নারকমং কাহাম স্লাইমু মুজাখা হাকতনি বসং তৈনি আ গঙ্গানি ডলফিন খাতি নারকমা ও নৈ সাই নৈ চি বিসি চ্যাংজাকমানি প্রজেক্ট ডলফিন আবনি নাহার মুং তুই তাই ডাল বিদাল তৈনি মানিনি হালক খাতি নারকনা তাই ডলফিন এরিনা তে বাবাসা বখাগো ভারত মশা কিফিলি তুবুনা লাইবুমা গনাং চেতনি বিশিং তুই চ্যাংজাখা প্রজেক্ট চিতা নামিবিয়া তাই দক্ষিণ আফ্রিকানি তুবু জাকমা মশা রকন মধ্যপ্রদেশ নি
0: নিট ইউ জি নৈসাই নৈশিদক বিশিনি আমজকমুং ইংফিরমা খনা সংসার জাগান ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও আমজকমুং না ফিরনানি তেয়ারমুঙ্গত তিনি হা কতর গনাঙ্গী মকদ্রিল কাইসা সংসাখা হা কতরনি জুদা জুদা আমজকমুং কেন্দ্র সংসারজাক মকদ্রিল খরক নৈরা সাই বাসি সাইনিবো গোবাং নাইমোথাং সেবুগ্রক মানজাখা আমজকমুং ন সরাই সরাই তাই কাহাম ক্রংখে পাইরেনা বাকি গোবাংমা বেরেমনি নাইমোথাংনি ইয়াপ্রি রমজাখা অবনি বিশিঙ্গ তঙ্গ সিসি টিভিনি বিশিংতৈ নাইচমুং আধার বেরেমনি বায়োমেট্রিক আমজকমুং তাই আমজকমুংনি নাংমানি জুদা জুদা মানে খনৈ রেখা থানী পুলিশ কটনখবই জিপিএস থেপাজাক মালখুং নিট আমজকমুং ফিরমা খনা সাল জরা দামনৈনি সিমি সারিকনি দাম বাতামুই সতীশি বা জরা নাহারজাগান আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা আওয়াই খাইজা গৈতঙ্গু আকাশবাণী ককতমানে আপডেট মানানে বাকি লগ ইন খাইদি www.newsonair.com

0: এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রাজ্যে 2,85,000 বেশি কৃষক উপকৃত হচ্ছেন। আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য রাজ্যেও ব্যাপক প্রস্তুতি। ফুটবল বিশ্বকাপের দশম দিনে দুটি দেশের পরের রাউন্ডে কোয়ালিফাই এবং দুটি দেশের বিদায় নিশ্চিত হল। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের তারকেশ্বরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছেন। 23তম কিস্তিতে তিনি দেশের মোট 9 কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট 18,880 কোটি টাকা প্রদান করেছেন। গ্রামীণ অর্থনীতিতে গতি আনার ক্ষেত্রে পিএম কিষাণ নিধির এই অর্থে কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। আজ 23তম কিস্তির অর্থ প্রদান করে প্রধানমন্ত্রী শ্রী মোদী দেশের সমস্ত সুবিধাভোগী কৃষক পরিবারকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।
1: পিএম কিষাণ সম্মান নিধি কি 23বিং কিস্ত ভি জারি কি গই হ্যায়। देश भर के 9 करोड़ से अधिक किसानों के बैंक खातों में लगभग 19,000 करोड़ रुपए सीधे भेजे गए हैं। मैं देश के सभी लाभार्थी मेरे किसान परिवारों को बहुत बहुत शुभकामनाएं देता हूं।
0: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 22তম কিস্তি পর্যন্ত রাজ্যে 2,85,571 জন কৃষকদের অ্যাকাউন্টে 977,89,00,000 টাকা প্রদান করা হয়েছে। আজ অরুন্ধতীনগরস্থিত স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারে পিএম কিষাণ সম্মান নিধি অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, এই প্রকল্পটি সরাসরি কৃষকদের ক্ষমতায়ন এবং তাঁদের জীবিকার মান উন্নয়ন করছে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ, বিধায়িকা মীনা রানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পিএম কিষাণ যোজনার 23তম কিস্তি প্রদান অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকরা কৈলাসহরের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে প্রত্যক্ষ করেন। 9টি জেলার 15,000-এরও বেশি সুবিধাভোগী কৃষক আজ পিএম কিষাণ যোজনার কিস্তির অর্থ পেয়েছেন। কৈলাসহরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 9টি জেলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শ্যামল দাস। এখানে কৃষকদের মধ্যে গাছের চারা এবং সবজির বীজ বিতরণ করা হয়। কৈলাসহরের কৃষি তত্ত্বাবধায়কের মিলনায়তনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার প্রত্যক্ষ করেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়। গোমতী জেলার সবকটি কৃষি মহকুমা অফিসে সম্প্রচার অনুষ্ঠানে অংশ নিয়েছে কৃষক, জনপ্রতিনিধি, কৃষি আধিকারিকগণ। কৃষক প্রশিক্ষণ হলে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর বিএসির চেয়ারম্যান রবিত্র জমাতিয়া, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা। টেপানিয়া ব্লকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা দাস। খোয়াই দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, সহ সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট নির্মল কুমার ঝা, দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডক্টর মনোজ সিং সাঁচান প্রমুখ। দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেস। আজ আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড়ের তুলনায় বেশি। তিনি সরকারি বিভিন্ন দপ্তরে শূন্য পদে অবিলম্বে নিয়োগের জন্য দাবি জানান। পরিবেশ সংরক্ষণ ও বন্য প্রাণ রক্ষায় বিগত 12 বছরে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে এনডিএ সরকার। 2047-এর মধ্যে সর্বাত্মক বিকশিত ভারতের স্বপ্ন পূরণে দেশের জাতীয় জলজ প্রাণী গন্ডার, ডলফিন এবং চিতা বাঘের প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একটি প্রতিবেদন।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত 12 বছরে বন্যপ্রাণী সংরক্ষণের মাধ্যমে পরিবেশের ক্রমশ হ্রাসমান ভারসাম্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে। দেশের জাতীয় জলজ প্রাণী গঙ্গার ডলফিন সংরক্ষণে 2020 সালে শুরু হয় প্রজেক্ট ডলফিন, যার লক্ষ্য নদীর বাস্তুতন্ত্রের সুরক্ষা, জৈব বৈচিত্র্যের স্বাভাবিকতা বজায় রাখা এবং ডলফিনের সংখ্যা বৃদ্ধি। অন্যদিকে প্রায় 7 দশক পর ভারতে চিতাবাঘ ফিরিয়ে আনার ঐতিহাসিক উদ্যোগ হিসেবে শুরু হয় প্রজেক্ট চিতা। নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতাগুলিকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে পুনর্বাসন দেওয়া হয়েছে। এই প্রকল্প জীব বৈচিত্র্য সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত করেছে। বন্য প্রাণী সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক ঐতিহ্য সুরক্ষার লক্ষ্যে এই উদ্যোগগুলি দেশের সংরক্ষণের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক।

0: হিসেবে বিবেচিত হচ্ছে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
1: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস 2026। এবছর ভাবনা হল সুস্থ বার্ধক্যের জন্য যোগ। সংস্কৃতি মন্ত্রক ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং যোগের প্রথাকে একত্রিত করে আগামীকাল দেশজুড়ে 100টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতার ঐতিহাসিক রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করবেন। রাজ্যেও আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন, জাতীয় আয়ুষ মিশন এবং ভারতীয় রেডক্রস সোসাইটির যৌথ সহযোগিতায় আজ এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি রাজধানীর রেডক্রস সোসাইটির সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন পশ্চিম জেলার জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সচিব দিব্যেন্দু দত্ত সহ ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস রাজ্যেও পালিত হবে। আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ বিলোনিয়ার যোগমায়া কালীবাড়িতে যোগা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন যোগমায়া কালীবাড়ির সভাপতি ডক্টর জগদীশ নাম, দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। শিবির পরিচালনা করেন যোগগুরু বাবুল বৈদ্য, জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত যোগা বিশেষজ্ঞ হরিশঙ্কর দত্ত। নিট ইউজি 2026 পুনর্পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পুনর্পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে আজ দেশব্যাপী এক মক ড্রিল।

সামনে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন পশ্চিম জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সচিব দিব্যেন্দু দত্ত সহ ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস রাজ্যেও পালিত হবে। আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ বিলোনিয়ার যোগমায়া কালীবাড়িতে যোগা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন যোগমায়া কালীবাড়ির সভাপতি ডক্টর জগদীশ নম, দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। শিবির পরিচালনা করেন যোগগুরু বাবুল বৈদ্য, জাতীয় স্বীকৃতি প্রাপ্ত যোগা বিশেষজ্ঞ হরিশঙ্কর দত্ত। নিট ইউজি 2026 পুনর্পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পুনর্পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে আজ দেশব্যাপী এক মক ড্রিল পরিচালনা করেছে। সারা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মক ড্রিলে 2,50,000-এরও বেশি নিরাপত্তাকর্মী অংশ নিয়েছেন। এনটিএ জানিয়েছে, দেশে 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 2,79,000 জনেরও বেশি পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সিসিটিভি নজরদারি, আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাই এবং পরীক্ষার সামগ্রী পরিবহনে পুলিশ এসকর্ট সহ জিপিএস সজ্জিত যানবাহন। পুনর্পরীক্ষা আগামীকাল দুপুর 2টা থেকে বিকেল 5:15 পর্যন্ত লিখিতভাবে নেওয়া হবে। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ দুই ম্যাচে ব্রাজিল 3-0 গোলে পরাজিত করেছে হাইতিকে। অন্যদিকে প্যারাগুয়ে 1-0 গোলে হারিয়েছে তুর্কিকে। এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে আয়োজক দুই দেশ মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই রাউন্ড অব 32 জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে টানা দুই ম্যাচে পরাজয়ের ফলে গ্রুপ সি থেকে হাইতি এবং গ্রুপ ডি থেকে তুর্কির নক আউট পর্বে ওঠার আশা শেষ হয়ে গেছে। ভারতীয় সময় আজ রাত 10:30 নেদারল্যান্ডস মুখোমুখি হবে সুইডেনের। এরপর রাত 1:30 জার্মানি খেলবে আইভরি কোস্টের বিরুদ্ধে, আর আগামীকাল ভোর 5:30 ইকুয়েডরের প্রতিপক্ষ কুরাশাও। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় জম্পুইজলা প্লে সেন্টার 2-0 গোলে ইকফাই ফুটবল ক্লাবকে পরাজিত করে, পরে একই মাঠে ইউনাইটেড বিএসটি 3-2 গোলে কদমতলি যুব সংস্থাকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় দক্ষিণ, গোমতী, উত্তর এবং ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রাজ্যে 285,000-এরও বেশি কৃষক উপকৃত হচ্ছেন। আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য রাজ্যেও ব্যাপক প্রস্তুতি। ফুটবল বিশ্বকাপের 10ম দিনে দুই দেশের পরের রাউন্ডে কোয়ালিফাই এবং দুটি দেশের বিদায় নিশ্চিত হল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

0: নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে। এবং আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965 এই নম্বরে ফোন করুন। এবং অবশ্যই আপনাদের হিন্দি ছায়াছবির পছন্দের হিন্দি ছায়াছবির গান অনুরোধ করুন, অবশ্যই সেটা শোনানোর চেষ্টা করব আমি।
1: Ladies and gentlemen, you are not ready for this.

ਨਾਲ ਰਹੇ ਤੇ ਜੋੜੀ ਦੇ ਤੈਨੂੰ ਜੋਗਣ ਹੋਣਾ ਪੈ ਜਾਊਗਾ।

শ্রোতা বন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব এবং শ্রোতা বন্ধু স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে আপনাদের খুব পছন্দের একটি পর্ব গানে আপকে লিয়ে। গানে আপকে লিয়ে এই

0: ঠিক আছে, আমি আমার পছন্দের একটা নতুন গান শোনাবো কি অরিজিৎ সিং এর, সেটা শুনুন দেখুন ভালো লাগে।
1: অরিজিৎ সিং এর গান আছে, তবে আমি বলছি এক মীরা এক রাধা এক মীরা উনোনের সমকক্ষ না, এই গানটা শুনে খারাপ লাগবে না।
0: ওকে, চেষ্টা করবো সেটা। তবে দেখুন আমি একটা অরিজিৎ সিং এর নতুন গান চালাবো আপনার জন্য, দেখুন ভালো লাগে কিনা।
1: আমারটা শুনান।
0: ওকে ঠিক আছে, শ্রোতা বন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম জয়ন্ত, আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। এবং আজকের এই পর্বে আপনাদের পছন্দের গান নিশ্চয়ই শোনাবো, তবে আপনাদের কাছে অনুরোধ একটু নতুন গান শুনি চলুন। পুরনো গান অবশ্যই আমরা প্রত্যেকে ভালোবাসি, পুরনো গান প্রত্যেকটা পুরনো গান আমাদের হৃদয়ের সাথে জড়িত, কিন্তু নতুন যে গানগুলো রয়েছে সেটাতেও তো আমাদের

0: আপডেটেড থাকতে হবে, তাই নয় কি? চলুন একটু নতুন গানও শুনি। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার স্যার।
0: নমস্কার,
1: আমি সমর দেবরমা।
0: সমর বাবু, বলুন সমর বাবু, কোন হিন্দি ছায়াছবির গান শুনবেন? দয়া করে একটু নতুন গান শুনবেন, শোনার কথা অনুরোধ করবেন।
1: মহারাজ ছবি থেকে।
0: মহারাজ ছবি, শুভা চলে শাম তক। মহারাজ কত সালের ছবি সেটা?
1: 2000 বা 99।
0: সেও তো অনেক বছর, 26 বছর 27 বছর। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করব শ্রোতা বন্ধু আপনাদের অনুরোধ রাখার। ধন্যবাদ শ্রোতা বন্ধু। ওকে, হ্যাঁ, আপনাদের কালেকশন যেটা বলেছেন অবশ্যই সেটা চেষ্টা করব শোনানো। চলুন আরও একটা নতুন গান আমরা শুনি, খুব পুরনো নয়,

আপনাদের পছন্দের গান অবশ্যই শোনাচ্ছি আজকের এই গানে আপনাকে দিয়ে পর্বে। ফোন করুন 03981-2326253 এই নম্বরে, তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। জিরানিয়া থেকে ঝর্ণা ভট্টাচার্য তিনি টেক্সট মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, তিনি লিখছেন লাগান সিনেমার যে কোনো একটা গান। ওকে, লাগান সিনেমার যে কোনো একটা গান, চলুন। খুব পছন্দের আমারও একটা গান রয়েছে লাগান সিনেমার, সে গানটা ঝর্ণা দেবীর জন্য। এবং অবশ্যই বিশ্বজিৎ বাবু নতুন সিনেমার গান শুনবেন বলছিলেন, চলুন তাহলে এই গানটা শোনাই, বিশ্বজিৎ বাবুরও ভালো লাগেন কিনা দেখবেন।

0: আপনাদের পছন্দের গান শোনাচ্ছি এবং অবশ্যই অনুরোধ আপনাদের কাছে যে খানিকটা নতুন ছায়াছবির হিন্দি ছায়াছবির গান শোনার অনুরোধ করবেন। পুরনো গান অবশ্যই আমাদের প্রত্যেকের ভালো লাগে, কিন্তু আজকে চলুন একটু নতুন গান শুনি। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার
0: নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। প্রেমদীপ বাবু বলুন। আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? সংগ্রহে থাকলে নিশ্চয়ই শুনিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ প্রেমজিৎ বাবু ফোন করার জন্য। শ্রোতা বন্ধু, এবারে হ্যাঁ চলুন একেবারে নতুন একটা ছায়াছবি ককটেল টু, সেই ককটেল টু অরিজিৎ সিং এর গাওয়া একখানা খুব নতুন একটা গান, চলুন শুনি।

শ্রোতা বন্ধু আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, আজ গানে আপনাকে লিয়ে এই পর্বে আমরা হিন্দি ছায়াছবির গান শুনছি। আপনাদের পছন্দের গান অবশ্যই শোনানোর চেষ্টা করব, কিন্তু সেই পছন্দটা হতে হবে নতুন গান। নতুন গান আপনারা কতটা শোনেন সেটার পরীক্ষা হবে। এবং যদি না শুনে থাকেন, নতুন কিন্তু খুব সুন্দর সুন্দর অনেক ভালো গান রয়েছে, সেগুলো কিন্তু শুনতে হবে শ্রোতা বন্ধু। চলুন তাহলে দেখি শ্রোতা বন্ধু কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার সুমন বাবু, বলুন নতুন হিন্দি ছায়াছবির গান কি শোনাতে পারি আপনাকে? কোন কোন গান থেকে, কোন সিনেমা থেকে? ওকে, থ্রি টু থেকে আজ কি রাত। আপনাদের বন্ধু আর যে অর্ণব, শ্রোতা বন্ধু আরেকজন রয়েছেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? না বন্ধুর কথা একেবারেই বোঝা যাচ্ছে না। যাই হোক, সুমনবাবু তো একটা অনুরোধ করেছেন, কিন্তু হোয়াটসঅ্যাপে আরও একটা অনুরোধ আগে থেকেই চলে এসেছে। ওকে, তুমসে হি জাবুই মেটের তুমসে হি গানটা শুনতে চেয়েছেন, নামটা লেখেননি বন্ধু। যাই হোক, চলুন এই পছন্দের, খুব পছন্দের সুন্দর একটা গান জাবুই মেটের শুনি আমরা।

শুধু কিছু গান খানি শুনলেন সোহম বাবুর পছন্দের। এবারে ককটেল ছায়াছবি থেকে তুমি হো বন্ধু।

সুগন্ধ এতক্ষণ শুনছিলেন গানে আপকে লিয়ে পর্ব। এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের তারকেশ্বর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছেন। 23তম কিস্তিতে তিনি দেশের মোট 9 কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট 18,880 কোটি টাকা প্রদান করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 22তম কিস্তি পর্যন্ত রাজ্যের 2,85,571 জন কৃষকদের অ্যাকাউন্টে 977,89,00,000 টাকা প্রদান করা হয়েছে। আজ অরুন্ধতিনগরস্থিত স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারে পিএম কিষাণ সম্মান নিধি অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এই প্রকল্পটি সরাসরি কৃষকদের ক্ষমতায়ন এবং তাদের জীবিকার মানোন্নয়ন করছে। আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস, বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস 2026। এবছর ভাবনা হল সুস্থ বার্ধক্যের জন্য যোগ। রাজ্যেও আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিট ইউজি 2026 পুনঃ পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পুনঃ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে আজ দেশব্যাপী এক মক ড্রিল পরিচালনা করেছে। সারা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মক ড্রিলে 2,50,000-এরও বেশি নিরাপত্তা কর্মী অংশ নিয়েছেন। এনটিএ জানিয়েছে, দেশে 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 22,79,000 জনেরও বেশি পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী 24 ঘণ্টায় দক্ষিণ, গোমতী, উত্তর ও ধলাই জেলায় বজ্র

সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনুপ। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘরের সময় এবারে বলছে সময় হয়ে গেছে আজ রাতে পর্বের।

শ্রোতা বন্ধু, আজ বিশ্ব শরণার্থী দিবস। প্রতি বছর 20 জুন বিশ্বজুড়ে পালিত হয় এই বিশ্ব শরণার্থী দিবস বা ওয়ার্ল্ড রিফিউজি ডে। এই দিনটি শুধুমাত্র একটি আন্তর্জাতিক দিবস নয়, বরং যুদ্ধ, নির্যাতন, সহিংসতা, জাতিগত বিদ্বেষ ও রাজনৈতিক অস্থিরতা কিংবা জলবায়ু পরিবর্তনের কারণে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হওয়া কোটি কোটি মানুষের জীবন সংগ্রামের প্রতি সম্মান ও সংহতি জানানোর দিন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে 12 কোটিরও বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত অবস্থায় জীবনযাপন করছেন। তাদের মধ্যে কেউ শরণার্থী, কেউ আশ্রয়প্রার্থী, কেউ আবার নিজের দেশের মধ্যে বাস্তুচ্যুত। শ্রোতাবন্ধু, আজ রাতে পর্বে চলুন কথা বলি এই শরণার্থীদের নিয়ে। শ্রোতাবন্ধু, আজ রাতের বিষয় হারানো ঠিকানা।

শুধুমাত্র আজকের এই বিষয়টি কেবল একটি বিষয় নয়, কোটি কোটি মানুষের জীবন কথা, এমন মানুষের গল্প যাদের কাছে বাড়ি মানে শুধু চার দেওয়াল নয়, বাড়ি মানে স্মৃতি, শৈশব, পরিচয়, ভাষা, সংস্কৃতি, নিরাপত্তা এবং ভালোবাসা। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ঠিকানার মানুষ, কেউ গ্রামের, কেউ শহরের, কেউ পাহাড়ের, কেউ বা সমুদ্র তীরের। আমাদের পরিচয়ের সাথে জড়িয়ে থাকে একটি বাড়ি, একটি রাস্তা, একটি পাড়া, একটি দেশ। কিন্তু পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছেন যাদের সেই ঠিকানাটি হারিয়ে গেছে। কারো হয়তো যুদ্ধের আগুনে, কারো হয়তো রাজনৈতিক সংঘাতে, কারো হয়তো জাতিগত বিদ্বেষে, কারো হয়তো জলবায়ু বিপর্যয়ের কারণে। শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বে আমরা কথা বলবো সেই

0: কারণ ঠিকানা নিয়ে। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। আপনি যদি কোনোভাবে শরণার্থীদের সাথে জড়িত হয়ে থাকেন, বা আপনি যদি নিজেও আপনার কোনো জেনারেশন যদি শরণার্থী হয়ে থাকে, ভাগ করে নিন সেই গল্প আমাদের সাথে। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাসিপল্লি থেকে।
0: নমস্কার বিশ্বজিৎ বাবু, বলুন।
1: বলছিলাম দেখুন, শরণার্থীর কথা বলাতে সেদিন কিমানের কথাটা সবচেয়ে বেশি মনে পড়ে গেল, জানেন তো। আসলে দেখবেন, আমার দেশভাগ নালে যুদ্ধ, এটা কিন্তু শরণার্থীদের জন্য কিন্তু সবচেয়ে মানে মানে চরম অবস্থা বলতে হবে। শরণার্থী কিন্তু সবাই হতে চায় না। এখন দেখুন, শরণার্থীর দুই প্রকারের আছে, কেন বলবো আপনাকে। অস্থায়ীভাবে কিছু শরণার্থী আছে, ধরুন জলে ডুবে গেল এলাকা, শরণার্থী শিবির করে দিল, গভর্নমেন্ট খাওয়ালো, সেটা একটা জিনিস। ওই শরণার্থী শিবিরে কিন্তু আপনি বেশি দিন থাকবেন না, আপনার ঘর থেকে জল সরে গেলে বা কোনো প্রাকৃতিক বিপর্যয় যদি বিশাল কিছু ঘটনা ঘটে, তাহলে আপনি শরণার্থীতে শিবিরে যাবেন না। তো ঘটনা হচ্ছে গিয়ে, শরণার্থী দেখুন, বাংলাদেশ থেকে অনেক শরণার্থী কিন্তু ত্রিপুরা রাজ্যে এসেছে, কিন্তু ভারতে এসেছে। আমরা ত্রিপুরা রাজ্যে বলি, কিন্তু এটা তো ভারতবর্ষীয় অঙ্গ, তাই বাংলাদেশ থেকে অনেকে কিন্তু শরণার্থী হিসেবে ত্রিপুরা এসেছেন। রাজারা কিন্তু আমাদের জায়গা দিয়েছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এবং দিয়েছেন বলেই আমরা কিন্তু এখানে বসবাস করতে পেরেছি, বর্তমানে করছি। ঘটনা হচ্ছে, আমি ছিলাম সাউথের একদম বর্ডারের কিনারে ছিলাম, একদম বর্ডারের কিনারে, সেখানে বাংলাদেশের কাঁটা তার পড়ে গেছে। আপনি বলুন, আমরা আবার শরণার্থী হলাম এত বছর পরে, হঠাৎ করে যদি আপনি কাঁটা তারের সীমানার মধ্যে পড়ে যান, আপনি যাবেন তা কোথায়? তা আমাদের ভাগ্য ভালো বলতে হবে, আমাদের দাদা ছিলেন, ওনার আগরতলায় চাকরি করতেন, ওনার সুবাদে হোক আমরা এখানে জায়গার সন্ধান পেয়েছি। মানে পুরো এলাকা কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে, শরণার্থী শিবির ছাড়া কোনো উপায় ছিল না। আসলে বিকল্প কিছু পাওয়ার আগেই তো পুরোটা কাজ শুরু হয়ে গেছে। এই যে শরণার্থীদের কি দুর্ভিষ যন্ত্রণা, আজকে এই যে রোহিঙ্গার কথা বলছেন আপনি, এই যে রোহিঙ্গার কথাটা আপনি সারা মানে বাংলাদেশে বলুন, ত্রিপুরাতেও বলুন, কিছুদিন পর পর রোহিঙ্গাদের আপনি ধরছেন, রোহিঙ্গাদের আটকাচ্ছি আমরা, এরা কোথাকার লোক? এরা বিদেশি লোক, এরা তো এখানকার লোক নয়। তা এবার রোহিঙ্গাদেরও আপনি শরণার্থী শিবিরে জায়গা না দিয়ে উপায় নেই, আমাদের রাজ্যে কি হয়েছে আপনি দেখুন না। আমরা শরণার্থী শিবির করেছি, লাস্টে আমরা ওখানে ওদেরকে স্থায়ীভাবে বসবাস করার জন্য জায়গা দিয়েছি। নর্থে দেখুন, এমনি কাঞ্চন পুরো বহুত গন্ডগোল হয়েছে, কিন্তু লাস্ট অব্দি মানবিক কারণে জায়গা দিতে হয়েছে। তো শরণার্থী হতে কেউ চায় না, একেবারে বিপদে পড়ে গেলে যখন আর কোনো বিকল্প রাস্তা নেই, শুধু বাঁচার তাগিদে একটু ছাদ যেতেই পেল, ওটাকে আটকে ধরে যে বাঁচার যে ইচ্ছা, যদি শরণার্থী শিবিরে না গেলে আপনি বুঝবেন না। আমার দেখার সৌভাগ্য হয়েছে কয়েকটা ক্ষেত্রে, যে কি অমানবিক ভাবে কষ্ট সহ্য করে শরণার্থী শিবিরে থাকতে হয়, আবার সেটা নিয়ে এখন রাজনীতির শেষ নেই। যাই হোক, শুধু এটুকুনি বলার, শরণার্থী যেন কাউকে হয়ে ঘুরে ঘুরে না বেড়াতে হয়, আর রোহিঙ্গাদের সমস্যা যেন স্থায়ী সমাধান হয়, আর ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে যারা শরণার্থী শিবিরে আছেন তাদেরও যেন মানবিক কারণে, যে কজন অনেককে দিয়ে দিয়েছে জায়গা, যে কজন আছেন তাদেরকেও যেন স্থায়ীভাবে বন্দোবস্ত করা হয়, অন্তত পক্ষে বাঁচার স্বাধীনতা, বাঁচার আনন্দ ওনারা যেন খুঁজে পান। নমস্কার।
0: একদম, অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎবাবু, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে, এফএম উচ্চ আয়ত্ত।

0: আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অন্য শ্রোতা বন্ধু। আজ কথা বলছি আমরা হারানো ঠিকানা নিয়ে। শ্রোতা বন্ধু, আমাদের পরিচয়ের সাথে জড়িয়ে থাকে একটি বাড়ি, একটি রাস্তা, একটি পাড়া, একটি দেশ। ভাবুন একবার, সেই বাড়ি সেই দেশ যদি আপনাকে ছেড়ে চলে যেতে হয় অন্য কোথাও, কিভাবে বাঁচবেন? একটি শিশুর কাছে বাড়ি মানে মায়ের কোল, উঠোনে খেলা, স্কুলে যাওয়ার পথ। কিন্তু যখন সেই শিশুকে রাতারাতি সব ছেড়ে পালাতে হয়, তখন সে শুধু একটি ঘর হারায় না, সে একটি ঘরের সাথে হারিয়ে ফেলে তার শৈশবের মানচিত্র। ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে জানতে পারলেন আপনার শহর আপনাকে ছেড়ে চলে যেতে হবে। আপনি সঙ্গে নিতে পারবেন না আপনার বইয়ের আলমারি, আপনার প্রিয় গাছ, আপনার শৈশবের ছবিগুলো, কিংবা আপনার পূর্বপুরুষের কোনো স্মৃতি। শুধু প্রাণ বাঁচিয়ে অজানার পথে যাত্রা, এই যন্ত্রণার নামই উদ্বাস্ত জীবন। বিশ্বের ইতিহাসে উদ্বাস্ত হওয়ার কাহিনী নতুন নয়, সভ্যতার ইতিহাসের সাথে সাথেই চলেছে মানুষের স্থানচ্যুতির ইতিহাস। কখনো যুদ্ধ, কখনো সাম্রাজ্যবাদ, কখনো বিভাজন, কখনো প্রাকৃতিক দুর্যোগ, নানা কারণে মানুষ হারিয়েছে নিজের ঠিকানা। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 03-8123-26253 এই নম্বরে। ফোন করে জানান আমাদের আপনার হারানো ঠিকানার গল্প। শ্রোতা বন্ধু, তবে একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যখনই কথা বলবেন অবশ্যই আপনাদের অভিজ্ঞতার কথা বলবেন, আপনাদের গল্প আমাদের সাথে ভাগ করবেন, কিন্তু সমস্ত সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবেন। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? আপনি আপনার কথাটা বলুন শ্রোতা বন্ধু, অন্য কি বলেছেন সেখান থেকে বলুন।
1: আমি আমার শুধু এটাই বলার, বিশ্বজিৎবাবু যে বলেছে পুরোপুরি সত্য,
0: উদ্বাস্ত জীবন আমরা যারা কাটাইনি তারা হয়তো বুঝতেও পারবো না যে এই উদ্বাস্ত জীবন কতটা কষ্টকর। নিজেদের পরিচিতি, নিজেদের শেকড় যখন ছেড়ে আসতে হয় সেটা কতটা দুঃখজনক হয়। শ্রোতা বন্ধু, আপনাদের সেই অভিজ্ঞতা যদি থেকে থাকে ভাগ করে নিন আমাদের সাথে। ফোন করুন 03-8123-26253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? রিপন বাবু, আপনি আজ সকালেও ফোন করেছিলেন? আপনি আজ সকালে ফোন করেছিলেন, বলছি তোমায় পর্বে। রিপন বাবু, আপনার সাথে এই পর্বে কথা বলতে পারছি না, যারা সকালে কথা বলেন তাদের সাথে আমরা রাতে আজ রাতে কথা বলি না। আপনি শুনুন, পাশে থাকুন, পরবর্তী সময় ফোন করবেন। শ্রোতা বন্ধু, আরও একবার আপনাদের জানিয়ে দিই, যারাই সকালে বলছি তোমায় পর্বে ফোন করছেন তারা আজ রাতে পর্বে দয়া করে ফোন করবেন না, তারা আমাদের অনুষ্ঠান শুনবেন, আমাদের পাশে থাকবেন, কিন্তু অন্য শ্রোতাদের টেলিফোন করার সুযোগ দেবেন দয়া করে। একই রকমভাবে যারা আজ রাতের আজকেরই পর্বে ফোন করছেন তারা কাল সকালে বলছি তোমায় পর্বে ফোন করবেন না, এটাই কিন্তু নিয়ম, মনে রাখবেন দয়া করে এই নিয়মটা। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
2: আমি শেখপুর থেকে আসি বলছি।
0: নমস্কার আশিস বাবু, বলুন।
2: শরণার্থীর বিষয়টা দেখেন, আমার এখন 64 বছর চলছে শরণার্থীর। আমি দুইটা স্টেজ দেখেছি, একটা হচ্ছে আপনার 70

0: ওয়ান ওয়ার, অর্থাৎ বাংলাদেশ সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল ভারতে তা সাহায্য করেছিল বাংলাদেশকে পাকিস্তান মুক্ত করতে, তখন ত্রিপুরা রাজ্যে একটা শরণার্থীর দল দেখেছে। তখন আমার বয়স কত হবে, সাত বছর হবে, ক্লাস টুতে বোধ হয় পড়ি। আরেকটা শরণার্থী স্টেজ দেখেছি 1980 সনের জুনের দাঙ্গা, যেটা আমরা বলি আর কি, আমাদের তখন ক্লাস নাইনে টেনে পড়ি আমি শরীর স্কুলে। তবে বাংলাদেশের যুদ্ধের ব্যাপারটাই বলছি, তখন আমার মশতার মাসির বাড়ি ছিল কুমিল্লা ডিস্ট্রিক্টের, ওখান থেকে ওরা এসেছিল। আমার যতদূর মনে আছে তিন ভাই, ওরা দুই বোন, মাসির ছোটবেলায় মারা গিয়েছিল, কেউ বিয়ে শাদী করেনি, তাদের সবাই উঠতি বয়স। তখন আমাদের বাড়িতে দুই মস্ত ভাই ছিল আর ভাবার মামার বাড়িতে এক ভাই আর দু বোন ছিল। তাদের যে দুঃখ কষ্ট, তাদের বিশাল সম্পত্তি ছিল, ছেলে এসে এখানে আমাদের সঙ্গে, আমরা যা সমর্থ করেছে প্রায় নয় মাস দশ মাস ছিল। যুদ্ধ শেষ হওয়ার পর, কমপ্লিট হওয়ার পর ওরা গেছে গিয়েছে। তাছাড়া আরেকটা অভিজ্ঞতা আমার, সাত বছর আর কতটুকু বুঝি কতটুকু মনে আছে, যা মনে আসছে তাই বলছি আপনাকে, বুঝলেন তো। আরেকটা হচ্ছে আমাদের শেখেরকুটের নাম শুনেছেন, শেখেরকুট হসপিটাল তেমন একটা জায়গা আছে, এটা বিশাল মাঠ, তার মধ্যে লম্বা লম্বা, বিশাল বিশাল লম্বা লম্বা স্কুল ঘর কি প্রায় আপনার 300 ফুট 400 ফুট 500 ফুট হবে, লম্বা লম্বা বেড়ার ঘর, দোতলা ঘর, যদি এইগুলির মধ্যে শরণার্থী থাকতো। হ্যাঁ, দেখতাম। এরপরে আমাদের ধান ক্ষেত ছিল, তখন এই জমিতে মহিলা পুরুষরা কাজ করতো, 50 পয়সা না 60 পয়সা বাবা হাজিরা দিত, আর খাটাল ভেঙে দিত, ওরা খাটাল খেত। এই একটা দৃশ্য, মানে দুর্বিষহ জীবন। শরণার্থী আসলে যে হয় তে বুঝে, বুঝলেন তো। হ্যাঁ, আমি রিসেন্ট একটা দৃশ্য দেখেছি, একদম ভেরি রিসেন্টলি বলতে পারেন, যে বর্তমান যে রাশিয়া ভার্সেস ইউক্রেন যে যুদ্ধটা চলছে, পার্শ্ববর্তী দেশের একটা CNN 18 আমি নিউজ দেখেছিলাম, যে শরণার্থী বিষয়ে আলোচনা চলছে। আজকে তো প্রায় 23 বছর হলো, ওই দেশ থেকে কত লক্ষ শরণার্থী পার্শ্ববর্তী দেশগুলিতে, ইউক্রেন যে সাবুক দেশগুলি আছে ওই দেশগুলিতে যে আশ্রয় নিয়েছে, বড় যন্ত্রণাদায়ক দেখলাম আর কি। শরণার্থী টাকা মানে বিশাল যন্ত্রণাদায়ক। যাই হোক, আমি যতটুকু আমার স্মৃতি আসছে,
1: ১৯৭১ সালের শরণার্থীর কথা আশীর্বাবু বললেন। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু একটি দেশের স্বাধীনতা সংগ্রাম ছিল না, এটি ছিল ভয়াবহ মানবিক বিপর্যয়ের ইতিহাসও। পাকিস্তানি সেনাবাহিনীর নির্যাতন, গণহত্যা, অগ্নিসংযোগ এবং দমনপীড়নের মুখে লক্ষ লক্ষ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। এই শরণার্থীদের অন্যতম প্রধান আশ্রয়তল ছিল ভারতের ছোট্ট রাজ্য ত্রিপুরা। 1971 সালের 25শে মার্চ অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পূর্ব পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ, পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক গণহত্যা শুরু করে। প্রাণ বাঁচানোর তাগিদে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধরা সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় প্রবেশ করতে থাকেন। তৎকালীন ত্রিপুরার জনসংখ্যা প্রায় 15 লক্ষের কাছাকাছি ছিল, কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 14 থেকে আরো 15 লক্ষ শরণার্থী ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন। মানবতার হাত বাড়িয়ে দিয়েছিল ত্রিপুরা সাধারণ মানুষ, নিজেদের সীমিত সামর্থ্য নিয়েও শরণার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন তারা। স্কুল, কলেজ, কমিউনিটি হল, সরকারি ভবন, এমনকি অনেক ব্যক্তিগত বাড়িতেও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল। গ্রামের মানুষ নিজেদের খাদ্য, বস্ত্র, দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী ভাগ করে নিয়েছিলেন উদ্বাস্তু পরিবারগুলোর সাথে। সে সময়ে ত্রিপুরার মানুষ ধর্ম, ভাষা বা জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবতার পরিচয় দিয়েছিলেন। শ্রোতা বন্ধু, আমরা কথা বলছি আজ আজ রাতের এই পর্বে হারানো ঠিকানা নিয়ে। শ্রোতা বন্ধু, হারানো ঠিকানা তাদেরই হয় যারা শরণার্থী হয়ে অন্য দেশে তাদের যেতে হয়।

0: শরণার্থী কে? প্রশ্নটা যদি আসে শ্রোতা বন্ধু, তার উত্তরটা হয়তো এমনই হবে, শরণার্থী সেই ব্যক্তি যিনি যুদ্ধ, নিপীড়ন, ধর্মীয় বা জাতিগত বৈষম্য, রাজনৈতিক নির্যাতন বা অন্য কোনো প্রাণ সংকটের কারণে নিজের দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হন। শরণার্থী হওয়া কেউ পছন্দ করে না, কেউই স্বেচ্ছায় নিজের জন্মভূমি, পরিবার, বন্ধু, স্মৃতি আর শেকড় ছেড়ে যেতে চান না। শ্রোতা বন্ধু, পরিস্থিতি তাদেরকে বাধ্য করে অজানার পথে যাত্রা করতে। একটি সুটকেসে ভরে নেওয়া জীবন, ভাবুন, হঠাৎ একদিন আপনাকে বলা হলো আপনার কাছে মাত্র 10 মিনিট সময় আছে, এই 10 মিনিটের মধ্যে যা নিতে পারেন তাই হবে আপনার সম্বল। বাড়ি, জমি, বই, ছবির অ্যালবাম, শৈশবের স্মৃতি সবকিছু পেছনে ফেলে আপনাকে চলে যেতে হবে। শরণার্থীদের জীবন অনেকটা এমনই, তাদের কাছে সব থেকে বড় ক্ষতি শুধু বস্তুগত নয় বরং পরিচয়ের ক্ষতি। তারা হারিয়ে ফেলেন নিজের ঠিকানা, নিজের শহর, নিজের ভাষার পরিবেশ, নিজের মানুষদের। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার বন্ধু, কি রয়েছেন?
1: নমস্কার, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে আতিয়ার রহমান বলছি।
0: নমস্কার আতিয়ার বাবু, বলুন।
1: শরণার্থী, সত্যি একটা কথা আছে না, যে রাজা রাজা তুষ্ট হয় আর উলু খাগদার প্রাণ যায়। তো আমরা আফগানিস্তান দেখেছি, ইরাক দেখেছি, ফিলিস্তাইন দেখেছি, এখন ইরান দেখছি। আসলে ভাঙাচোরার মাঝে খাদ্য সংকট, জল সংকট, সমস্ত সংকট, এমনকি জীবন সংকট নিয়ে তারা বেরিয়ে পড়ে শরণার্থী রাস্তায়, অন্য দেশ, পার্শ্ববর্তী দেশে দল বেঁধে মানুষ এগিয়ে যেতে থাকে। এখানেও কিন্তু নিরাপত্তা যে খুব পাবে সেটা, কিন্তু এই মানুষগুলো মিটে মাটি হারাচ্ছে, তাদের পুনর্বাসন কখন হবে তাও জানা নাই, জীবন ও জীবিকা সমস্যায়। আমরা কিন্তু খুব শরণার্থী দেখে চোখে জল আসে, কিন্তু করার কিছু নাই। শুধু এইটুকু বলবো যে যুদ্ধ খেলা বন্ধ হোক, বন্ধ হোক মানুষের প্রাণ নিয়ে চিনি মিলে খেলা, আর শরণার্থী শিবিরও যেন বন্ধ হয়। পরস্পর সৌভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে পরস্পর দেশ প্রত্যেককে হাত ধরাধরি করে এগিয়ে চলে দেওয়ানার মাঝে, প্রত্যেককে শান্তিতে সবস্থান কাম্য, প্রত্যেককে ক্ষুদ্র স্বার্থ দিয়ে কখনো মানুষকে স্বর্ণার্থ বানানো যায় না। স্বার্থ থাকবে দেওয়ানার মাধ্যমে, তাই বলে একটা যুদ্ধ চাপিয়ে দিয়ে অনেক মানুষকে স্বর্ণার্থী করে তাদের জীবন ও জীবিকা ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দেওয়া কি নিবারণ চিত্র, সত্যি খুব দুঃখজনক। কিন্তু আমরা আম জনতা, করার কিছু নাই, শুধু দুঃখটা চোখের জল ফেলা ছাড়া আর কোনো কিছু নাই। তবে আমরা চাই না একটা বিশ্ব দেখতে। এটুকু বললাম দাদা ভাই, ভালো থাকবেন, নমস্কার।
0: ধন্যবাদ বাবু, ধন্যবাদ।

শরণার্থী হতে কেউ চায় না, কিন্তু শরণার্থীর এই জীবন কতটা কষ্টের, কতটা দুঃখের। শুধুমাত্র যিনি শরণার্থী হয়েছেন, যিনি সবকিছু ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে যাকে, সেই জানে। সেই হয়তো অন্য কোনো এক দেশে, অন্য কোনো এক অচেনা পরিবেশে বসে শুধু নিজের প্রাণটা বাঁচিয়ে এক জোড়া জামা গায়ে দিয়ে চোখ বন্ধ করে হয়তো ভাবে নিজের মাটির সেই গন্ধ, নিজের পরিবারের মানুষের সেই স্নেহ, নিজের বন্ধুদের মাঝে সেই আনন্দ, সবকিছুই হয়তো

थी। নিজের দেশের বা নিজের জায়গার নিজের মাটির একটা খবর তার কাছে অমৃতের সমান হয়।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.4 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অনুব। এবং শ্রোতা বন্ধু, আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি হারানো ঠিকানা নিয়ে। শ্রোতা বন্ধু, আজ বিশ্ব শরণার্থী দিবস। আজকের এই শরণার্থী দিবসে আমরা কথা বলছি সেই শরণার্থীদের দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, তাদের সেই হারানো ঠিকানা, তাদের সেই হারানো পরিচয় নিয়ে। শ্রোতা বন্ধু, আপনারাও ফোন করুন 03-8123-26253। আপনার শরণার্থী হিসেবে কি অভিজ্ঞতা রয়েছে, ভাগ করে নিন আমার সাথে। হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করুন, হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করুন 9402169965 এই নম্বরে শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন বন্ধু? বন্ধু, আপনার কথাটা বোঝা যাচ্ছে না, আরেকবার বলবেন। নমস্কার, বলুন।
1: হ্যাঁ, অর্ণব, শুনতে পাচ্ছো?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
1: আচ্ছা আচ্ছা, তো আমি শর্ণালী বলছি কৃষ্ণনগর থেকে।
0: নমস্কার শর্ণালী দেবী, বলুন।
1: তো আজকে টপিক শরণার্থী, তাই তো?
0: হারানো ঠিকানা আজকের টপিক, হ্যাঁ বলুন।
1: হ্যাঁ হ্যাঁ, তো এটা একটা আন্তর্জাতিক একটা সংকট, আন্তর্জাতিক একটা সমস্যা বলতে গেলে। কেউ তো আর ইচ্ছে করে আর শরণার্থী হতে চায় না, কেউ নিজের বাস্তবতা ছেড়ে, নিজের দেশ ছেড়ে, নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কেউ যেতে চায় না, ঠিক না? তো যখন এই সংকটগুলো আসে না, তখন যে দেশে সমস্যা হয় বা যুদ্ধ বিগ্রহ যাই হোক, বিভিন্ন সংঘাতের কারণেই তো শরণার্থীটা মানে ইয়ে হয়, এই যে সমস্যাটা তৈরি হয়, তো যে দেশে মানে এসে শরণার্থীরা আশ্রয় নেন সেই দেশেরও কিন্তু সংকট তৈরি হয়, অর্থনৈতিক সমস্যা, নানা ধরনের সমস্যা তৈরি হয়, সে এগুলো তো থাকবেই। তো বলবো কি, আমি শরণার্থী, ওই যে তুমি 71 এর কথা বলছিলে, 1970-71 এর কথা বলছিলে, তখন আমাদের

0: জন্ম হয়নি, কিন্তু আমি শুনেছি ঠাকুরমাদের মুখে, মা ঠাকুরমাদের মুখে শুনেছি। আমাদের গ্রামটা তো বাংলাদেশ অনেকটা বর্ডারের কাছাকাছি, তখন নাকি প্রচুর পরিমাণে শরণার্থী আমাদের পাড়াতে এসে আশ্রয় নিয়েছিল, জানো তো। তো ওই প্রচুর পরিমাণে যখন শরণার্থীরা আসলো, তখন মানে আমাদের পাড়াতে একেবারে ভর্তি, মানে প্রত্যেকের বাড়ি ঘরের বারান্দা বা কারোর যদি কোনো ঘর থাকে আলাদা, মানে কি বলবো, সমস্ত বাড়ির সমস্ত ঘরেই, আমাদের পাড়ার মানে সমস্ত বাড়িতেই মানে জায়গা দেওয়া হয়েছে আর কি, ওই রকম। আর ওনারা নিজেদের সঙ্গে করে যা যা আনতে পেরেছেন, কোনো রকমে নিজেদের জীবনটা হাতে নিয়ে কোনো রকমে যার যার বাড়ি ঘরের যতটুকু সম্বল পাড়া যায় কেউ মানে নিয়ে এসছেন, ওই রকম কিছু জিনিসপত্র এগুলো নিয়ে ওনারা একা পড়ে, অনেকটা বলতে গেলে একা পড়ে ওনারা এসছেন। বা কিছু হয়তো যারা নিজেদের হাতে নিয়ে আসতে পেরেছেন, ওই জিনিসগুলো না পরবর্তী সময় ওনারা এগুলো মানে বিক্রি করে দিতে বাধ্য হয়েছে আর কি। এবং ওই যে জিনিসগুলো না এখনো আমাদের বাড়িতে আছে, বড় বড় বিশাল, এটা স্টিল না অনেকটা টিনের মতো, মানে বিশাল বড় বড় থালা, হ্যাঁ ওই রকম খুব সুন্দর করে ডিজাইন করা ফুল দিয়ে, এটা এখনো আমাদের বাড়িতে আছে। ওইটা আমরা ঠাকুর যখন পুজো যখন করি আমরা, তখন ওগুলোকে আমরা নামাই আর কি, হ্যাঁ পূজা করার সময়। ওনারা কি করতেন, ওই যে মানে কি বলবো, তখন তো অনেকটা দুর্ভিক্ষের মতো হয়ে যায় যে খাবার সংকট পড়ে, অর্থনৈতিক সমস্যা। তো আমাদের পাড়াতে যারা ছিলেন প্রত্যেকেই নানা রকম ভাবে নাকি সাহায্য করেছে। একটা সময়ে, হ্যাঁ ধরো না আমার বাড়িতে অনেক কিছু আছে বা তোমার বাড়িতে অনেক কিছু আছে, সেগুলো তো একসময় ফুরিয়ে যায় না। তো ওই যখন ওই রকম যখন পরিস্থিতি তৈরি হয়েছে, তখন নাকি আমি মা ঠাকুরমাদের মুখে শুনেছি যে তেঁতুল গাছ বা আম গাছ বা মানে একটু নিচু থেকে যে গাছগুলো পাতাগুলো পেড়ে খাওয়া যায়, হ্যাঁ যতটুকু উঠা সম্ভব, মানে তেঁতুল গাছের পাতা বা যে কোনো গাছ, গাছের পাতা যেটা মানে নাগাল পাওয়া যায়, ওইগুলো নাকি ওনারা পেরে পেরে সিদ্ধ করে খেয়েছে, জানো তো। এগুলো শুনে মানে আমরা বিশ্বাস করতে পারছিলাম না, তেঁতুল গাছের পাতা, আম গাছের পাতা, নিম গাছের পাতা, মানে যা পাওয়া যায়, মানে কি বলবো, মানে পেটের খিদে আর সহ্য না হলে যা হয় আর কি, ওই রকম করে নাকি ওনারা ওই পাতাগুলো সিদ্ধ করে খেয়েছে, মানে ওই রকমও নাকি করেছেন আর কি। আবার দেখলাম আরেকটা, ঠিক এটাকে অন্য দেশ থেকে এসে বলতে পারবো না, আমাদের রাজ্যে যখন 80-তে যখন দাঙ্গা হলো, তখন আমরা ছোট ছোট, আমরা একদম ছোট, হ্যাঁ ক্লাস 1-এ পড়তাম কিনা এটাও আমার মনে নেই, ছোট ছোট তখন দেখলাম, তখন একটা অনেকটা বিশ্বাসের জায়গাটা একটু নগর হয়ে গিয়েছিল, যদিও আমাদের ওই এরিয়াতে কিছু হয়নি। তো কি হয়েছে, আমাদের এদিকে আমাদের পাড়াতে যারা থাকছে, বিশেষ করে ভীষণ মানে কি বলবো, মানসিক দিক দিয়ে অনেকটা গিয়েছিলেন আর কি, কি বলবো, সবছিলেন আর কি। তো যার ফলে ওই মানে মিক্সড এরিয়াতে যারা থাকতেন আছে, ওনারা আমাদের বাড়িতে এসে থেকেছেন, দিনের পর দিন আমাদের বাড়িতে থেকেছেন। তখন বাবাকে দেখেছি যে ঠাকুর দাদু, বিশেষ করে বাবাকে দেখেছি, হ্যাঁ বাবা বাজারে গেছেন, কিন্তু বাজারে কিছুই নেই, রেশনে গেছেন, রেশনে কোনো চাল ডাল কিছুই নেই। তারপরে আমরা জানো তো মানে কি বলবো, সংকট হলে যা হয়, ছোট ছোট প্লেটে করে আমরা খাবার খেয়েছি, কারণ ঘরের মধ্যে প্রচুর লোক, সবার মানে কি বলবো, সবাইকে পেট পুরে খাওয়ানোর মতো সেই চাউলও ঘরে এতটা ছিল না, মানে শেষ হয়ে গেছে ওই রকম আর কি, কারণ রেশনের চাল নেই, ঘরে যে ইয়েগুলো সেগুলো সবটা ফুরিয়ে গেছে, ওই রকম একটা কন্ডিশন তৈরি হয়েছে। তো আমরা ছোট ছোট প্লেটে করে ভাত খেতাম, মা বলতো দুধের পেট ভরবে না, তারপরে কি আর করবো। তো মা কি করতেন, ওই বিকেলের দিকে ওই যে ভুট্টা গাছ আছে না, ভুট্টা গুলো পেরে আমাদেরকে সিদ্ধ করে খাওয়াতো।
1: আচ্ছা,
0: মানে এই দিনগুলো আমরা দেখেছি, এটাও তো অনেকটা শরণার্থীর মতোই না, নিজেদের বাড়ি ঘর ছেড়ে আমাদের, মানে আমাদের ওই জায়গাটাতে ওনাদের ভরসা হতো আর কি, যে এই জায়গায় থাকলে আমরা নিরাপদে থাকবো, কিন্তু কিছুই হয়নি আমাদের ওই এরিয়াতে। তবে এই জিনিসগুলো মানে এই পরিস্থিতিগুলো চোখের সামনে দেখলাম আগে, তখনই ভাবছিলাম যে ঠাকুমারা যে গল্প করেছে, উনি যে বাংলাদেশ থেকে যারা এসেছিলেন তারা কিরকম পরিস্থিতি মানে ওনারা বসবাস করেছে, হ্যাঁ ওইটা তখন চোখের সামনে ভেসে উঠছে, যদিও আমরা দেখিনি সেটা কি আর কি। তো শরণার্থী একটা আন্তর্জাতিক সমস্যা, সংকট বলতে পারি, তো এটা কি বলবো, আজকের দিনে সেটাকে, যেহেতু আজকের দিনটা ওই রকম একটা দিন দিবস, তো কি বলবো, তো শরণার্থী যাতে কাউকে হতে না হয়, এই যে যুদ্ধ বিগ্রহ এগুলো যাতে না হয়, তার জন্য আমাদের প্রত্যেকেই চেষ্টা করতে হবে।

0: ধন্যবাদ সমল দেবী, ধন্যবাদ ফোন করার জন্য এবং এত সুন্দরভাবে আপনার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যি শ্রোতা বন্ধু, শরণার্থী যারা হয় তাদের কি আদৌ কোনো দোষ থাকে? বা দোষগুণ যদি আমরা বিচার নাও করি, প্রতিটি পরিবার প্রত্যেকেই তো চায় দুমুঠো খাবার খেয়ে শান্তিমতে নিজের পরিবারের সাথে থাকতে, তাই নয় কি? সেই যে অধিকার, সেই যে ক্ষমতা, সেটা হারিয়ে যায় শরণার্থীদের বেলা। নিজের ভিটে মাটি যাকে নিয়ে আমরা গর্ব করি, যাকে নিয়ে আমরা নিজেদের পরিচয় গড়ে তুলি, সেই ভিটে মাটি যদি হারিয়ে যায়, সেই ভিটে মাটি থেকে যদি আমাদের প্রাণ ভয়ে পালিয়ে চলে যেতে হয়, ভাবুন একবার আমাদের পরিচয় কোথায় দাঁড়ায়। আমাদের ভাষা, আমাদের পরিবার, আমাদের বন্ধু, অনেকের থেকে আমরা দূর হয়ে যাই। অচেনা একটা দেশ, অচেনা একটা রাজ্য, অচেনা একটা ভূমি, সেখানে নিজের পরিচয় গড়ে তুলতে ভাবুন তো আরো কত সময় লাগবে। তবে হ্যাঁ, মানুষ সেটাও করতে পারে, সেটাও করে, সেটাও করেছে দিনের পর দিন, বছরের পর বছর, দশকের পর দশক ধরে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: আমি রতন দাস বলছি।
0: কি বলছেন বন্ধু, আরেকবার নামটা বলবেন।
1: রতন দাস।
0: রতন দাস, বলুন রতন বাবু।
1: আমরা নিজে শরণার্থী হয়েছি, আমাদের ত্রিপুরায় যে 80 জনের দাঙ্গায়। তো আমি সবসময় শুনি, কিছু বলি না। তো আজকে যেহেতু এর মুখে এরকম একটা দিন আর এরকম একটা প্রসঙ্গ আসলো, তো ইচ্ছা হলো যে একটু কিছু বলি। আজও মনে হয় যে ওই দিনটা আমাদের যেমনটা ছিল, মানে বাড়িতে আমরা ইলিয়ামুরা থেকে আরো ভিতরে ছিলাম, এখানে আমাদের জায়গা জমি ছিল, বুঝলেন তো? ওই বাড়িতে যদি তখনকার সময় কোন একটা ব্যক্তি বেড়াতে আসতো, আমরা ঘুমানোর জায়গা দিতে পারতাম না। আমাদের ধান চাল এত এত বেশি ধানের ইয়ে ছিল, জমি জমা ফসলা দিছিল। তো আমাদের ঘরে জানেন তো 50টা গরু ছিল আমার, একদম আমাদের ঘরে 50টা গরু। ওইগুলি সব কোথায় চলে গেছে, কি হয়েছে, কিছু রেটের আতা পাতা নেই, একদম কিছু নেই। আমরা শুধু পরনের প্যান্টটা নিয়ে কোনো মতে নিজের জানটা বাঁচিয়ে ওইখান থেকে বেরিয়ে আসছিলাম। দীর্ঘদিন আমাদের খুব কষ্টের সম্মুখীন হতে হয়েছে। এমনকি হয়তো আপনি জানেন কি জানি না, যে ক্যাশপুর চাল বলে একটা চাল ছিল তখনকার সময়, রেশন হিসেবে দেওয়া হতো, লাল রঙের খুব বড় বড় একদম খুব বড় বড় ভাত হতো এটার মধ্যে। তারপরে পুকুরের মাছ, আর ওই জায়গাতে ফিরে এসে যখন ওইটার মধ্যে পড়ি তখন তো কি অবস্থা। আমরা ছোট, মানে 4-5 ভাই, 3 বোন, আমরা সবাই ছোট ছোট ছিলাম। যাই হোক, ওটা একটা বলবো, এটা কি রাজনীতির শিকার হয়েছি আমরা, বা কিসের শিকার?
0: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রতন বাবু ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। সত্যি শ্রোতা বন্ধু, রতন বাবু কিছুটা বললেন যে কিভাবে নিজের বাড়িতে সবকিছু থাকা সত্ত্বেও, নিজের বাড়ির চাল, নিজের বাড়ির দুধ, সবকিছু থাকা সত্ত্বেও একটা সময় এমন পরিস্থিতির সম্মুখীন তাদের হতে হয়েছে যেখানে তারা যে চালটা পাচ্ছেন সেই ভাতটা তারা খেতে পারছেন না। নিজের বাড়ি, ঘর, জমি জমা সবকিছু ছেড়ে

0: তাদের আসতে হয়েছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, এই কাহিনী নিয়ে শুধু রতনবাবুর নয়, রতনবাবুর মতো এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের গোটা বিশ্ব জুড়ে, যারা নিজেদের পরিচয়, নিজেদের ভিটে মাটি, নিজেদের পরিবার, নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছেড়ে শুধুমাত্র প্রাণের মায়া করে, প্রাণকে হাতে নিয়ে পরমে শুধুমাত্র পরমের জামা কাপড়টাই সম্বল করে পালিয়ে গেছেন অন্যখানে। শ্রোতা বন্ধু, আপনাদেরও যদি এরকম অভিজ্ঞতা থাকে বা আপনাদের কারো থেকে যদি শুনে থাকেন আপনাদের পরিবারের, সে অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করুন। আজ আমরা কথা বলছি হারানো ঠিকানা নিয়ে। আজ বিশ্ব শরণার্থী দিবসে আমরা শরণার্থীদের এই যে দুঃখ, এই যে কষ্ট, সেটা স্মরণে রাখি এবং আমি একটু সহমর্মিতার হাত বাড়িয়ে দিই তাদের দিকে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: তপন দাস বলছি, আগরতলা।
0: নমস্কার তপন বাবু, বলুন।
1: দেখুন, আসলে আমি কিন্তু একজন শরণার্থী।
0: আচ্ছা।
1: বাবা 1950 সনে শরণার্থী হিসাবে বাংলাদেশ থেকে, তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এখানে শরণার্থী হয়ে দুর্গা বাড়িতে উঠে, এবং সেখান থেকে আমাদেরকে বাবার মুখে যা শুনেছি তখন কিন্তু আমার জন্ম হয়নি। আমাদেরকে ওলডাগরতলা থেকে 3 কিলোমিটার দক্ষিণে ইস্ট চাম্পামুড়া সরকার থেকে জায়গা দেওয়া হয়, 7.5 শ্রেণি করে প্রায় মানুষকেই একই নাপে জায়গা দেওয়া হয়। সেই জায়গাতে আমরা বহুদিন ছিলাম এবং তারপরে শরণার্থী জীবনের যে কষ্ট বাবার মুখে শুনেছি, খুব কষ্ট। 165 টাকা সরকার থেকে দিয়েছে নগদ, আর বাকি কিন্তু সব নিজেরাই করতে হয়েছে। তো যাই হোক, আমরা দেখেছি, আমি একটু বুঝের হয়ে দেখেছি 71-এর শরণার্থী আমাদের চতুর্দিকে, প্রচুর জায়গা খালি ছিল, টিলাবাড়ি আমাদের এখানে, এখন এটা ইন্দিরা কলোনি হয়েছে, বটতিলা বলতে একটা জায়গা আছে। তবে শরণার্থী জীবনটা খুব কষ্টের। আমি আপনাদের মাধ্যমে প্রার্থনা করব সারা বিশ্বের নেতারা যাতে কোনো মানুষকে শরণার্থী হওয়ার সুযোগ না দেন, এই আবেদন করব। কত ছেলে বাচ্চা জানেন খাওয়া দিয়েছে, আমি দেখেছি সরকার থেকে, কিন্তু খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নাই, কিন্তু চিকিৎসা ব্যবস্থা সেরকম ছিল না, আর একদম গণবসতি, তো যেই কারণে ডায়রিয়ায় প্রচুর বাচ্চা বয়স্ক লোক মারা গেছে, এবং তাদেরকে সৎ কাজ করার পর্যন্ত ব্যবস্থা ছিল না, মাটি তুলে গর্ত করে কবর দেওয়া হতো, কি হিন্দু কি মুসলমান, এরকম অবস্থা ছিল। শিয়ালে আবার পরের দিন তুলে রাস্তায় ফেলে দিত, এই অবস্থা দেখেছি 71-এর অবস্থা। যদিও 80-তে শরণার্থী ছিল এক সময়, সেটা এত ভয়াবহ ব্যবস্থা ছিল, পুনর্বাসন বা খাওয়া দাওয়া যত্নের ব্যবস্থা ছিল, শরণার্থী জীবনটা খুব কষ্টের, এটাই আমার আলোচনা। নমস্কার, ভালো থাকবেন।
0: অসংখ্য ধন্যবাদ তপন বাবু ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, সত্যি তো শরণার্থী মানেই পরিচয়ের সাথে অনেক কিছুই হারিয়ে ফেলা। তপন বাবু যেমন ভাবে বললেন আমাদের, শরণার্থী শিবিরগুলোতে একদিকে স্বর্ণালী দেবী বললেন যে খাবারের অভাব ছিল একটা সময়, মানুষ খেতে পারছিলেন না, যা সামনে পাচ্ছিলেন তাই সিদ্ধ করে খাচ্ছিলেন, পেটের ক্ষুধা এতটাই ছিল, ক্ষুধার্থ ছিলেন তারা। অন্যদিকে তপন বাবু জানালেন যে স্বাস্থ্য পরিষেবা এতটা ভালো না থাকায় অনেক মানুষের মৃত্যু হয়েছিল, মৃত্যুর পরেও তারা যথাযথ সম্মান পায়নি।

শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, হ্যালো, নমস্কার। না, বন্ধুর সঙ্গে কথা হচ্ছে না। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং আজ আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি হারানো ঠিকানা নিয়ে। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 03-8123-2653 এই নম্বরে।

শ্রোতাবন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতাবন্ধু, আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি হারানো ঠিকানা নিয়ে। আজ বিশ্ব শরণার্থী দিবস। আজকের দিবসে আমরা জানার চেষ্টা করছি শরণার্থীদের পরিস্থিতি, শরণার্থী হওয়ার মানে কী,

0: সেটা জানার চেষ্টা করছি। শ্রোতাবন্ধু আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। শ্রোতাবন্ধু, আপনাদের শরণার্থীর অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিন, সে গল্প আমাদের জানান, আমরা শুনব সেই গল্প। আপনাদের কথার মাধ্যমে, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের গল্পের মাধ্যমে আমরা আরো একটু বুঝতে চাই শরণার্থীদের সেই কষ্টকে, আরো একটু কাছ থেকে দেখতে চাই, অনুভব করতে চাই। আমরা আরো একটু সহৃদয় হতে চাই তাদের প্রতি, তাদের দুঃখের প্রতি, তাদের হারানো ঠিকানার প্রতি। আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। তবে হ্যাঁ শ্রোতা বন্ধু, প্রত্যেক সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা রেখেই আপনারা বলবেন আপনাদের অভিজ্ঞতার কথা। শ্রোতা বন্ধুকে পেলাম না, যাই হোক, তিনি আবারও চেষ্টা করবেন আশা করি। নমস্কার বন্ধু, কে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমাদের বুকটা কেঁপে উঠে। কারণ হচ্ছে যে আমরা গ্রাম ছেড়ে 5 দিন কোথায় গিয়ে থাকতে পারি না। হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যাঁ বলছি, আমরা গ্রাম ছেড়ে 5 দিন কোথায় গিয়ে থাকতে পারি না, আর দেখা যাচ্ছে শরণার্থী কোনো কারণে হয়তো কেউ আর্থিক দুর্বলতার জন্য, কেউ হয়তো পারিপার্শ্বিকের জন্য, কেউ হয়তো কোনো যুদ্ধের সময় যেগুলো এসছে আমাদের এখানে। বাবারা গল্প বলতেন যে এটা ও দেখছি না, ওরাও কিন্তু বাংলাদেশ থেকে এসছে, বুঝলি তো, ওরা শুধু খালি হাতে চলে আসতো, কোনো কিছু না, বাড়ি ঘর নাই, কিছু নাই, খালি হাতে এসে কারো বাড়িতে হয়তো উঠতো, কাজের সূত্রে তার বাড়িতে থাকতো, তারপর তার একটু বাসস্থানের ব্যবস্থা হতো কোনো রকম। হ্যাঁ, তো এগুলো আমাদের ভাবতে কেমন লাগে বুঝলেন? আমরা ছেলে মেয়ে নেই যে 5 দিন কোথাও গিয়ে থাকতে পারি না, আর ওই শরণার্থী সব কিছু নিজের দেশের মাটি ছেড়ে দিয়ে যে আশা, এগুলো মানে শুনতেই খুবই খারাপ লাগে। আমরা ভাবতে পারি না যে কি মানুষের কি অবস্থার মধ্যে থাকতে হয়। হ্যাঁ, আজও দেখবেন অনেকে কাজের সূত্রে আমাদের এদিকে আসে, যেহেতু দেখা যায় আর্থিক দুর্বলতার জন্য আর ওখানে গিয়ে পৌঁছায় না, এখানেই থেকে যায়, এরকম অনেক নজির আছে দেখবেন এখানে থাকে।
0: শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অর্ণব, এবং আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি হারানো ঠিকানা নিয়ে। শ্রোতাবন্ধু, 1971 সালের সেই শরণার্থী শিবিরের কথা অনেকেই বলছিলেন। ত্রিপুরার বিভিন্ন স্থানে সখন শত শত শরণার্থী শিবির গড়ে উঠেছিল। আগরতলা, সোনামুড়া, বিলুনিয়া, ধর্মনগর, কৈলাসহর, কমলপুর সহ সীমান্তবর্তী এলাকাগুলোতে ছিল অসংখ্য শিবির। শিবিরগুলোর জীবন ছিল অত্যন্ত কষ্টকর। সরকারের থেকে অনেক চেষ্টা করা হয়েছিল তখন সবার হাতে খাবার পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু তারপরেও খাদ্যের অভাব ছিল, বিশুদ্ধ পানীয় জলের সংকট ছিল, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা ছিল, সংক্রামক রোগের প্রকোপ, শিশুদের অপুষ্টি, এইসব সমস্যা নিয়মিতই দেখা যাচ্ছিল। সরকার চেষ্টা করছিলেন, সাধারণ মানুষ তাদের প্রাণ উজাড় করে দিয়েছিলেন, তারপরেও কষ্ট অনেকটাই ছিল, তবুও মানুষ বেঁচে থাকার আশা ছাড়েনি। শরণার্থীদের মধ্যে বিপুল সংখ্যক ছিলেন নারী ও শিশু। অনেকেই পরিবারের সদস্যদের হারিয়েছিলেন, কেউ স্বামীকে, কেউ সন্তানকে, কেউ বাপ বাবা মাকে হারিয়ে সীমান্ত পেরিয়েছিলেন। শ্রোতাবন্ধু, শিশুরা সব থেকে বেশি এই যুদ্ধের, এই শরণার্থী হওয়ার বিভীষিকা তাদেরকে সম্মুখীন হতে হয়। ক্ষুধা, তৃষ্ণা, অনিশ্চয়তার মধ্যে বড় হতে বাধ্য হয়েছিলেন অনেক শিশু। অনেকের শিক্ষা জীবন দীর্ঘ সময়ের জন্য থেমে যায়। যদিও ত্রিপুরা শুধু শরণার্থীদের আশ্রয় দেয়নি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটিতেও পরিণত হয়েছিল। ১৯৭১ সালের 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের পর ধীরে ধীরে শরণার্থীরা নিজ দেশে ফিরে যেতে শুরু করেন। অনেকেই ভাঙা ঘর, পোড়া গ্রাম এবং যুদ্ধবিধ্বস্ত বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন তখন। তবুও স্বাধীন দেশের নাগরিক হিসেবে

0: ফিরে যাওয়ার আনন্দ ছিল অপরিসীম। অনেকেই আবার থেকে গেছিলেন ছোট্ট রাজ্য ত্রিপুরায়। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার বন্ধু, আমি কমল দেব বলছি।
0: নমস্কার কমল বাবু, বলুন।
1: বলছিলাম যে আসলে ষোলোটা হচ্ছে একটা খুবই কষ্টকর দুঃখের দিন, বুঝলেন? আসলে 2017 সালে দেখলাম যে আগরতলায় খুব বন্যা হয়েছিল। তো বন্যার জলে অনেকের খুবই ক্ষতি হয়েছে, ঘরের জিনিসপত্র, ঘরের যত আসবাবপত্র, প্রায় অনেক মানুষই শরণার্থী হলো। তো ওদেরকে দেখলাম যে রুটি, চিড়া, গুড়, বিস্কুট, দুধ দিচ্ছে, বুঝতে পারলেন? ওটা দেখে আমার খুবই মানে খারাপ লাগতো। ওরা কি জীবনযাপন করছে আর আমরা কি জীবনযাপন করছি?
0: একদম
1: দেখি ওদের একটা জীবন গোটাই তিনি আজকে আমার মানে ওই প্রবলেমটা শুনে বললাম আর কি।
0: ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধু, একজন মানুষ যখন তার ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন, তখন সে শুধু তার বাড়িটা হারায় না, সে হারায় তার পাড়ার চায়ের দোকান, তার মায়ের রান্নাঘরের গন্ধ, তার স্কুলের মাঠ, তার প্রথম প্রেমের স্মৃতি। শরণার্থী হওয়া মানে শুধু ভৌগোলিক স্থান পরিবর্তন নয়, শরণার্থী হওয়া মানে নিজের অস্তিত্বের একটা অংশ হারিয়ে ফেলা। আজ পৃথিবীতে প্রায় প্রতি 67 জন মানুষের মধ্যে একজন জোরপূর্বক বাস্তুচ্যুত। সংখ্যাটা এত বড় যে কল্পনা করাও কঠিন বন্ধু। কিন্তু এই সংখ্যার প্রতিটি অঙ্কের পেছনে রয়েছে একজন মানুষ, একটি পরিবার, একটি অসমাপ্ত গল্প। শ্রোতা বন্ধু, বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের দিকে যদি আমরা নজর রাখি, বিশ্বের সব থেকে দীর্ঘস্থায়ী শরণার্থী সংকটগুলোর একটি ফিলিস্তিনি শরণার্থী সংকট। 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর লক্ষ লক্ষ ফিলিস্তিনি নিজেদের ভূমি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। তাদের অনেকে ভেবেছিলেন কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর ফিরে যাবেন, কিন্তু সেই কয়েক সপ্তাহ আজ প্রায় 8 দশকে পরিণত হয়েছে। লেবানন, জর্ডন, সিরিয়া এবং গাজার শরণার্থী শিবিরে এমন পরিবার রয়েছে যাদের চতুর্থ প্রজন্ম শরণার্থী হিসেবেই জন্ম নিচ্ছে। এক বৃদ্ধা ফিলিস্তিনি নারীর সাক্ষাৎকারে সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, আপনি এখনো বাড়ির চাবি কেন রেখে দিয়েছিলেন? তিনি উত্তর দিয়েছিলেন, কারণ আমি এখন বিশ্বাস করি একদিন দরজাটা আবার খুলব। চাবিটা মুচড়ে পড়ে গেছে, কিন্তু আশাটা সে আশাতে মুচড়ে পড়েনি। শ্রোতা বন্ধু, 2011 সালে যখন সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়, তখন অনেক শিশুর বয়স ছিল মাত্র 1 বা 2 বছর, আজ তারা তরুণ। কিন্তু তারা কোনোদিন শান্তির সিরিয়া দেখেনি। সিরিয়ার যুদ্ধ পৃথিবীর বৃহত্তম শরণার্থী সংকটগুলোর একটি সৃষ্টি করেছে। কয়েক মিলিয়ন মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। একটি ছোট্ট মেয়ে, তার নাম ধরা যাক মরিয়ম, লেবাননের একটি শরণার্থী শিবিরে জন্ম হয়েছে তার। এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার বাড়ি কোথায়? সে বলেছিল, এই তো আমার বাড়ি। তার মা তখন কান্না করে বলেছিলেন, না মা, তোমার বাড়ি এটা নয়, তুমি শুধু আসল বাড়িটা কোনোদিনও দেখোনি। এই এক টুকরো সংলাপ পুরো শরণার্থী জীবনের প্রতীক। শ্রোতা বন্ধু, আরো একটা গল্প বলি আপনাদের।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা অনেকেই বলছিলেন। বাংলাদেশের হবিগঞ্জের একটি গ্রামে একজন শিক্ষক ছিলেন। সেই শিক্ষকের 5 ছেলে 3 মেয়ে। সেই শিক্ষকের বেশ নাম ডাক রয়েছে সেই গ্রামে। সেই শিক্ষকের সম্মান রয়েছে সেই গ্রামে। বেশ ভালোই চলছিল তাদের পরিবার। 8 ভাই বোন একে অপরের সাথে মিলেমিশে তাদের দিন যাপন করতেন। বাবা মায়ের সাথে খুব সুন্দর ছিল তাদের সংসার। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে থাকে। সেখানে উগ্রতা জন্ম নেয় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হতে থাকে। পাড়াপড়শি যারা হয়তো একটা সময় সম্মান করতেন, তারাই ধীরে ধীরে তাদের বিরুদ্ধে যেতে লাগলেন। সামাজিক যে অবস্থান সেটা বদলাতে থাকলো। সেই শিক্ষক তার ছেলেপুলেদের বাংলাদেশের তাদের ভিটেমাটি থেকে তাদের সেই বিশাল বড় বাড়ি এবং বিশাল ক্ষেত যেখানে রয়েছে সেই জায়গা থেকে তাদের ছেলেপুলেদের ধীরে ধীরে ভারতবর্ষে পাঠাতে শুরু করলেন, তাদের আত্মীয়ের বাড়িতে। কারণ তিনি আগে আজ করেছিলেন যে বেশি দিন হয়তো আর সেখানে থাকা চলবে না। ছেলেমেয়েরা জানতো যে তারা কিছুদিনের জন্য তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছে, কিছুদিন পরেই আবারও ফিরবে তাদের নিজের বাড়িতে, নিজের সেই আম গাছে উঠে কাঁচা আমের মধ্যে নিজেদের ছোট্ট ছুরি দিয়ে নাম অঙ্কন করে লিখে রাখবে। বড় হয়ে যখন আমখানি পাকবে তখন নিজের নামের নাম লেখা সেই আমটা সে নিজের সেই ছোট্ট ছুরিটি দিয়ে কেটে খাবে। প্রত্যেক ভাইয়ের এমনই ছিল স্বপ্ন। গ্রামের সেই নদীতে যেখানে নৌকো চালাতে যেত সেই নদীতে আবারও ফিরবে তারা। গ্রামের যে মাঠে খেলাধুলা করত সেই মাঠে আবারও ফিরবে তারা, আবারও খেলবে তারা, এমনই ছিল তাদের আশা। কিন্তু পরিস্থিতির সাথে সাথে তাদের ছেড়ে যেতে হয়েছিল তাদের ভিটে মাটি, চলে যেতে হয়েছিল তাদের আত্মীয়ের বাড়ি, যেখান থেকে আর কখনো তারা নিজেদের বাড়িতে ফিরতে পারেনি। ধীরে ধীরে সেই সব ভাই বোনদের পাঠানোর পর সেই শিক্ষককেও একদিন গভীর রাতে চুপিসারে সেই বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল। দীর্ঘ বছরের সেই বাড়ি, দীর্ঘদিনের স্মৃতি জড়ানো সেই বাড়ি, দীর্ঘ কষ্টের ফলে তিলে তিলে গড়ে তোলা সেই বাড়ি, সেই বাড়িকে ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল এক অন্ধকার রাতে। পায়ে হেঁটে পাড়ি দিতে হয়েছিল বহু লম্বা পথ। শেষবার বাড়ি থেকে বার হওয়ার সময় ঘরের দরজাটা একবার ছুঁয়ে কিছু একটা মনে মনে বলেছিলেন। তিনি হয়তো জানতেন যে আর ফেরা হবে না এই বাড়িতে, কিন্তু তারপরেও মনের কোণে কোথাও না কোথাও একটা আশা তো ছিল। তাদের জমি, যে জমিতে বিভিন্ন সবজি, বিভিন্ন চাল, ধান হতো, সেই ধানের জমি অনেকটাই বড় ছিল। সেই সব কিছু ফেলে তাদের প্রাণের ভয়ে পালিয়ে আসতে হয়েছিল। দীর্ঘ বছর

তারা তাদের আত্মীয়ের বাড়ি পরবর্তী সময়ে তারা ভারতবর্ষে বাসস্থান গড়েছিলেন নিজের। ধীরে ধীরে তাদের ছেলেরা মেয়েরা তারাও প্রতিষ্ঠিত হলো, কিন্তু সেই শিক্ষক তার আর ফেরা হয়নি সেই গ্রামে, সেই বাড়িতে, সেই উঠোনে। শেষ নিঃশ্বাস যেদিন নিচ্ছেন তিনি, চোখ বন্ধ করার পর সেই বিছানায় শুয়েও তিনি ভাবছিলেন, একবার যদি সেই বাড়িতে ফিরতে পারতেন, একবার যদি তার বাড়ির উঠোনে বসে সেই আম গাছের সেই পাখি তার আওয়াজটা শুনতে পারতেন, বা সেই হাওয়া তার মুখে যেটা লাগতো সেই উঠোনে বসে সেটা একবার অনুভব করতে পারতেন। বহু বছর পর তার ছেলেরা অন্য এক নতুন দেশেই তাদের বাড়ি করে নিয়েছিল। সেখানে তারা নিজেদের জীবন শুরু করেছিল, নতুন জীবন। অনেকে ফিরেও যেতে পারেনি তাদের নিজের মাটিতে, এখানেই তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একটি ছেলে ফিরে গেছিল সেই গ্রামে, বহু বছর পর সেই গ্রামের চেহারা একেবারেই বদলে গেছে। প্রায় 50 বছর পর সেই গ্রামের মাটিতে পা রেখেছিল সেই শিক্ষকের ছেলে। পা রাখা মাত্রই তার মনে ভরে উঠেছিল সেই ছোটবেলার স্মৃতি, সেই রাস্তা, সেই আম গাছ, সেই উঠোন, সে খুঁজে বেড়াচ্ছিল মনে মনে। অবশেষে খুঁজতে খুঁজতে সেই বাড়ির সন্ধান মিলে। সেই বাড়িতে এখন অন্য কেউ থাকে। সেই পুকুরে অন্য কারোর নাম রয়েছে। সেই পুকুরে যাওয়া মাত্রই একেবারে স্মৃতির ঝাঁক যেন ফিরে এলো। সেই পুকুরের জলে নেমে হাত ধুয়ে আবারও সেই শৈশবের দুষ্টুমির কথা মনে পড়লো। এই পুকুরের পাশে দাঁড়িয়ে বা পুকুরের জলে নেমে যেটা করতেন তিনি, সেই বাড়ির চারপাশটা একবার ঘুরে দেখেছেন, চারপাশের খোঁজ খবর নিয়েছেন। একবার দূর থেকে গোটা ক্ষেতটা দেখেছেন। সেই ক্ষেতের জন্য, সেই ক্ষেতের গল্প যখন তিনি করতেন তার নিজের বাড়িতে ভারতবর্ষে, তখন অনেকেই বিশ্বাস করত না, অনেকেই ভাবত যে গাল গল্প দিচ্ছেন, সেই আষাঢ়ে গল্পের কথা ভাবতেন। কিন্তু তিনি সেদিকে তাকিয়ে মনে করলেন আবারও যে এই বাস্তবটা হয়তো কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ শ্রোতা বন্ধু, শরণার্থী হওয়া এতটাই কষ্টকর, নিজের পরিচয়, নিজের সবকিছু ছেড়ে বেরিয়ে আসা। সেই একদিনের জন্য সেই ছেলে সেখানে গিয়েছিলেন, কিন্তু ছেড়ে আসতে হয়েছিল তাকে সেই জায়গা। কিন্তু আসার পথে স্মৃতিগুলো চাঙ্গা হয়েছিল, আসার পথে কিছুই আনতে পারেননি, শুধু এক মুঠো নিজের জায়গার মাটি তুলে নিয়ে এনেছিলেন। সেই মাটিতে রয়েছে তার বাবার স্মৃতি, তার মার আদর, তার এলাকার মানুষের ভালোবাসা। সেই শিক্ষকের কথা এখনো অনেকের মনে আছে, সেটা শুনে তার খুব ভালো লেগেছিল। সেই স্মৃতিটা জুড়ে বাড়ি ফিরলেন তিনি। এই গল্পটা শ্রোতা বন্ধু অনেক শরণার্থীদেরই, এরকম গল্প প্রত্যেক শরণার্থীর জীবনেই হয়তো আসে। অনেকেই হয়তো ফিরে যেতে কখনো পারেন না তাদের নিজের ভিটে বাড়িতে, এই কষ্টটা নিয়েই তাদের হয়তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে হয়। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনুপ। আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি হারানো ঠিকানা নিয়ে। আপনারা ফোন করুন 03-8123-2623 এই নম্বরে।

0: রয়েছেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার দেবী ম্যাডাম, বলুন। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব এবং শ্রোতা বন্ধু, আজকের আজ রাতের এই বিষয় হারানো ঠিকানা। আজ বিশ্ব শরণার্থী দিবস। আজকের এই বিশ্ব শরণার্থী দিবসে আমরা কথা বলছি শরণার্থীদের নিয়ে, তাদের পরিচয় নিয়ে, তাদের কষ্ট নিয়ে। শ্রোতা বন্ধু রয়েছেন? নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো হ্যালো হ্যালো, দেখুন যাবতীয় আপনার মধ্যে ফোন
0: নমস্কার নীলমণি বাবু, বলুন।
2: মনে পড়ে সেই 80 সালের দাঙ্গা, সেই দাঙ্গায় মোদী শরণার্থী এমন বড় রোমাঞ্চ যে রূপমূর্তি ধারণ করার যে থেকে আরো বেশি ভয়ানক দিবস রূপহর্ষণ, সেই অবস্থা যে মর্মান্তিক ঘটনা যে আশি দাঙ্গায় বা শরণার্থী মনে পড়ে। সেই 80 সাল দাঙ্গায় শরণার্থীদের যে বিপদ আপদ দেখে আমি মর্মান্তিক
0: বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নীলমণি বাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সত্যি প্রত্যেক সময় শরণার্থীদের যে অবস্থা খুব একটা আলাদা হয় এমন তো নয় শ্রোতা বন্ধু। রোহিঙ্গাদের গল্প যদি বলি, রোহিঙ্গাদের গল্প একবিংশ শতাব্দীর সব থেকে বড় মানবিক বিপর্যয়গুলোর একটি। 2017 সালে মিয়ানমারের সহিংসতা শুরু হলে 7 লক্ষেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। আজও কক্সবাজারের শিবিরগুলোতে প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠছে। ভাবুন একবার, আপনি নিজের গ্রামের আলো দেখতে পাচ্ছেন, নিজের বাড়ির দিকটা চেনেন, কিন্তু সেখানে যেতে পারবেন না। রোহিঙ্গা আলোকচিত্রী সাহায্যিয়া এমনই অনুভূতির কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে সীমান্তের উপার থেকে নিজের গ্রামের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু সেখানে যেতে পারছেন না তিনি। শ্রোতা বন্ধু, আরো একটি ঘটনার কথা বলি। একটি নৌকা অতিমাত্রায় ভিড়, খাবার নেই, জল নেই, ঝড় উঠল হঠাৎ, সেই নৌকাটি ডুবে গেল। একজন মা কাঠের টুকরো আঁকড়ে ধরে 2 দিন ভেসেছিলেন, তার সন্তানকে আর খুঁজে পাওয়া যায়নি। এমন শত শত ঘটনা প্রতি বছর ঘটে চলেছে। 2025 সালে আন্দামান সাগরে রোহিঙ্গাদের সমুদ্রযাত্রার পথে প্রায় 900 জন নিখোঁজ বা নিহত হয়েছিলেন। এভাবেই হয়তো শরণার্থীদের জীবন বিপন্ন হয়ে থাকে প্রতিনিয়ত। শ্রোতা বন্ধু রয়েছেন? নমস্কার বন্ধু, কে রয়েছেন?
3: হ্যালো,
0: নমস্কার।
3: হ্যালো,
0: নমস্কার বন্ধু, শুনতে পাচ্ছি, বলুন।
3: হ্যালো,
0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। শ্রোতা বন্ধু, আজ রাতের আজকের পর্বে আমরা কথা বলছি হারানো ঠিকানা নিয়ে। ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে।
4: ऊपर वाले ने अपनी मोहब्बत के सदके में हम सब के लिए ये धरती बनाई थी।

0: আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, আজ আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি হারানো ঠিকানা নিয়ে। আজ বিশ্ব শরণার্থী দিবস। আজ শরণার্থী দিবসে শরণার্থীদের হারানো ঠিকানা নিয়ে আমরা কথা বলছি, তাদের হারানো পরিচয় নিয়ে কথা বলছি। ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার।
0: হ্যালো। নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি লীলা কর্মকার বলছি, আগরতলা গান্ধীঘাট থেকে।
0: নমস্কার লীলা দেবী, বলুন।
1: আজ তো বিশ্ব শরণার্থী দিবস না? আর আজকে প্রসঙ্গ, আজ রাতের প্রসঙ্গ রাখা হয়েছে হারানো ঠিকানা, তাই না? তো বিশ্ব শরণার্থী দিবস, শরণার্থী মানে কি? মানে কৃপা পাচ্ছি, মানে নিজের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য চাকরি যার যেটাই আছে আর কি, সবকিছু ছেড়ে, নিজের বাড়ি ঘর সব ছেড়ে কোন অন্য রাজ্যে বা অন্য দেশে চলে আসার জন্য বাধ্য হয়ে চলে আসা, তাদেরই তো শরণার্থী বলা হয়। শুধু প্রাণ আর মান ইজ্জতের মান রক্ষা করার জন্য কিন্তু তারা চলে আসতে বাধ্য হয়। এখন নিজের ইচ্ছে আসে না, নিজের সেই যে নিজের ভিটা ছেড়ে তারা কৃপা প্রার্থী দয়া প্রার্থী হয়। 1971 সালের সেই যে তৎকালীন যে পূর্ববঙ্গে যে রাজনৈতিক অস্থিরতা, মানে কি দুর্বিষহ খুব দুঃখজনক অবস্থা যে চলছিল, তখন প্রাণের ভয়ে এবং মান ইজ্জতের ভয়ে আমার মা বাবা, হ্যাঁ ভাই বোন, এরা চলে আসতে বাধ্য হয়েছিলেন। তখন আগরতলাতে আমি ভাড়া বাড়িতে থাকতাম, একখানা রুম, দুই দিকে দুটো বড় বড় বারান্দা, হ্যাঁ এরকম আর কি। তো তখন শুধু আমার মা বাবা ভাই বোনরা না, বা পরিবার খুব বড় এবং শ্বশুরবাড়ি থেকেও লোকজন এসেছিলেন, কিন্তু তখন আর ওইখানে থাকা কোন অবস্থাতেই সম্ভব নয়। যুবক যুবতী ছেলে মেয়েদের বাড়ি থেকে ধরে নিয়ে যেত, সে আর বাড়ি ফিরে আসতো না, মা বাবার সামনে যা ইচ্ছা তাই করতো, মানে খুব চরম সংকটময় অবস্থা তখন চলছিল আর কি। তো আমার বাবা যেদিন, শুনতে
0: পাচ্ছ?
1: তো আমার বাবা যেদিন, মানে পুরোপুরি ভাইদের আগে পাঠিয়ে দিয়েছিলেন, কারণ ভাইদের রাখা যাচ্ছে না, নিয়ে যাচ্ছে অন্যান্য বাড়ির ছেলেদের। তো ভাগ্য ভালো, মানে শ্বশুরে আসতে পেরেছে যে আমার ভাইরা। তো শ্বশুর বাড়ি আমার বাবা যেদিন আসলেন, মানে বাড়ি ঘর ছেড়ে একবারে, তখন আমার বাড়িতে যেদিন বিকেলবেলা মনে আছে, বিকেল দিকে সন্ধ্যার দিকে এসেছিলেন, কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকলেন, বললেন মা গো সব তো শেষ হয়ে গেল, কিছুই তো নেই। আমার মায়ের কোমরে কিছু গয়না মানে বেঁধে রেখেছিলেন যে হাতে হাতে পড়া থাকতে বা গায়ে পড়া থাকতে, সেগুলো তো কেড়ে নিয়ে যাবে সেখানকার ওই যে রাজাকার বাহিনী, সেই যে খান সেনারা, এগুলো তো সেভাবে নিয়ে যাবে হয়তো যদি দেখতে পায়। লুকিয়ে চুরি তো আসা না সে, তারপরে সেই যে অবস্থা, আমরা তখন তো আমরা আমার তখন বড় মেয়ে, তখন 3 বছর বয়স, আমরা তিনজনের পরিবার, ছোট্ট পরিবার। তবে আমার ঘরে তখন শ্বশুরবাড়ি বাবার বাড়ি মিলে প্রায় 20-21 জন, অবশ্য সবসময় ছিলেন না, কিছু মানে এসে কেউ আবার পশ্চিমবঙ্গে চলে যাচ্ছে এইভাবে। তখন আর কি এত লোকের কি করে হবে, আমার তো ছোট্ট ছোট্ট হাড়িকুড়ি না। আর কি বলে এলাম, আমি আমার স্বামী কি করলেন, মাটির বড় বড় হাড়ি দাঁড়িয়ে কিনলেন। তারপরে আমার স্বামীর যে কলিগরা, তাদের তো স্বামীকে আমলের বাড়ি, তাদের বাড়ি থেকে সেই হাড়ি, সেই গামলা, এই সমস্ত সব এনে দিতেন। কারো কারো বাড়ি থেকে আবার সেই সবজি টবজি এনে দিতেন, উনি বস্তা বস্তা, আমার হাজবেন্ড বস্তা বস্তা চাল আনতেন, সে খাবার টাবার ইয়ে করার জন্য। তারপরে সেই যে অবস্থা, মানে সেই যে কি অবস্থা, সে মানে এখন শুধু এইটুকু মুখের কথায় কিন্তু বলে বোঝানো যাবে না, কি যে দুঃখজনক, কি যে দুর্বিষহ অবস্থা ছিল তখন। তবে সৌভাগ্যক্রমে আমার আত্মীয় পরিজন অনেকেই কলকাতা পশ্চিমবঙ্গে আছে, তাই আস্তে আস্তে আমি কি করলাম, আমাদের আত্মীয় স্বজনদের কেউ কেউ কাউকে কাউকে সেই পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিলাম। কারণ ত্রিপুরা রাজ্য তো তখন যুদ্ধক্ষেত্র, আমাদের আমরা তো যুদ্ধক্ষেত্রের মধ্যে ছিলাম তখন, খুব খারাপ অবস্থা। শুনতে পাচ্ছ আমার কথা?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: তারপরে সে যে কি অবস্থা, সে তখনকার অবস্থা মানে বলে বোঝানো সম্ভব না। আমি সেই সোনালীর কথা কিছুক্ষণ আগে আমি শুনছিলাম, মানে সত্যি এত ভালো, মানে মানসিকতার ওরা। আমাদের ভারত সরকার, তৎকালীন যে ভারত সরকার, মানে কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ আমরা। এবং ত্রিপুরা রাজ্যের যে স্থায়ী বাসিন্দারা, সেই লোকাল বা ইয়ে বা

0: সেই সবাই একভাবে আপন করে নিয়েছে এই মানে কঠিন অবস্থায়, এমন দুঃখজনক অবস্থায়, সে মানে মানে মানে এখনো মনে পড়ে, মানে চোখের জোর রাখা যায় না আরকি আজকে এই শরণার্থী কথা বলাতে। তো এই আর কি
1: যারা শরণার্থীদের এই কষ্ট দেখেছেন, নিজেরা নিজেরা অনুভব করেছেন, সেদিনগুলো কেমন ছিল তারাই শুধু বলতে পারবেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার দাদা, আমি জোলাইবাড়ি থেকে সুমন মোড়ে বলছি।
1: জোলাইবাড়ি থেকে সুমন
2: মোড়ে?
1: সুমন মোড়ে, বলুন সুমন বাবু।
2: হ্যাঁ দেখুন, প্রতি বছর আজকে দিনে এটা বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয়। আর বিভিন্ন দেশের যে যুদ্ধ, সংঘর্ষ, নির্যাতন, বাধা, দুর্যোগের কারণে যারা নিজের পরিবারের ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে ব্যর্থ হয়েছে, তাদের দুর্দশা অধিকার সংগ্রামের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা হয় আজকের দিনে। আর এর আগে যে ত্রিপুরাতে প্রাকৃতিক বন্যা যে একটা অবস্থা হয়েছিল, তখন আমার নিজের দেখে অনেক কৃষকের অনেক ফসল নষ্ট হয়েছে এবং অনেক গৃহপালিত পশু ও অকাল মৃত্যুবরণ করেছে। এবং এই জিনিসটা যাতে মানে সামনে না আসে সেটাই আশা রাখছি আজকের দিনে।
1: একদম, অসংখ্য ধন্যবাদ সুমন বাবু। সত্যি বিগত দিনে যা আমরা কাটিয়ে এসেছি সেটা যাতে আর কখনো ফিরে না আসে সেই চেষ্টাটাই আমরা করব, সেই চেষ্টাটাই আমাদের করতে হবে, করা উচিত। আমাদের আগামী প্রজন্ম যাতে অন্তত পক্ষে ভিটেমাটি ছাড়তে তাদের না হয়। শ্রোতা বন্ধু, আমরা অনেকেই রয়েছি যারা যারা হয়তো এখনো সেই পুরনো দিনে বেঁচে আছি, কারণ আমাদের সেই ভিটেমাটি, আমাদের সেই পরিচয়, সেই পরিচয় নিয়েই আমরা থাকতে চাইছি কিন্তু পারছি না। মনটা সেই পুরনো দিনেই তখন ফিরে যায়।

0: শ্রোতাবন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতাবন্ধু, আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি হারানো ঠিকানা নিয়ে। আজ বিশ্ব শরণার্থী দিবস। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: আমাদের বাড়ির সামনে অনেক বাড়িতে ঢুকে যেত, তারপরে রাত্রিবেলা মানুষ বের করে দিত না, মানবিকতা ছিল তাদের মধ্যে, একটু রান্না করে খাবার দিত, বাচ্চা কুলে চিৎকার করতেছে, দুধের শিশু এরকম করে রাত কাটাইতো, কার কোনো বাড়িতে হয়তো মা ছিল, আরেক বাড়িতে মেয়ে চলে গেছে, রাত্রটা কাটাইতো, কষ্ট লাগে অনুপটা ভাবলে, নিজের চোখে দেখেছি যে আমরা বাড়ির পাশে দিয়ে এই মানে মাথার মধ্যে কাপড়ের বোঝা নিয়ে নিয়ে বাচ্চা কুলে নিয়ে দৌড়াচ্ছে, আসতে আসছে কথা বললে কোথায় লুকাবে, আর গ্রামেগঞ্জের মানুষ তো সব আত্মীয় স্বজন আগরতলা এসে ভরে গেছে, তারা তারা মুহূর্তে জানটা নিয়ে মানে প্রাণের মায়াতে আর শিশু সন্তান কুলে ছেলে হাতে ধরা এরকম ভাবে আশ্রয় নিয়েছে, মানে তাদের কষ্ট যে ভাবলে আমরা চোখে যা দেখেছি, খাওয়া নেই পড়া নেই এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে আসছে, খুব কষ্ট হবে শরণার্থী যেন এই জীবনে কেমন না হয়।
0: ঠিক, অসংখ্য ধন্যবাদ করার জন্য। সত্যি শরণার্থী যাতে আর কেউ না হয় সেই চেষ্টাই আমরা করব। একসময় শ্রোতাবন্ধু উদ্বাস্তু শব্দটি ছিল রাজনৈতিক বাস্তবতা, আজ তা পরিবেশগত বাস্তবতাও। তবু মানুষের গল্পে আশার আলো কখনো নিভে যায় না। যে মানুষটি একদিন সব হারিয়ে নতুন দেশে আসে আশ্রয় নিয়েছিল, তার সন্তান হয়তো আজ একজন শিক্ষক, চিকিৎসক, শিল্পী বা বিজ্ঞানী। অর্থাৎ হারানো ঠিকানার ভেতর থেকে জন্ম নিতে পারে নতুন ভবিষ্যৎ। মানুষের সব থেকে বড় শক্তি তার অভিযোজন ক্ষমতা। সে ভাঙে কিন্তু শেষ হয়ে যায় না, সে কাঁদে কিন্তু থেমে থাকে না, সে হারায় কিন্তু আবার করে। হয়তো এই কারণে পৃথিবীর সব শরণার্থীর গল্পের মধ্যেই আমরা খুঁজে পাই মানবতার সব থেকে উজ্জ্বল রূপ। তবে হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা আমাদের সবকিছুর মধ্যেও যতই আমরা এস্টাবলিশড হয়ে যাই, যতই আমরা যা খুঁজে করে ফেলি, মনে কিন্তু আমাদের সেই স্বদেশের টান একটা রয়েই যায়।

শ্রোতাবন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM টুচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি আপনাদের বন্ধু আর যে অন্য বলেছি আপনাদের সাথে। আর আজ রাতে আজকের এই পর্বে আমরা কথা বলছিলাম হারাম ঠিকানা নিয়ে। আজ বিশ্ব শরণার্থী দিবস। শ্রোতাবন্ধু, আজ যখন আমরা নিজেদের ঘরে নিরাপদ বসে আছি, তখন পৃথিবীর কোথাও না কোথাও কোনো পরিবার নতুন আশ্রয়ের সন্ধান করছে, কোনো শিশু নতুন স্কুল খুঁজছে, কোনো মা নতুন করে সংসার গড়ার স্বপ্ন দেখছেন, কোনো বৃদ্ধ স্মৃতিতে আঁকড়ে ধরে আছেন তার হারিয়ে যাওয়া বাড়ির উঠোন। তার গল্প আমাদের গল্প থেকে আলাদা নয়, কারণ শেষ পর্যন্ত মানুষ তার ঠিকানা দিয়ে নয়, তার মানবতা দিয়ে পরিচিত হয়। আজকের এই বিশ্ব শরণার্থী দিবসে আমরা স্মরণ করি সেই সব মানুষকে যারা ঘর হারিয়েছেন কিন্তু স্বপ্ন হারাননি, যারা দেশ হারিয়েছেন কিন্তু মানবতার উপর বিশ্বাস হারাননি। শ্রোতাবন্ধু, চলুন আমরা এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে কাউকে যুদ্ধের ভয়ে ঘর ছাড়তে হবে না, কাউকে ধর্ম বা জাতিগত পরিচয়ের কারণে উদ্বাস্তু হতে হবে না, কাউকে বেঁচে থাকার জন্য নিজের শিকড় উপড়ে ফেলতে হবে না। শ্রোতাবন্ধু, মানুষের সব থেকে বড় ঠিকানা কোনো মানচিত্রে একা থাকে না, তাকে থাকে মানুষের হৃদয়ে, আর সেই হৃদয়ের নাম মানবতা। শ্রোতাবন্ধু, তারপরেও ফিরে যাওয়ার সেই ইচ্ছে, ফিরে যাওয়ার সেই আকাঙ্ক্ষা আমাদের মনে কিন্তু সব সময় থাকে। আজ এই বিশ্ব শরণার্থী দিবসে আমরা শরণার্থীদের কথা স্মরণ করছি, তাদের কষ্ট, তাদের জীবনযাপনকে আরো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করছি। হ্যাঁ শ্রোতাবন্ধু, শ্রোতাবন্ধু, সেই সব শরণার্থী যারা সবকিছু হারিয়েও স্বপ্ন দেখেছেন, যারা এখনো ভাবেন যে আবার ফিরে যাব সেই গ্রামে, সেই বসত ভিটেতে, তাদেরকে আমাদের কুর্নিশ। আমরা প্রণ নিয়ে চলুন যাতে আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্ম কখনো যাতে তাদের এই বিভীষিকাময় জীবন যাপন না করতে হয়। শ্রোতাবন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব আজকের এই আজ রাতের পর্ব থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভালো থাকবেন, আগামী প্রজন্মের কথা একটু হলেও ভাববেন।

শ্রোতাবন্ধুবারে জানিয়ে দিচ্ছি আগামীকাল গোটা দিনের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে আকাশ প্রধানত মেঘলা থাকবে, রাতের তাপমাত্রার সামান্য পরিবর্তন হতে পারে। তাপমাত্রা সাধারণত সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। আগরতলা বিমানবন্দর

পরিলক্ষিত আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 70%। রয়েছে সতর্কতা। উত্তর গোমতী ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি এফএম উজ্জয়ন্তীর 21 জুন 2026 রবিবার গোটা দিনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 শুনবেন কব্বরক অনুষ্ঠান সালকামা পান্ডা, কব্বরক অনুষ্ঠান হাইমনি খোরাং শুনবেন 6:25, অভিজ্ঞাপন শুনবেন 7:45, ছোটদের অনুষ্ঠান কাকুলি শুনবেন 8:40, 9:12 শুনবেন ছোটদের লাইভ অনুষ্ঠান, বেলা 10 শুনবেন মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, সঙ্গে থাকছেন আর জে শ্বেতা, কব্বরক অনুষ্ঠান হাঁচুকুনি রচাপনন শুনবেন বেলা 11, বক্রীপতন শুনবেন বেলা 12, বেলা 2:30 শুনবেন বাংলা নাটক বাংলা বেতার নাটক হলুদপুর, রচনা মানিক বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। আজকের অতিথি শুনবেন আর জে শর্মিষ্ঠার সাথে দুপুর 3। আপনার পছন্দ আমার গান শুনবেন বিকেল 5:30। এই সময়ের গান শুনবেন রাত 8:05। সমাচার সন্ধ্যা শুনবেন 8:45। হাত বাড়ালে বন্ধু শুনবেন রাত 9:02। আজ রাতে সঙ্গে থাকছেন আরজে চিন্ময় শুনবেন রাত 9:30 থেকে। রাত 11 থেকে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তিত হতে পারে। শ্রোতাবন্ধু, রাত 11 থেকে পরদিন সকাল 6 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:01। আমি আপনাদের বন্ধু আর জে অর্ণব বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ঠিকানা হারালেও কখনো স্বপ্ন হারাবেন না।